0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: বিপুল তরঙ্গ রে, সারা পৃথিবী জুড়ে এই তরঙ্গ চলেছে, কর্মের তরঙ্গ, জীবনের তরঙ্গ। শুনছিলাম গানটি শ্রাবণী সেনের কণ্ঠে। আর এই গান শুনতে শুনতে চলে এসেছি আপনাদের মতামতে, আপনাদের কথায়। কে লিখছেন দেখি, শুক্র শনি রবির ভোরে চিরন্তনীর ডাকে, মনটা যেন হারিয়ে যায় সুরের মিষ্টি ফাঁকে। মোটিভেশনের গল্পগুলো সাহস জাগায় প্রাণে, পুরনো সব ক্লান্তি তখন দূরে কোথায় টানে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন। একদম ঠিক বলেছেন, এইভাবেই কিন্তু আমরা ফিরে ফিরে পাই জীবনকে, ফিরে পাই ভালো লাগাকে। এবং এই যে নিরন্তর চলা জীবনকে নিয়ে, উপলব্ধিকে নিয়ে, আশাকে নিয়ে, আলোকে নিয়ে, এটাই জীবনের ডাক, এটাই জীবনের পরিক্রমা। অনেক ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন। এবার কে, শুভ সকাল দিদি ভাই, রবিবারের শেষ চিরন্তনী শুনব বলে অপেক্ষা করে আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন। হ্যাঁ, আজকে কিন্তু রেফারেন্সে একটা গল্পের সঙ্গে আর একটা গল্প শুনিয়েছি। আসলে এই গল্পগুলো আমাদের চেনা, আমাদের চেনা, কিন্তু জানা কথাগুলো আমাদের বয়স, উপলব্ধি, অভিজ্ঞতা এগুলোর সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেয়। সেই ছোট্টবেলায় পড়া গল্প আজও যেন সমানভাবে প্রয়োজনীয় আমাদের জন্য, জীবনের জন্য। এবার কি লিখছেন, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতি দি হিন্দ মোটর থেকে শুনছি চিরন্তনী, শুরু থেকেই গল্প শোনার অপেক্ষায় আছি। সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানাই। আপনাকেও প্রভাতী শুভেচ্ছা। গল্প তো শুনিয়েছি।

একটা নয়, দুটো। খুব ভালো লাগে আপনারা একটা গল্প শুনে এই সকালবেলায়, কত কি আপনাদের মনের মধ্যে আসে, নিশ্চয়ই নতুন স্বপ্ন আশা এবং কোথাও একটা নৈতিক সমর্থন নিশ্চয়ই পান, তাই জন্যই তো আমাদের সঙ্গে সেই অনুভূতিগুলো ভাগ করে নেন। কেননা এই যে গল্পগুলো, এই যে মোটিভেশনাল স্টোরি, প্রেরণামূলক গল্প, এই গল্পগুলো কিন্তু একথাই বলে, যে কোনো সময়ে যে কোনো অবস্থা নৈতিকতাকে এক রকমভাবে রেখে দেয়, যা ছিল যা আছে তা থাকবে, তা চিরন্তন চিরপ্রবহমান। এবার কি লিখছেন দেখছি, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, গল্পে গানে চিরন্তনী আজও অনন্য, এই আসরে শ্রবণে হই যে আমি ধন্য। বাহ, উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী, আমরাও ধন্য হই আপনারা আসেন আর মনের কথা জানান বলে। এবারে কে লিখছেন, অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি, বিবেকনগর, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। ধূমপান বিরোধী দিবসে আজকে রবির প্রাতে আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে। সুধাকণ্ঠী সুধা দিয়ে অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছে আপনজন, কাঠঠোকরার পাহাড় খননে জাগামোদের কাজ, অসাধারণ সেই গল্প আজ চিরন্তনীর মাঝ, লেগে থাকলে হব সফল প্রমাণ চিরন্তনী, এমন নিবেদনে মোরা ভীষণ ভীষণ ঋণী। নিষ্ঠা নিয়ে করলে চেষ্টা সাফল্য সদাই থাকে, সেই সামর্থ্য জোর করেই জীবন সাফল্যের রথে। বাড়ন্ত বৃক্ষপত্রে চিনি অজস্র আছে প্রমাণ, নিজের মতোই করলে কাজ ঘটে যে বিস্ফোরণ, উপাস্য করে যারা তারাও আশেপাশে, সফল তুমি হলে পরে সাফল্যের সুরেই ভাসে। চারিবতী চারি চিরন্তনী, বেশ লাগলো বেশ, গলার যত্ন আরও দরকার, টুটুক সকল দেশ। চেষ্টা তেষ্টা নিষ্ঠায় হৃদয় দিলে দোলা, সফল হওয়ার রাস্তা দেখি আছে সদাই খোলা। একদম সত্যি জানেন, এই যে চেষ্টা করাটা, মানে কণ্ঠ নিয়ে যা কিছু দিয়ে আমরা প্রকাশ করি নিজেকে, মনের ভাবকে, মনের কথাকে, শুধু নিজের যত্ন নিজের উপর নির্ভর করে না, জানেন তো, এটাও একটা উপলব্ধি হলো। অনেক কিছু প্রকাশিত হতে চাইছে, আরেকদিকে সচেতনতা বলছে অপেক্ষা করো, আরেকদিকের কোথাও একটা ভেতর থেকে বলছে এটাও তো এক শিক্ষা, এটাও এক উপলব্ধি। প্রকাশেই আমাদের কি বলবো, বাহ্যিক অস্তিত্ব, তাই না? আমরা এক একজন এক এক রকম মানুষ, তা কী করে বোঝা যায় কাজে কর্মে কথায়। তার সঙ্গে মিশে থাকে ওয়েদার, মিশে থাকে নানান পরিস্থিতি, নানান অবস্থা, তারই মধ্যে কিন্তু চলাটা চালিয়ে যেতেই হয়। আচ্ছা, এবার কে লিখছেন, পূর্ব বর্ধমান থেকে মিনতি চট্টোপাধ্যায়, সুপ্রভাত দিদি ভাই, আজকে তোমার গলার অসুবিধার জন্য না হয় বেশি করে গান শুনিয়ে দাও, গল্প অন্যদিন হবে, ভালো থেকো, সাবধানে থেকো। এই যে পাওয়াটা কতখানি পাওয়া, আপনি দেখুন সেই সুদূর বর্ধমান থেকে বসে ভাবছেন, বলছেন, জানাচ্ছেন, এক পরম প্রাপ্তি। অনেকটাই কষ্ট লাঘব হয়ে যায় যখন এই ভালোবাসার ছোঁয়া পাই। কে লিখছেন এবার, অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত দিদি ভাই, গতকাল টিউন দেরি হয়েছিল, আজ প্রভাতী থেকে টিউন করেছি, তাই গল্প অসাধারণ লাগলো। আমাদের পরিস্থিতি যতই কঠিন হোক, আমাদের নিজের ইচ্ছে শক্তি থেকে সরে গেলে চলবে না, একদম ঠিক বলেছেন। আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য চাই কঠোর পরিশ্রম আর

অদম্য ইচ্ছা, সেখানে সফলতা বাধা হতে পারে না। ঠিক, একদম ঠিক। লিখেছেন তামিলনাড়ু থেকে অর্জুন সিং। অনেক ধন্যবাদ আপনাকে।

এবার কে লিখছেন দেখি। গুড মর্নিং ইন্দ্রাণীদি, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগলো। আপনার গলার অবস্থা একটু খারাপ থাকা সত্ত্বেও যেভাবে দক্ষতার সঙ্গে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন সত্যি অসাধারণ। সাগিনা মাহাতো, সিন্ড্রি চাস রোড, পুরুলিয়া। তবে আপনি পুরুলিয়া থেকে লিখতে পারছেন কষ্ট করে, আমি আরেকটু কষ্ট করে গল্পটা শোনাবো না, তাই কি হয়? সব ঠিক হয়ে যাবে, আজকের দিনটাও সত্যি, আবার যেদিনেই অসুবিধাটা থাকবে না অতিক্রম করে উঠবো সেদিনটাও সত্যি। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, কাঠঠোকরার পাহাড়ে বাসা বানানোর গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে। আজকের গানগুলি অসাধারণ, দিদি ভাইয়ের গলা এখনও ঠিক হয়নি, সময় লাগছে, তাড়াতাড়ি ঠিক হয়ে উঠুন, অনেক ধন্যবাদ। ঠান্ডা গরম ধুলো ময়লা কত কিছুকে সঙ্গী করে আমাদের চলতে হয়, একটু সময় লাগছে। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না, সুপ্রভাত চিরন্তনী, পরাধীন দেশের মানুষের চোখে ঊনবিংশ শতাব্দীর প্রথম দশকে আধুনিক শিক্ষার স্বপ্ন এঁকেছিলেন সে এক স্কটল্যান্ডীয় যুবক, নাম ডেভিড হেয়ার। 1 জুন 1842 কলকাতায় প্রয়াত হয়েছিলেন। মে মাসের শেষ দিনে তাকে স্মরণ করে অগাধ শ্রদ্ধা জানালাম। তাকে নিয়ে একদিন চিরন্তনী করবে, অনেক গল্প ও গান, এই আশা রাখলাম। ব্যাস, অবশ্যই অবশ্যই, কেননা ডেভিড হেয়ারের এক বিখ্যাত কি বলবো ছোঁয়া আজও হেয়ার স্কুল রয়েছে। কিন্তু তার জীবনে অসংখ্য ঘটনা এবং একজন ভালো মানুষ, তিনি কোনো কিছুর তিনি মানে কোথা থেকে এসেছেন, কীভাবে এসেছেন, এই অনেক কিছুই না হারিয়ে যায় তার ওই ভালো ভালো কাজের জন্য। অবশ্যই করব। আজ তুমি শোনাচ্ছ ইন্দ্রাণী, চিরকালীন সেই অবিরত চেষ্টা ও নিষ্ঠার কঠিন পরিশ্রমের গল্প, কাঠঠোকরা রাষ্ট্রের সাফল্য, শুনতে সেটা লাগছে ভালো, থ্যাংক ইউ। এরপর কি লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণীদি, আজকে আকাশবাণী চিরন্তন অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষামূলক গল্প শুনে খুব ভালো লাগলো, নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে কাজ করলে একদিন না একদিন সাফল্য অর্জন করা সম্ভব। ভবানী শঙ্কর রায়, চক ঝাউডাঙ্গা, উত্তর 24 পরগনা। একদম ঠিক বলেছেন, সুপ্রভাত জানাই আপনাকেও। শুভ সকাল সুধাকণ্ঠী ইন্দ্রাণীদি, আজ এক নতুন ধরনের গল্প শুনলাম, ভালো লাগলো। আপনার কণ্ঠ শুনে বুঝলাম এখনও ঠিক হয়নি, তাই বলি কণ্ঠের যত্ন নিন, তাই বলি কম কথা বলুন, গান বেশি বাজান, রোজ বারে বারে হালকা গরম নুন জলে গার্গল করুন, কমে যাবে। অনেক ধন্যবাদ, সকলে ভালো থেকো, নমস্কার, ধন্যবাদ। লিখেছেন অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি আদকপাড়া, দক্ষিণ 24 পরগনা থেকে। অনেক ধন্যবাদ আপনার শুভেচ্ছার জন্য, এবং আপনি যা যা করতে বললেন সব চলছে, এবং কি করে গলাটাকে গলায় রাখতে হয় ও যাতে বসে থাকে, বসে না যায়, তার জন্য নানান রকম প্রচেষ্টা, সে কত রকম কিছু জানাও হচ্ছে নতুন নতুন। এবার লিখছেন, কাঠঠোকরা গল্পখানি বিশেষ তথ্য আছে, যেমন আমাদের ভারতীয় সেনাবাহিনী BSF প্রতীক কাঠঠোকরা, প্রতীক কাঠঠোকরা পাখি। তবে কাঠঠোকরার মস্তিষ্কে এক ধরনের ঘিলু আছে, কাঠঠোকরাতে সুখ অনুভূতি হয়, এইটুকুই জানালাম দিদি ভাই। আহা, আর সমক উজ্জ্বল এবং ইন্দ্রাণী বোনের গলা খারাপ হয়েছে, পরপর তিনজনের, ঠিক বললাম তো? একদম রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং

সুন্দর বললেন যে যারা প্রান্তবর্তী অঞ্চলে, সীমানা অঞ্চলে পাহারা দিয়ে আমাদেরকে নিরাপদ জীবন দেয়, সত্যি তারা ওই কাঠঠোকরার মতোই নিরলস পরিশ্রম করে চলেছেন। আমাদের স্যালুট তাদের সবাইকে। কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে লিখছেন। সুপ্রভাত দিনাই দিদি ভাই, গতকাল আচ্ছা শুক্রবার গতকাল শুনতে পাইনি, নেটওয়ার্কের সমস্যা ছিল। আজ গান ও গল্প ভালো ছিল, ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। থ্যাংক ইউ লিখেছেন বলে, শুনতে পাননি এটা শুনে খারাপ লাগলো, কিন্তু কী করা যাবে, যান্ত্রিক কিছু সমস্যা না, মেনে নিয়েই কিন্তু আমাদের সেগুলো অতিক্রম করার চেষ্টা করতে হয়। ওই কাঠঠোকরার মতো আমরাও নিরলস পরিশ্রম করে চলেছি। এবার লিখছেন, গুড মর্নিং দিদি ভাই, আজকে মাসের শেষ রবিবার, চিরন্তনী শুনছি কাঠঠোকরার গল্প। আসলে এই গল্পের মধ্যে দিয়ে আমরা শিক্ষা পেলাম যে মানুষ চেষ্টা করলে সব সাফল্য পাওয়া যায়। ভালো থাকবেন দিদি ভাই, মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। সুদূর মহারাষ্ট্র থেকে আপনি রোজ শোনেন, লেখেন, অনেক ধন্যবাদ, প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন। এরপর লিখছেন সোনালী ঘোষ, দেবগ্রাম, নদিয়া থেকে। গুড মর্নিং দিদি ভাই, আপনাকেও গুড মর্নিং। আমি চিরন্তনীর গল্পটা শুনছি, ভীষণ ভালো লাগলো, আর ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ। সুপ্রভাত ইন্দ্রাণীদি, সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের থেকে আলাদা। আজ ইন্দ্রাণীদির সাথে শুনছি চিরকালীন কথায় সাজানো চিরন্তনী, রাধে রাধে উৎপল মাইতি বেহালা। ধন্যবাদ, শুভ সকাল, সপ্তাহের শেষ ও এ মাসের চিরন্তনী। ম্যাডাম, এ সপ্তাহে গলার আওয়াজ ঠিক হলো না, আশা করছি সামনের সপ্তাহে নিশ্চয়ই ঠিক হবে, লক্ষ্য ঠিক থাকলে ঠিক জায়গায় পৌঁছে যায়। একদম, আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। ভালো থাকবেন। নমস্কার, সুপ্রভাত, শুনছি গান গল্প। চন্দনা মুখোপাধ্যায় লিখছেন কৃষ্ণনগর, নদিয়া থেকে। জীবন প্রতি মুহূর্তেই শেখায়, খুব সত্যি কথা, ঠিক। এবার লিখছেন আলপনা মণ্ডল, আসাম থেকে। আচ্ছা, আপনাকে আজ প্রথম পেলাম আমি, প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন আর লিখবেন, কেমন? সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, চিরন্তনী শুভ বলে ভোর থেকে অপেক্ষা করছিলাম। আপনাদের মুখে ছোটো ছোটো গল্পগুলো অসাধারণ হয়ে যায়, আজকের গল্প দুটো অসাধারণ, অনেক প্রেরণা পাই আমরা, ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আজ বিশ্ব ধূমপান, আচ্ছা কে লিখেছেন, আজ বিশ্ব ধূমপানহীন দিবস। অ্যাকচুয়ালি ধূমপানহীন দিবস সেখানেও কিন্তু একটা প্রচেষ্টা থাকে, এই কথাটা জান, মানে এই ভাবনাটা থেকেই আজকের গল্পটা শোনানো, চেষ্টা চলুক, চেষ্টা চলুক, এই ধূমবিহীন পৃথিবী আসুক। 31 মে 2026 ধূমপান, বিশ্ব ধূমপানহীন দিবস। পিসুমনির কথা, ম্যাম, পিসুমনির কথা আমাকে অনুপ্রাণিত করে, সপ্তম শ্রেণীর ছাত্র, মূর্খ কবি কালিদাস পণ্ডিতে পরিণত, আমি ভাস্বর প্রধান, ক্যানিং, আচ্ছা আচ্ছা, ক্যানিং নিয়ার স্টেশন, ক্যানিং নিয়ার স্টেশন মানে ক্যানিং স্টেশনের কাছে থাকেন, আচ্ছা, আপনাকেও আজকে আমি প্রথম পেলাম, অনেক ধন্যবাদ। সুপ্রভাত ইন্দ্রাণীদি, চিরন্তনী, আমি আকাশ বেহালা থেকে, গানে গল্পে আড্ডায়, তার মাঝে চিমন্ত, প্রেরণামূলক গল্পে 8 থেকে 80, যেখানে যেখানেই থাকুক চিরন্তনী, থাকুক সবার মনের কাছে পাশাপাশি। ইন্দ্রাণীদি, গলার যত্ন নাও, তো এক তোমার কণ্ঠের অভিনয়ের আমি একজন ভক্ত, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার লিখছেন, আমি গল্পটা শুনছি, খুব ভালো লাগছে, আজ আমি প্রথম লিখছি, তাই? জয়িতা ঘোষ, দেবগ্রাম, নদিয়া, রোজ লিখবেন, প্রত্যেক শুক্র শনি রবি আপনার লেখা চাই, আমার লেখাটা পড়বেন তাহলে আরও ভালো লাগবে, পড়লাম এবং উৎসাহ দিলাম পরের দিন লেখার জন্য।
আচ্ছা এবার একটু দেখে

মেসেজ কি পাঠিয়েছেন। সুপ্রভাত চিরন্তনী, আমি আকাশ ও আচ্ছা আকাশের লেখাটা তো পেয়েছি, পড়েছি। চিরন্তনীতে সব গল্পই খুব শিক্ষামূলক, শুনলে মনের মধ্যে কিছু চিন্তা তো আসেই। আমাদের মনে এখান থেকে অনেকটাই প্রেরণা জাগে, মৌলি ঢাকুরিয়া থেকে লিখেছে, তবে সেটা ঠিক সময় ঠিক কাজে লাগালে তবেই তার সার্থকতা। একদম ঠিক কথা। ভোরের সাথে চিরন্তনী, আজ বৃষ্টি হয়ে যায় ভোরে, আম কুড়োতে কুড়োতে তোমার অনুষ্ঠান শুনছি। ছোট্ট কাঠঠোকরা ও কালিদাসের দর্শন মাটি পাথর খইয়ে দেয়, প্রেরণা দিল। ছোট্ট কবিতা পাঠালাম অভিজিৎ মণ্ডল। সব সবজিতে শক্তি, আচ্ছা না একদম, কিন্তু সময় প্রায় নেই। মোগলাই বিরিয়ানি ছেড়ে আমি হয়েছে শাকসবজি ভক্ত, তাই তোমায় দেখতে লাগি যোগী ঋষির মতো শক্ত। বেশ, অনেক ধন্যবাদ লেখার জন্য। সুপ্রভাত ইন্দ্রানীদি, সফল মানুষের অন্যদের থেকে আলাদা। আচ্ছা, উত্তল মাইতি বেহালা থেকে লিখেছেন, ধন্যবাদ। আর কে লিখেছেন, দুবার করে লিখবেন না প্লিজ। একদম আচ্ছা, মোটামুটি সবারটাই পড়া হয়েছে। আচ্ছা, লিখেছেন অসীম কুমার মিত্র, লিখেছেন আপনাকেও অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকার চেষ্টা করব। আর লিখেছিলেন রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং আপনাকেও। আজ এই পর্যন্তই, একটু পরেই আমরা বন্দে মাতরম শুনতে শুনতে শেষ করব। আজকের মতো চিরন্তনী, সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই, কেমন।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ড।

নমস্কার, সুপ্রভাত। প্রভাত বিনয় প্রথম আলাপে আজ সঙ্গ নিয়েছে মায়াবী ভৈরবী। বড় সুরেলা তার যাত্রাপথ, সঙ্গী আমি আর যে সংযুক্তা।

প্রতিদিন আমরা অনেকেই একই রাস্তায় হেঁটে চলি, কিন্তু পা ফেলি একেবারে নিত্য নতুনভাবে। আচ্ছা, আজকের আমি আর গতকালের আমি কি এক, কিংবা আগামীকালের? আগামীকাল কে দেখেছে বলুন? কিন্তু গতদিনের বেশ কিছু মুহূর্ত তো সঞ্চয় হয়েছে আমার জীবনের খাতায়, যা আমাদের নতুন করে ভাবতে শেখায়, নতুন কিছু অভিজ্ঞতা যোগ করে। তাই সেই এক চেনা পথে পা ফেললেও আমার মনের ভেতরকার আমিটা তাকে অনেক সময় নতুন করে আবিষ্কার করে। আরে, এই ফুলটা তো কোনোদিন চোখে পড়েনি। বাহ, এই পাখির শিস তো কানে আসেনি কখনো। কিংবা পথের পাশে কুঁকড়ে শুয়ে থাকা মায়ের কোলে এক নতুন আলো দেখে নিজের যাত্রাপথে একটু বেশি আলো গান গায় নাকি কোনোদিন? এমন নিত্য নব অনুভবের সরগমে বাজতে থাকুক প্রভাত বীণা।

একটা গোটা দিনের যাত্রাপথকে যদি আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিই, তাহলে প্রতি ভাগেই কিছু কিছু আলোর ফুলকি এসে আমাদের দিনটিকে রং বেরঙের টুনির ঝাড়বাতিতে সাজিয়ে দেয়। সকালে উঠেই সূর্যি মামার সঙ্গে চুক্তি করা ভালো। ঘুম ভাঙার পর হাতে ফোন নয়, আগে বরং জানলাটা হাট করে খুলে ফেলি। কয়েক মিনিট গায়ে আর মনে রোদ মাখার কথা বলছেন চিকিৎসকেরা, বলছেন মস্তিষ্ককে বলো আজকে দিনটা রঙিন করে দাও, তারপর নিজেকে একটু সময় দেওয়া, একটু প্যাম্পার করা। সকাল গড়িয়ে দুপুরবেলায় রোদ যখন চড়া, এই সময়টা আমাদের সবার যুদ্ধের। ছাত্রছাত্রী যারা, তাদের স্কুল কলেজ অফিস যাত্রী যারা, তারা প্রচণ্ড কাজে মগ্ন। এরকমভাবেই বেশ কিছু মানুষ দুপুরবেলাটায় ভীষণভাবে যুদ্ধং দেহি মেজাজে থাকেন। মেলা কাজ, ঝামেলা, মেজাজ গরম, তখন মাঝে একটু জলের ব্রেক নিতে ভুলবেন না। অন্তত 5 মিনিট চোখ বন্ধ, ফোন ছাড়া, কথা ছাড়া, এটা দিনের যাত্রাপথে একটা রিস্টার্ট বাটন অন করা। এরপর আবার কাজ, তারপর নরম আলোর বিকেল হলে এক কাপ চা নিয়ে বসে কাজের হিসেব নিকেশ। যেটুকু বাকি রইল থাক পড়ে, নিজেকে জাজ না করে বাড়ির পানে, যেখানে অপেক্ষায় রয়েছে আমার আপনার গোটা পরিবার, তাদের সঙ্গে সময় কাটানো। সন্ধে গড়িয়ে যেতে যেতে নিজেকে বলা, আজ একটা হলেও ভালো কাজ করেছি, তা সে যতই তুচ্ছ যতই ছোট হোক না কেন। অনেক সময় আজকে দিনে দাঁড়িয়ে আমরা রাগ করে ফেলি কারোর কারোর উপরে, তাই না? পরে মনে হয় যে ওই রাগ করাটা কি প্রচণ্ড জরুরি কিছু ছিল? নিজেকে কি আরেকটু সংযত করতে পারতাম না? কখনো কখনো মনে হয় না, ওই রাগ করাটাও আমার একটা জয়। রাত নামলে আগামীর জন্য কোনো নতুন রং গোলা, ঘুমানোর আগে কালকের একটা কাজ ঠিক করে ফেলা, এবং নিজেকে বোঝানো যে এই সব কাজ তুমি দারুণভাবে করে ফেলতে পারবে। এই পজিটিভ অ্যাপ্রোচটা মনকে প্রশান্ত রাখে, উদার রাখে।

দিনের যাত্রাপথ সহজ নয়, কখনো খাড়া, কখনো সমতল, কখনো বা হয়তো একটু এবড়ো খেবড়ো, কিন্তু সূর্য ঠিকই ডোবে আবার ওঠেও। তাই সব পথের শুরু থেকে শেষ সবখানেই আলোর ইশারা থাকেই। একবার মেঘালয়ের মসমাই কেভ গিয়েছিলাম, অনেক বছর আগের কথা জানেন তো, তখন সেখানে এত কৃত্রিম আলো ছিল না। অত্যন্ত থ্রিলিং লেগেছিল তার ভেতর গিয়ে, মনে হয়েছিল অন্য কোনো গ্রহে এসে পড়েছি। কোথাও জল জমে আছে, কোথাও মারাত্মক পিছল, আর কি অসামান্য সব গঠনের পাথর দিয়ে তৈরি সে গুহা। প্রকৃতি যে সব থেকে সফল ডিজাইনার অনুভব করেছিলাম। টপটপ জল পড়ছে, কোথাও একটু বিস্তৃত, কোথাও অত্যন্ত সংকীর্ণ। চলতে চলতে মনে হচ্ছিল অনন্ত এক পথে পাড়ি দিয়েছি যার শেষ নেই বুঝি, কিন্তু একটা সময় এক অপার্থিব আলোর পথ আমাদের হাত বাড়িয়ে ডাক দিল। সেই দিনটি, সেই মুহূর্তটি সারা জীবনের সঞ্চয় আমার। মনে হয়েছিল সব আধারের শেষেই এমন করে এক আকাশ আলো থাকে আমাদের অপেক্ষায়। যখন কোনো সুড়ঙ্গ পথে আমরা প্রবেশ করি, তা সে কাশ্মীরে হোক, মানালি থেকে হোক, যে কোনো জায়গায় কোনো টানেলের মধ্যে দিয়ে আমরা যখন পাস করি, দীর্ঘ যে টানেলগুলো, কীরকম একটা গা ছমছমে পরিবেশ, কীরকম মনে হয় নেভার এন্ডিং একটা পথ। কিন্তু ওই যে আলোটা যেই না দেখা যায়, তখন একটা অন্যরকম পৃথিবী দু হাত বাড়িয়ে থাকে আমার আপনার অপেক্ষায়। আমি জানি না আপনাদেরও এরকমটা মনে হয় কি না, নিশ্চয়ই মনে হয়, কারণ আমরা তো যাত্রী একই তরণের। তাই এই আলোর ইশারাটুকু ছুঁয়ে ফেলতে হবে, বুঝে ফেলতে হবে, তবেই না বুঝব আধারের শেষে দিন আছেই অপেক্ষায়, তবেই না অন্যকে বোঝাতে পারবো আধার নয়, এই আধারের শেষে আলো আছে দুহাত বাড়িয়ে আমার তোমার অপেক্ষায়।

যে কোনো যাত্রা শুরুর আগেই ঠিক করে নিতে হবে গন্তব্য কোথায় আর কেন যাচ্ছি। গন্তব্য ঠিক না থাকলে রাস্তা যতই সুন্দর হোক শেষে মনে হবে এখানে কেন এলাম। যাত্রাপথ কখনোই একেবারে সোজা হয় না, জ্যাম থাকতে পারে, রাস্তা ভাঙা থাকতে পারে, কখনো ভুল বাঁকে ঢুকে পড়তে পারি। সে তুমি দার্জিলিং বলো আর দারিংবাড়ি বলো, আসলে ওই ভুলগুলোই শিক্ষিত করে, সেগুলোই গল্প হয়ে জমা হয়। যে যাত্রায় কোনো কষ্ট নেই সে যাত্রা আমাদের অনেক সময় মনে থাকে না। লাদাখের পথ ভাবো, স্পিতি ভ্যালি ভাবো, বা এরকম দুর্গম যে সমস্ত পথ মদমহেশ্বর, যারা ট্রেক করেন, যারা কঠিন পথটাকেই আপন করে নিতে ভালোবাসেন, নিবিড় করে প্রকৃতির মধ্যে চলে যেতে পারেন, তারা প্রত্যেকেই কিন্তু এই যে বন্ধুর পথ সেটাকে সানন্দে বেছে নিয়েছেন। একা যাত্রার একরকম মজা, সোলো ট্র্যাভেলার, আমরা ইদানিং এই শব্দটা খুব বেশি করে শুনছি। আবার পাশে ভালো মানুষ থাকলে কঠিন রাস্তাও তো খুবই সহজে কেটে যায়, তাই পথের চেয়ে বেশি সঙ্গী জরুরি। কখনো পাহাড় হতে পারে সে সঙ্গী, কখনো ঝর্ণা হতে পারে সে সঙ্গী, নদী হতে পারে সঙ্গী, কখনো আবার পাশের মানুষটি হতে পারে সঙ্গী। সঙ্গী তো দরকার, তাই না?

0: आकाशवाणी FM गोल खांटी सोना
1: मन की बात জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে

0: সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ৩১ মে রবিবার ঠিক সকাল ১১টায়।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন ১০০.১ এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা ১০০.১ এফএম।

প্রতিটি জীবন টুকরো টুকরো পথের কোলাজ। জীবনের যাত্রাপথে থাকে পড়াশুনো, কেরিয়ার, স্বপ্ন দেখার ফেজ। আবার কেউ কেউ কেরিয়ারকে নিয়ে ভাবেন অন্যরকম কিছু, কেউ ভ্রমণ পিপাসু, কেউ ঘরকুনো, কেউ ইউটিউবার, কেউ বা অন্য কিছু। কারো যাত্রা মনে মনে ঘরের কোণে, কারো আবার বইয়ের পাতায়, কারো কানে বাজতেই থাকে পথের ডাক, নিরুদ্দেশের যাত্রা পথের ডাক।

জীবনের যাত্রা আসলে কোনো জিপিএস এর দেওয়া হাইওয়ে নয়, এটা অলি গলি হাইওয়ে আবার কাঁচা রাস্তা মিলিয়ে একটা ম্যাপ, যার অর্ধেকটা আমরা চলতে চলতে আঁকি। যাত্রাপথ তার গন্তব্য বদলাতে থাকে। 18 বছর বয়সে যা চাইতাম 30 এসে দেখলাম সেটা আর টানছে না। না, এটা ভুল কিছু নয়, মানুষ তো বদলায়, তার স্বপ্নও বদলে বদলে যায়। সমস্যা হয় তখন যখন পুরনো গন্তব্য আঁকড়ে

আমরা বসে থাকি। আমাদের সবচেয়ে দামি জিনিসগুলো প্ল্যান মাফিক সঙ্গে চলে না। সেরা বন্ধু, সেরা প্রেম বা যে সুযোগটা জীবনের মোড় ঘুরিয়ে দেয়, এগুলো আসলে কোনো টাইম টেবিল মেনে আসে না। হুট করে বাস মিস করলেই পাশের চায়ের দোকানে গল্প জমে যায়। পাশের লেনের গাড়ি সবসময় জোরে চলছে মনে হবে, কিন্তু আমায় জানতে হবে আমি কোন স্পিডে চলব, কোথায় কতক্ষণ থামব, কোথায় রেস্ট নেব, চা খাব। রাগ, পুরনো আফসোস, লোকে কি বলবে, এগুলো মাথায় আর মনে নিয়ে ঘুরলে তার যন্ত্রণা অনেক। মাঝে মাঝে কাঁধ ঝেড়ে ব্যাগ ঝেড়ে ফেলতে হয়। ক্ষমা করো, ভুলে যাও, এগিয়ে চলো। জীবনের যাত্রায় পৌঁছে গেছি বলার কোনো পয়েন্ট নেই। এখানে স্টেশন আছে কিন্তু টার্মিনাল নেই। আজ যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, ওটাই হয়তো একসময় আমার গন্তব্য ছিল। একটু দাঁড়িয়ে পেছন ফিরে দেখি কতটা পথ পেরিয়ে এলাম। এভাবেই আমরা এগিয়ে চলি নিত্য নতুন বাঁকে।

ভ্রমণ শুরু করাটা আমার জীবনের সব থেকে সুন্দর রিস্কগুলোর একটা। নতুন জায়গা মানে একেবারে নতুন তুমি। আর গান যাত্রার কথা যদি বলি, শব্দটাই তো একটা সুর, তার মধ্যেও গানের সাথে যাত্রা, নাকি গান দিয়ে যাত্রা শুরু। আমরা নিজেরা গান শুরু করতে পারি, আলাপ বিস্তার সরগমের মধ্যে দিয়ে যেতে পারি, তেহাইয়ের দিকে যেতে পারি, জীবনের সাউন্ড ট্র্যাক বানাতে। প্রত্যেকটা ফেজের একটা একটা গান থাকে, মন খারাপের গান, সাহসের গান, প্রেমে পড়ার গান। গান যাত্রা মানে আবার নিজের প্লে লিস্ট

দিয়ে নিজের গল্প লেখা। আবার যদি আমরা ছবি আঁকার জার্নিটা দেখি, ছবি আঁকার জার্নি হলো সাদা কাগজের সঙ্গে বন্ধুত্ব করা। শুরুতে কাগজটা একটু একটু ধমক দেয়, কিন্তু পরে গল্প করে তোমার সঙ্গে, আমার সঙ্গে। আঁকা শুরু করতে চাইলে একটা, আমরা শুরুতে বাজে আঁকতেই পারি, পিকাসো তো প্রথম দিন স্টিক ফিগার এঁকেছিলেন। আমরা প্রথম 100টা ছবি ডাস্টবিনে ফেলে দিতে পারি, কিন্তু তারপরে ওগুলোই কিন্তু আমাদের হাতের জড়তা ভাঙায়, তাই না? স্টাইল খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, স্টাইল আমাদের খুঁজে নেবে। শুরুতে মোটামুটি কপির মধ্যে দিয়ে যদি আমরা এগোতে পারি, জল রং, পেন্সিল স্কেচ, ডুডল, কার্টুন সমস্তটা আমরা ট্রাই করতে পারি, অবশ্যই জীবনের পথে নিত্য নতুন রঙের প্রলেপ যাতে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে, তার জন্য তো এগুলো করতেই হবে। এভাবে প্রত্যেকটি যাত্রা পথকে উপভোগ করতে করতে আমরা এগোই, সে প্রেম হোক বা অপ্রেম। সব সময়ের অন্তর্দ্বার খুলে রাখতেই হবে যাতে আলো প্রবেশ করতে পারে। আপনাদের কথা অবশ্যই শুনতে চাইলাম, আপনারা আমাদের মেসেজ অনেকেই করছেন, সেগুলো আমি দেখছি। আর আজকে যেতে যেতে একটাই কথা বলার, যত অন্ধকারই আসুক না কেন, মনে এই আশাটা জিইয়ে রাখতে হবে যে আমরা ভালো থাকব, আমরা আশপাশটাকে ভালো রাখব, তাহলেই আলো প্রবেশ করবে আমার আপনার সকলের জীবনে। ভালো থাকুন সকলে। গান শুনতে শুনতে বিদায় নিই, ফিরে আসবো 8:30 আমাদের সুরমহল সঙ্গে নিয়ে। আজ সুরমহল সাজাতে আসছে আমাদের প্রিয় রঞ্জিনী সেনগুপ্ত। সঙ্গে থাকবেন সকলে। আপাতত আর যে সংযুক্তা বলছে কিছুক্ষণের জন্য ছুটি।

0: টেলিলয়ের অ্যাপ, ওয়েবসাইট www.tele-law.in অথবা টোল ফ্রি নাম্বার 14454 এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা লাভ করা সম্ভব।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: सुबह की शुरुआत आपके साथ, सुन रहे हैं सुहानी सुबह, सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: ছায়াপথ পাড়ি দেয়, না বলা কথারা আছে অপেক্ষায়, না লেখা গানও সুর খুঁজে খুঁজে মরে, না লেখা গানও সুর খুঁজে খুঁজে মরে, না আঁকা ছবিরা নিধারা থেকে যায়। আর আজ রবিবার, আমাদের ঘুম ভাঙানোর দিন, গানে গানে ঘুম ভাঙানো। অবশ্যই অনেকেই ঘুম থেকে উঠে পড়েছেন আমরা জানি, আর যারা একটু লেট রাইজার তারাও সুরমহলের টানে টানে এসেই পড়বেন। নমস্কার, সুপ্রভাত, স্বাগত জানাই সকলকে সুরমহলে। আমি আর যে সংযুক্তা, আর আজ আমাদের সঙ্গে গানে গানে, মানে সুরমহলকে গানে গানে ভরিয়ে দিতে এসেছেন যিনি, তার নাম রঞ্জিনী, তাকে আমরা সকলেই চিনি। নমস্কার, স্বাগত, খুব ভালো লাগছে অনেকদিন পর আবার তোমার সঙ্গে দেখা, প্রায় এক বছর পরে।
1: প্রায় এক বছর, আমারও খুব ভালো লাগছে শ্বশুরমহলে।
0: আসলে কিছু কিছু মানুষ থাকেন না যাদের সঙ্গে দেখা হলেই মনটা একটা অন্যরকম ভালো লাগায় ভরে যায়। রঞ্জিনী তেমন একজন মানুষ, ভীষণ মিষ্টি একজন শিল্পী। শিল্পীর আগে তো মানুষ, তাই না? একজন পরিপূর্ণ মানুষ, ওর কাজের জগৎটা বিশাল, পরিধি, পড়াশুনো সমস্ত কিছু নিয়ে ওর ভাবনার জগৎটা অনেকটাই বিস্তৃত। সে সব খবরাখবর অবশ্যই আজ রঞ্জিনী ভাগ করে নেবে গানের সঙ্গে সঙ্গে অবশ্যই। কিন্তু তার সঙ্গে আরও তিনজন অনুষঙ্গ যারা এসেছেন, তারা অনুনন মোটেই, তারা পরমাণু, অবশ্যই পরমাণু হয়েও তারা বিশাল বিশাল সব এক একজন দিকপাল। এই মুহূর্তে আমাদের বাংলা গান বাজনা তাদের ওপর অনেকটাই তাদের কাঁধে ভর দিয়ে চলছে। আমাদের সঙ্গে রয়েছে আজ প্রীতম, অনির্বাণ আর অভিক, সবাই মিলে আমরা আজকে একটা সুন্দর সকাল কাটাবো আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। আমরা অবশ্যই FM গোল্ড তো টিউন করে রয়েছেন যারা রেডিও সেটে, তারা শুনবেন। নিউজ অন এয়ার অ্যাপ যাদের রয়েছে তারা সেখানে শুনবেন, আর আর কোথায় শুনবেন, 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো ফেসবুক পেজে আমরা শুরু করে দিয়েছি আজকের লাইভ। সেখানে কমেন্ট সেকশনে অনেক অনেক কমেন্ট আসবে, আমি জানি, একটু বন্ধুবান্ধবদের মধ্যে লাইভ সেশনটা ছড়িয়ে দেবেন, আর লাভ লাইক রিঅ্যাকশনটা অবশ্যই মনে করে দিয়ে দেবেন, যাতে অনেক মানুষের কাছে আপনার হাত ধরে আমরা সকলে গানে গানে পৌঁছে যেতে পারি। আর অবশ্যই 9903059292 এই নাম্বারটি রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ আর SMS-এর অপেক্ষায়। আর আর আর 2248-8085 এই নাম্বারে আমরা রয়েছি আপনার টেলিফোনের অপেক্ষায়। আর দেরি না করে গানে গানে শুরু করে দিই আজকের পথ চলা। চলো রঞ্জিনীকে শোনাবে, বলো
1: গানটা করেই শুরু করি,
0: গানটা দিয়েই শুরু করি, হ্যাঁ সেটাই সব থেকে ভালো হবে। চলো

0: ধন্যবাদ।
1: কাকে ছেড়ে যে কাকে বেশি নম্বর দেব বুঝতে পারছি না, সবাই মিলে একটা সকাল বেলাটায় সুন্দর একটা সকাল তৈরি করে দিল। মানে একটা দিনের সকালটা যদি একেবারে খুব মধুর একটা শুরু হয় তাহলে আমাদের সারাটা দিন সুরে সুরে কাটে। সেই কথাই আপনিও বলছেন আমাদের 100.1 FM গোল্ড কলকাতা পেজে। সেসব খবরাখবর আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব, কিন্তু আপাতত একটু আজকের প্রথম যে কলার রয়েছেন তার কাছে যাই। নমস্কার, কে আছেন সঙ্গে?
2: টনিকের মতো কাজ করে। আমার অনুরোধ একবার যেতে দিয়ে না আমার ছোট্ট সোনার গায়ে যদি সম্ভব হয় শোনাবেন।
1: খুব সুন্দর একটি গানের অনুরোধ করেছেন, আপনিও করতে পারেন 2248-8085 এই নাম্বারে এসে টেলিফোনে অবশ্যই। কিন্তু তার আগে একটুখানি পড়ে নিই শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে কি লিখেছেন হোয়াটসঅ্যাপে। কথা দিয়ে গাঁথে সে মালা, বসিয়ে তাতে সুর, সেই গান গেয়ে জয় করেছে মোদের হৃদয়পুর। আমরা সেই সুরসাগরে দিচ্ছি সুরের ডুবত, সে তো আমাদের খুব আদরের রঞ্জিনী সেনগুপ্ত। কি মজা লাগে না, কি ভালো লাগে না, সত্যি সত্যি এইগুলো এই প্রাপ্তির কোনো তুলনা হয় না। সংগীতাদি শিল্পী সহশিল্পী আকাশবাণী সকল কলা কুশলীদের জানাই জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা। হ্যাঁ, জ্যৈষ্ঠের উষ্ণতা যেমন রয়েছে সেটা ভালোবাসার উষ্ণতা, তার সঙ্গে গতকাল বেশ একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। সকালে আমি যখন এসেছি তখনও বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এখন আমি জানি না সূর্যমামা কীরকমভাবে নিজের জ্যোতি বিচ্ছুরণ করছেন। সেসব খবরাখবর আপনারাও দিতে পারেন। জয়দীপ রায় বাঘাযতীন থেকে কি লিখেছেন আমাদের ফেসবুক লাইভে 100.1 FM গোল্ড কলকাতায় দেখি। সুপ্রভাত সংযুক্তা দিয়ে আজকে শিল্পী রঞ্জিনী সব যন্ত্রসঙ্গীত শিল্পীদের সব শ্রোতা বন্ধুদের সুপ্রভাত জানাই, অনেক ধন্যবাদ। দেবজিৎ চক্রবর্তী, সুপ্রভাত, খুব ভালো অনুষ্ঠান হবে আশা করি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বিমান নস্কর লিখেছেন 100.1 FM গোল্ড কলকাতায় শুভ সকাল দিদি, নমস্কার, অনুরোধ করছি সুন্দর সকালে হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো গান। বেশ, যাদবেন্দ্র পণ্ডার প্রত্যেক দিনের মতো আজও সঙ্গে রয়েছেন এবং জুকিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন সুপ্রভাত সকলকে, অসাধারণ অনবদ্য পরিবেশনায় মুগ্ধ হচ্ছি সকলেই, অনেক অনেক শুভকামনা, অকৃত্রিম ভালোবাসা। তিলক পাল সকাল সকাল লিখেছেন উত্তরপাড়া থেকে। আপাতত একটু থামি, গান শুনতে শুনতে আপনাদের সকলের জন্য অপেক্ষা করি।

0: হোয়াটসঅ্যাপ, এসএমএস এবং অবশ্যই টেলিফোন আর 100.1 FM গোল কলকাতা এবং আকাশবাণী কলকাতা এই দুটো ফেসবুকে সব কিছু ক্লিয়ার আছে আশা করি। অডিও ভিডিও সমস্ত কিছু আপনারা সে খবরও একটু একটু জানিয়ে দেবেন। কেমন, আমরা চলে যাই পরের গানের দিকে, আর আপনারা ভরপুর মাত্রায় মেসেজ করুন, কমেন্ট করুন, ফোন করুন, আমি আছি আপনাদের অপেক্ষায়। চলো রঞ্জিনী, এর পরে কী ভাবছো বলো? ঠিকই ভাবনা আজকে তোমার?
1: অনেক ভাবনাই আছে,
0: অনেক ভাবনাই আছে।
1: এই মুহূর্তে যেই ভাবনাটা আছে সেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আশাজিকে ট্রিবিউট জানিয়ে একটা গান, কয়েকটা গান তো করবই, কিন্তু তার মধ্যে একটা গান। আশাজি এমন একটি ব্যক্তিত্ব, মানে আমার জীবনে ওনার ইনফ্লুয়েন্স অনেকটাই, কারণ উনি একজন এমন শিল্পী যিনি সব ধরনের গান গেয়েছেন, সব ধরনের, মানে এরকম কোনো মানুষ বোধহয় নেই যে আজকের দিনে দাঁড়িয়ে বা শিল্পী নেই যে ওনার গান গান না।
0: একেবারে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে বাংলায় যদি বলি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, মানে ভারতবর্ষ আমাদের দেশের কথা আমরা বলতাম, এখন বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলতে গেলে আশাজির কথাও অবশ্যই আসতে পারে, লতাজির কথাও অবশ্যই আসতে পারে, এরকম আরও নানা শিল্পীর কথা আসতে পারে। আপাতত থামি, গান শুনি আপনাদের সঙ্গে বসে।
1: আশাজিরই একটা গান দিয়ে তাহলে শুরু করছি।

0: থ্যাংক ইউ।
1: রঞ্জিনীর অদ্ভুত অদ্ভুত কিছু কিছু নিজস্ব স্টাইলাইজেশন আছে, যেটা না একটা অন্যরকম মাত্রা দেয় গানকে। মানে একরকমভাবে যদি আমরা বছরের পর বছর শুনতে থাকি, তার মধ্যে তো নিজস্বতা কিছু থাকতেই হবে, তাহলে তো একটা অন্যরকম আলো পায় গানটা, তাই না? আচ্ছা, সুমিতা রায় লিখেছেন, দিদিভাই আমি সঙ্গে আছি, দেখছি আমাদের নবকুমার কর্মকার জয়েন করেছেন, শুভ রবিবাসরীয় শুভেচ্ছা। আজ একটু লেট করে ফেললাম, না খুব একটা বেশি লেট হয়নি, কারণ একটা দুটো তিনটে গান হয়েছে, ঠিক আছে। তৃতীয় নম্বর গানের শুরুতেই আপনি মোটামুটি জয়েন করে ফেলেছেন, ফলে খুব একটা দেরি হয়নি, রবিবার একটু আধটু চলতেই থাকে। নমস্কার, কে আছেন টেলিফোনে? নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন।
2: সংযুক্তা?
1: হ্যাঁ, বুঝতে পেরেছি।
2: তোমার গলায় এত সুন্দর, তুমি এত মিষ্টি মিষ্টি কথা বলো
1: মা,
2: তোমার পরিচালনা খুব সুন্দর।
1: অনেক ধন্যবাদ।
2: বলে কি সংযুক্তা, আমি কিন্তু গেল সপ্তাহ একটা অনুরোধ করেছিলাম, গানটা শুনতে পেলাম না।
1: আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আসলে লাইভ স্টুডিওতে অনুষ্ঠান করতে বসে না, সব এত হাজার হাজার লক্ষ লক্ষ গানের মধ্যে সব গান তো জানা সম্ভব নয়, তাই একটু একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনি সঙ্গে থাকবেন অবশ্যই। হ্যাঁ, একেবারেই তাই।
2: আমাকে আমাকে দাদার কীর্তি রবীন্দ্রসঙ্গীতটা শোনাতে পারবে?
1: দেখা যাক, দেখা যাক আজকে রঞ্জিনী সেই গান শোনায় কিনা, নইলে আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে কোনো একটা দিন নিশ্চয়ই শোনাবই, আপনাকে কথা দিলাম, আপনি সঙ্গে থাকবেন এভাবেই, কেমন?
2: খুব তুমি ভালো থেকো।
1: হ্যাঁ অবশ্যই, আমরা সবাই খুব ভালো থাকবো আপনারা সঙ্গে থাকলে। আচ্ছা, কথা সুরের মা গাথা মালা যায় না ছিঁড়ে ফেলা, সেই মালা কণ্ঠে নিয়ে শিল্পী রঞ্জিনী গাইবে গান, তাই সুরমহলের সঙ্গে আজও আছে হৃদয়ের টান, গানের মাঝে আজও অনেক মিষ্টি কথা পড়বে ঝরে, তাই সঞ্চালিকা সংযুক্তা থাকেন সবার হৃদয় জুড়ে। এইটুকুই তো প্রাপ্তি, জীবনটা তো এইটুকু, তার মধ্যে এত ভালোবাসা, এত মানুষের সাহচর্য, আর কি চাই বলুন তো, জীবনে খুব বেশি কিছু চাওয়ার নেই। সুভাষ চক্রবর্তী নিজের নামটা কেন এরকম ভুল লিখেছেন, হ্যাঁ এসএইচটা কোথায় গেল? শুভ চক্রবর্তী না, নিশ্চয়ই আপনি সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। সুমিতা রায় দেখছেন জয়েন করেছেন, গানে গানে ভরে উঠুক সুন্দর সকালটা, ঢাকুরিয়া থেকে লিখেছেন। আচ্ছা, আমি অবশ্যই আরও আরও হোয়াটসঅ্যাপ পড়ব, কিন্তু তার আগে একটু দেখি ফেসবুক পেজে 100.1 FM গোল্ড কলকাতায় কে কি লিখেছেন। জয়দীপ রায় কয়েকটি গানের অনুরোধ করেছেন, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। আচ্ছা, যেতে যেতে পথে হলো দেরি, যেতে দাও আমায় ডেকো না, যাও পাখি বলো, কি দারুণ দারুণ গানের অনুরোধ করেন। আরাত্রিকা ভট্টাচার্য গত সপ্তাহে আমার এখানে অতিথি হয়ে এসেছিল, আজ আমাদের একেবারেই ফোনে মগ্ন হয়ে রঞ্জিনীর গান শুনছে, অনেক ধন্যবাদ। সুতনিকা মাইতি লিখেছেন, সুপ্রভাত। আচ্ছা, আমার অনুরোধ ছিল আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই। আচ্ছা, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, উত্তরপাড়া থেকে তিলক পাল। আজকের অতিথি আমার খুব প্রিয় লিখেছেন সুতনুকা মাইতি, খুব মিষ্টি মেয়ে, বেশ আমরা সকলেই জানি খুব মিষ্টি মেয়ে, মিষ্টি মিষ্টি করে কি গান নিয়ে অপেক্ষা করছে সেটা ওর কাছ থেকে জেনে নি। রঞ্জিনী বলো কি শোনাবে?
0: আচ্ছা, কিছুক্ষণ আগে একজনে একটি অনুরোধ করেছিলেন শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনানোর জন্য, তো তারই একটি গান শোনা করতে চলেছি।

ধন্যবাদ। আজকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে গানও আমাদের হাত ধরে খানিকটা খানিকটা করে পথ এগোচ্ছে, এবং গান শুধু আমাদের সঙ্গে হাঁটছে এমনটা নয়, আমরাও গানের সঙ্গে হাঁটছি, এবং তারই প্রমাণ বারবার করে শিল্পীরা নিজস্ব ইম্প্রোভাইজেশন দিয়ে আমাদের সামনে তুলে ধরেন। আর এই মুহূর্তে আপনি এসেছেন টেলিফোনে আমার সঙ্গে কথা বলতে। নমস্কার। নমস্কার, কে আছেন সঙ্গে? কেউ একজন হোল্ড করে রেখেছেন। আপনি লাইনটা ডিসকানেক্ট করে দিয়ে যদি আরও একবার ফোনে আসেন তাহলে বোধ হয় কথা বলা যাবে। আমরা তো আপনার সঙ্গে কথা বলার জন্য বসে আছি 2248080 এই নাম্বারে। আর এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ এসেছে কার কাছ থেকে? প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, রিনি ঝিনি গান শুনিয়ে রঞ্জিনী, ঢেউ তুলল আমার মনে শুধু এইটুকু জানি, প্রতীক্ষার প্রহর শেষে শুনছি সুরমহল, সঞ্চালিকা মধুর কথায় তুলছে হিল্লোল, যন্ত্রের স্বর মিলেমিশে হলো একাকার, বারবার শুনেও মনে হয় শুনি আরও একবার। প্রভাতী ভট্টাচার্য লিখেছেন সুন্দর করে, মিষ্টি করে। আচ্ছা, এফএম গোল্ড এবং আকাশবাণীর সবাইকে জানাই সুপ্রভাত। আমরা প্রত্যেক রবিবারের মতন এই রবিবারেও শুনতে বসে পড়েছি, আর দেখছি ফেসবুকে সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, গারুলিয়া বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। এবার একটু ফেসবুক লাইভে দেখি কে কী লিখেছেন। সৌভিক সরকার অভিজয়ন

0: লিখছেন, অসাধারণ লিখছেন। সীমা দাস লিখেছেন, অসাধারণ সমস্ত গান হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে। গৌরব সরকার জয়েন করেছে, আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী, আমার অত্যন্ত প্রিয় ভাই গৌরব জয়েন করেছে। গৌরব গুড মর্নিং। সৌভিক সরকার আবারও লিখেছে, মিষ্টি কণ্ঠস্বরে ভরে উঠেছে সুরমহল, বাজার প্রায় ফাঁকা, সবাই সুরমহল শুনছে মনে হয়। এটা যদি হতে পারে না, তাহলে এর থেকে আনন্দের আমার কাছে আর কিছুই হবে না। সেদিন বাজারে দাম কমে যাবে জিনিসপত্রের, আমি যখন বাড়ি ফিরবো, বাজার হয়ে ফিরবো, সবাই আমাকে সস্তায় জিনিসপত্র দিয়ে দেবে। জয়দীপ রায় লিখেছেন, আচ্ছা জয়দীপ রায়ের মেসেজ পড়েছি, প্রচুর গানের রিকোয়েস্ট করেছেন, বেশ কয়েকটি গানের। বাবুনি বাচ্চু ব্যানার্জি লিখেছেন, সুপ্রভাত সুরমহল, সকলকে ধন্যবাদ এমন অনুষ্ঠানে সম্প্রচার করার জন্য। আশা ভোসলের ভাবিনি এভাবে যে যাবে চলে, পঞ্চমী সুরে অ্যালবামের থেকে গানটি শুনতে চাই। সংযুক্তার এইটা কি লিখেছেন, সংযুক্তার কণ্ঠে গান, সংযুক্তা গল্প করে, গল্প করে, আর কিছু পারে টারে না জানেন তো। বাবুনি বাচ্চু ব্যানার্জি লিখেছেন শ্রীরামপুর হুগলি থেকে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে হচ্ছে দীনেশ নস্কর কি লিখেছেন দেখি, বালি থেকে নিশ্চয়ই, হ্যাঁ বালি হাওড়া থেকে। আজ অনুষ্ঠান খুব ভালো হচ্ছে সুরমহল, গান শুনে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, আরও বেশি করে গান শুনবো বলে বসে আছি। বেশ, আমরা আরও বেশি বেশি গান শুনি বরং, কী ভাবছো বলো, কী ভাবছো?
1: ও আমাকে জিজ্ঞাসা করছে, ভাবনাতে আমি এত সুন্দর সুন্দর সবাই কথা লিখছেন, সেই ভাবনায় আমি এ হয়ে গেছিলাম, আমাকে হারিয়ে গেছিলাম সত্যি। আচ্ছা এরপরে এরপরে যে গানটা করছি সেই গানটা আমার প্রচন্ড প্রিয়, আশাজির একটা গান করলাম, তো এবারে উষাজির গান না করলেই না,
0: হ্যাঁ হতেই হবে।
1: তো উষাজির একটা গান আর আমাদের সবার মানে খুব প্রিয় শ্রদ্ধেয় মান্নাদের একটি গান, উনিও মানে এই গানটা শুনে আমরা প্রথমে কেউ বুঝতেই পারেন না যে এটা মান্না দে গেয়েছেন এই গানটি, তো সেই একটা সেরকম একটা গান গাইতে চলেছি এরপরে।
0: চলো চলো শুনি
1: একবার, স্কেলটা দাও।

0: সব গানের পর মানে এরকম বসে থাকা যায় বলুন তো? মানে আপনারা তো নাচানাচি করছেন, আমি বুঝতেই পারছি, সকাল সকাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা ভালো, আর বিশেষ করে এই রকম গানের রিদমের সঙ্গে অবশ্যই সেটা একটা অন্যরকম মাত্রা তো যোগ করে। আপনি মাত্রা যোগ করেন আমাদের সুর মহলে। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার,
0: নমস্কার। হ্যাঁ সায়ন বলো।
1: বৈচিত্র্যকে এত সুন্দর করে দিদি মানে ফুটিয়ে তুলছেন। আমি দিদির একটি নিজের গানের ব্যাপারে একটু বলতে
0: চাই। নিজের গান তো হবেই।
1: হ্যাঁ, দেখেছিলাম সেই গানটি। আমি যখন দিদি বললেন, আমি আমাদের সুর মহলের রিলের কথা বলছি, আমি বিশ গানটি কথা, বিশ গানে যে কি সুন্দর একটা লোকজ সুর কে আমাদের যে দিদি নিয়ে
0: ওই গানটা হবে তো রঞ্জিনী?
1: হ্যাঁ, আচ্ছা সুন্দর করে লিখলেন, খুব ভালো লেগেছে।
0: আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপারে গান নিয়ে ফিরছি, বিষ নিয়ে ফিরছি, না বিষাক্ত নয়।
2: পার্সোনাল লোন অফার স্যার,
3: আবার এক্ষুনি ব্লক করছি।
2: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
3: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
4: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
3: তাহলে
4: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
3: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
4: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
5: সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুর মহলে আপনি শুনছেন সুর মহল, সুর মহল, শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
0: যে গানটা দিয়ে আমরা যে গানটার প্রসঙ্গে ছিলাম সেই গানটাই হবে তো নাকি?
6: একদম,
0: চলো চলো সেই গানটা দেরি না করে
6: শুনে একটু কথা বলে নিই। গানটার ব্যাপারে শুরু করার আগে, গানটা আমার লেখা, আমার সুর দেওয়া, আমি গেয়েছি, সবাই জানো সেটা, যারা যারা শুনেছ।
0: 27 তারিখ বোধহয় রিলিজ করলো,
6: 27 তারিখ রিলিজ হয়েছে, আর এটার একটা কনটেস্টও চলছে, সবাই দেখতে পাবে ইনস্টাগ্রামে গেলে আমার পেজে বা ফেসবুকে। যাই হোক, এই গানটা না মানে আধ ঘন্টায় লেখা রীতিমতো আমার। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে একটা চেষ্টা করা যাক এরকম একটা আলাদা ভিন্ন ধরনের একটা গান লেখার। এই গানটার নাম বিষ, কিন্তু একদমই বিষাক্ত না। শুনে যেরকম আমাদের মনে হয় যে বিষ গান এরকম হতে পারে, খুবই মিষ্টি কথা, কিন্তু তীক্ষ্ণ কথা মিষ্টি করে বলা। তো আমরা দেখে নি গানটা কিরকম, শুনে নি
0: একেবারে।
6: চলো
0: চলো

0: মানে গান বাজনা নিয়ে রঞ্জিনী কতটা ফোকাসড এবং কতটা ভাবনা চিন্তা করে তার একটা নির্যাস আমরা এই গানটার মধ্যে পেলাম। এবং নিশ্চয়ই প্রত্যেকে ভীষণ ভালো বাজাচ্ছেন, সঙ্গে যারা রয়েছেন তাদের কথা বারবার করেই আমাদের বলতে হবে, কারণ আমি নিজে পার্সোনালি জানি যে এদের সঙ্গে তো রিহার্সাল অ্যাজ সাচ করার কোনো সময়ই নেই, সুযোগও হয় না। হ্যাঁ, এক এক দিকে এক একজন থাকেন এবং প্রত্যেকে অত্যন্ত ব্যস্ত। আমাদের বাকু অর্থাৎ অনির্বাণ, মাঝে মাঝে নামটা ভুলে যাই তাই মনে করি করে নিই আর কি, নিজের মনে মনে ঝালিয়ে নিই, ওকে সবাই আমরা বাকু বলেই ভালোবাসি। আর ওপাশে রয়েছে আমাদের প্রীতম, আর এপাশে অভিক, তিনজন মিলে যে কী কাণ্ড করছে সেটা তো আপনারাই বুঝতে পারছেন। আচ্ছা, আর আপনারা কী কাণ্ড করছেন দেখি একটু টেলিফোনে। নমস্কার। নমস্কার, কে আছেন? শুভ সকাল। বুঝতে পেরেছি, বলুন।
1: অত্যন্ত সুন্দর অনুষ্ঠান রঞ্জিনীকে আমি এই গানটা যে বিশেষ গান এখন যে গাইলো এই গানটা আমি অনুরোধ রেখেছিলাম। হ্যাঁ, আমি জানতাম ও রঞ্জিনী যাওয়ার সুন্দর গান গায়, সুন্দর সুন্দর কিন্তু গান লিখতে পারে, খুব সুন্দর প্রতিভা। আর বাকু অনির্বাণ আর অভিক, অভিক তো আমাদের বাড়ির ছেলে, আমার পাশেই থাকে।
0: প্রীতম,
1: প্রীতম সকলেই আছে, খুব ভালো লাগছে অনুষ্ঠান, এইভাবেই চলুক।
0: যাদবেন্দ্র পণ্ডা, সত্যি এই সমস্ত সঙ্গীতগুলোর কোনো তুলনা হয় না, বারে বারে শুনতে ইচ্ছে করে। জয়দীপ রায় লিখেছেন রবি ঠাকুরের গানের কথা, দেখা যাক রবি ঠাকুরের গানের দিকে আমরা যেতে পারি কিনা। হরপাল সিং, আরে অনেকদিন পর হরপাল সিংকে পাচ্ছি, আপনি রেগুলার আমাদের সঙ্গে থাকতেন, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছেন আমি জানি না, আমি খুঁজছিলাম আপনাকে। থ্যাংক ইউ আজকে এসেছেন। নমস্কার সংযুক্তা দিদি, অনেকদিন পর আজকে সুরমহল শোনার সুযোগ হলো, ডানলপ থেকে শুনছি, খুব ভালো, সুন্দর গান হচ্ছে, শুভেচ্ছা রইল। শ্যামলী আমার সঙ্গে ঝগড়া করে বাজার করতে চলে গেছে, আমি বলেছিলাম সুরমহল।

0: শুরু হওয়ার পর যাব, কিন্তু বলছে তুমি থাকো তোমার এই আমি গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছি, কি কাণ্ড! না না, গৃহযুদ্ধ করবে না, সবাই মিলেমিশে সুরমহল শুনবেন, তারপর বাজারে যাওয়াই যেতে পারে। সারাদিন আজকে রবিবারের বাজার, একটু দেরিতে গেলেও কোনো ক্ষতি নেই, প্রচুর প্রচুর মাছ মাংস আপনার অপেক্ষায় রয়েছে। কিন্তু সুরমহল শেষ হয়ে গেলে আর সুরমহলকে সঙ্গে পাবেন না। অবশ্য সারা সপ্তাহ ধরে রিলে আমরা কিছু কিছু জিনিস, কিছু কিছু গানের টুকরো আপনাদের জন্য নিয়ে আসি, আপনারা সেগুলো লাইক করেন আমি দেখেছি। একটু আমাদের ফেসবুক লাইভ সেশনটা প্রত্যেক দিন জয়েন করবেন এভাবেই, আর অবশ্যই অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। আচ্ছা, এইবারে আমি একটুখানি হোয়াটসঅ্যাপ পড়ব। সুপ্রভাত দিদি, আজ সুরমহলে অতিথি রঞ্জিনী, তার মিষ্টি কণ্ঠস্বর ভরে উঠছে, সঙ্গে আছি, আমার কথা লিখেছেন, দুটি গানের অনুরোধ করছেন, হাল ক্যাসা হ্যায় জনাব কা অথবা লেলা মে লেলা, শৌভিক সরকার কসবা হালদুর থেকে। আমি জানি না কোন দিকে আমাদের নিয়ে যাবে, এমন সব গান লিস্ট আমি পেয়েছি তাতেই আমি মোটামুটি ফিদা। হ্যাঁ, এরপর আমি জানি না তার সঙ্গে লিস্টে আরও কী কী অ্যাড হতে পারে, বলো তুমি বলো।
1: আচ্ছা, এরপরে একটা যে গান করছি সেটা আবার সবার জানা, একটু অন্য ভাষার, ইংরেজি ভাষার গান। হ্যারি ও বেলাফন্টের একটা গান আছে, কান্ট্রি সং, জামাইকা ফেয়ারওয়েল, বাট সেটা করার একটা কারণ আছে, সেটার একটা বাংলা ভার্স আমার আমি লিখেছি নতুন করে,
0: শুনি
1: তো সেটা দেখি কিরকম শুনছি, শোনা যায়, চলো
0: চলো।

0: আছে।
1: ওহো, এইটা না এই যতবার শুনি মানে সত্যি সত্যি এদের প্রত্যেকের জন্য মানে আমরা সবাই হাততালি দিই। আমি তো জোরে হাততালি দিতে পারছি না, আপনারা নিশ্চয়ই মনে মনে বলছেন বাহা, এরকম একটা সকাল সত্যি সত্যি আমাদের অপেক্ষা করে এবং সেই অপেক্ষার নাম হচ্ছে সুরমহল। আর অপেক্ষা করি আপনার টেলিফোনে। নমস্কার, কে আছেন সঙ্গে?
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
2: নমস্কার, সঙ্গীতাদি সুপ্রভাত।
1: সুপ্রভাত,
2: আমি মহেশতলা থেকে দেবাশীষ ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আমার তিনটে গানের রিকোয়েস্ট আছে। এক, আশা ভোসলেজির তোমার মনেরই এই আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। আরেকটা হচ্ছে আমি অন্ধকারের যাত্রী তবু আলোর দৃষ্টি দাও। আর শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়ের তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। এই তিনটে গানের যে কোনো একটা গান শোনালে খুব খুশি হব। আর আগামী দিনে যে নজরুল গীতির অনুষ্ঠান করেছিলেন সেটা
1: গত সপ্তাহে
2: ভীষণ ভালো হয়েছে।
1: বাহ বাহ, থ্যাংক ইউ।
2: গত সপ্তাহে
1: হ্যাঁ
2: গত, হ্যাঁ
1: আরাত্রিকা এসেছিলেন।
2: আর অনেকদিন পর আপনার সাথে কথা হলো।
1: একেবারেই তাই, ফোন করবেন, খুব ভালো লাগে আমার সকলের সাথে কথা বলতে। আচ্ছা, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল থেকে আমাদের জানিয়েছেন, শুভ সকাল দিদি, লতা মঙ্গেশকরের কোনো একটি গান যদি শোনানো যায়। ডেফিনেটলি হবেই হবেই। সুপ্রভাত সংযুক্তা দিদি, রবিবারে সুরমহল খুব সুন্দর একটি অনুষ্ঠান, আমরা খুব আনন্দ পাই। শিল্পী ও সহশিল্পীবৃন্দের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। সকলেই খুব ভালো থাকবেন, রবিবার শরীয় সুপ্রভাত। রমা রায় লিখে ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে নমস্কার জানিয়েছেন, আপনিও নমস্কার নেবেন। আচ্ছা, যাদবেন্দ্র পণ্ডা হোয়াটসঅ্যাপ করেছেন, খুব ভালো লাগার কথা জানিয়েছেন। জয়নিতাই, খুব ভালো লাগছে দিদি, আজকে গান শুনে শুনে মন ভরে উঠছে, আমার নাতনি প্রতিদিন এই গানগুলো শোনে এবং নাচে, এই 1 বছর বয়স, ও খুব আনন্দ করে। আমি দুলু গাইন বসিরহাট রঘুনাথপুর বারোয়ারিতলা থেকে। অনেক অনেক ধন্যবাদ। ছোট থেকে বাচ্চাদের মধ্যে যদি ছন্দটা এভাবে আমরা ভরপুর মাত্রায় ভরে দিতে পারি তাহলে তাদের জীবন সত্যি সত্যিই ছন্দময় হতে বাধ্য। আর কাজল রেখা দিয়ে কী লিখেছেন, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেক দিনই আমাদের সঙ্গে থাকেন, প্রণাম নেবেন। কেকা জানা লিখেছেন, খুব ভালো লাগছে, মাই ফেভারিট ওয়ান। সুমিতা রায় লিখেছেন, সকালটা দারুণ হয়ে গেল এত সুন্দর সুন্দর গান শুনে, খুব মিষ্টি মেয়ে আমাদের রঞ্জিনী লিখেছেন, কেকা জানা। সুব্রত রঞ্জন দাস লিখেছেন, বাহ খুব ভালো লাগছে এই মুহূর্তে গানটি। শ্যামল আচার্য লিখেছেন, সুরমহল ভরে উঠেছে আজ সুন্দর সুন্দর মিষ্টি গানে, অতিথি শিল্পী এবং মিষ্টি সংযুক্তা দিদিভাই, সুরমহলের সমস্ত কলা কুশলী এবং আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, খুব ভালো করে মন দিয়ে গান শুনবেন, আনন্দ করবেন। শ্যামল আচার্য লিখেছেন, দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট কলকাতা 6 থেকে। রুচিরা বন্দ্যোপাধ্যায় জয়েন করেছেন, যাদবেন্দ্র পণ্ডা ফেসবুক লাইভে জয়েন করেছেন, খুব এনজয় করছি রঞ্জিনীর গান, লিখেছেন কাজল রেখা মণ্ডল। ব্যাস এইবার আপাতত আমি থামি, কারণ পরের গান আমাদের অপেক্ষা করছে, আর আপনার অপেক্ষা করছি আমি নানা মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, টেলিফোন অবশ্যই, আর অনেক অনেক অনেক কমেন্ট 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো ফেসবুক পেজে। আপাতত অপেক্ষা নিয়ে পরের গানের দিকে যাই। বলো রঞ্জিনী, কি ভাবছো এবার? ভাবছে এত কথা কেন সংযুক্ত দিচ্ছে আমাকে, কেন কম কম গান গাইতে দিচ্ছে?
0: খুব সুন্দর লাগছে আমার, মানে এই কথাগুলো শুনে না আমি নিজে আরো সাহস পাই গান করার, সত্যি কথা বলছি, মানে এতটুকু বাড়িয়ে বলছি না, খুব ভাল লাগছে, তাই খুব ভাল লাগছে।
1: শুনি শুনি
0: এর পরের গানটা, আবার আশাজির একটি গান, একটি ভিন্ন ধরনের গান। আগে একটা ভিন্ন ধরনের আশাজির গান শোনালাম, এবারে একটা ভিন্ন ধরনের গান, অভিনা যাও ছোড়কা। চলো
1: আজকে লোকরে কোন আছে?

0: ঝড়ের ঝর্ণায় ভিজছি, কিয়া বাত তিনজনে। মানে আমি সবসময় এটা বিশ্বাস করি যে তালিম ঠিক ঠিক না হলে না এইরকমভাবে গান বাজনা করা যায় না। আর আজকাল অনেক সময় হয় যে একটু একটু বাজাতে শুরু করলাম কি না করলাম, গাইতে শুরু করলাম কি না করলাম, একেবারে স্টেজে চলে এলাম, তার পারফরমেন্সও সেই রকমই হবে, সেই লেভেলের হবে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যে তিন মহারথী রয়েছেন তারা প্রত্যেকে এত মানে ঘরানাদার, সত্যি সত্যি আমি খুব নিশ্চিন্তে থাকি। বাকু এলে, প্রীতম এলে, অভিক এলে, খুব খুব এত সুন্দর আনন্দ করে গান বাজনা করে না সবাই মিলে, আমরা মানে এই যে রেশটা এটা সারাক্ষণ থেকে যায় আমাদের সঙ্গে। আচ্ছা, এই মুহূর্তে কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি তো আদিবা থেকে পুনো ভরচাল বলছি।
0: হ্যাঁ হ্যাঁ
1: দিদি ভাই, আপনার সত্যি গলা এত ভালো লাগে না শুনতে, তারপর মিউজিশিয়ানরা যা ভালো বাজাচ্ছে
0: সত্যি অসামান্য, একদম।
1: আমার একটা অনুরোধ আছে, ধরনী পথে পথে এই গানটা চলি হয়েছে, গানটা শোনায় খুব ভালো লাগে,
0: খুব সুন্দর গান। এবং আজ আমরা যখন গল্প করছিলাম রঞ্জিনী, তখন এই গানটার প্রসঙ্গ আমরা তুলেছিলাম। এই মুহূর্তে আমরা একটা ছোট্ট করে একটু থামবো, হ্যাঁ একটা ছোট্ট বিরতি নেব, আসছি এক্ষুনি। এইভাবে সঙ্গে থাকতে হবে আপনাদের প্রত্যেককে।
2: আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: হরে ঘরে সূর্যঘর।
5: স্বর্ণালী নতুন প্রভাতে দিন শুরু হোক সুরের সাথে, স্বয়ং শিল্পী এসে গান শুনিয়ে জাগিয়ে তুলবেন আপনাকে, কথায় গানে আলাপনে আলো পড়বে তাঁর জীবনে মননে। আপনিও যোগ দিতে পারেন সরাসরি ফোনে, মন মাতোয়ারা হবে সব ধরনের গানে। সোনালি সকালে সোনালি দিনের গান, রবিবারের সুরমহলে, সুরমহল সুরমহল প্রতি রবিবার সকাল 8:30 শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
0: প্রতি রবিবার আমরা ঘড়ির কাঁটা মিলিয়ে তো চলে আসি আপনার জন্য সাজিয়ে নিয়ে সুরমহল। আপনি থাকেন আমার সঙ্গে 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতার এই দুটো ফেসবুক পেজে, আপনি থাকেন টেলিফোনে 2248 8085 এই নাম্বারে, আর থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং SMS এর মাধ্যমে চলে আসেন আমার কাছে 9903055992 এই নাম্বারে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই কয়েক সপ্তাহ ধরে একটু খেয়াল করেছেন আমরা আমাদের সাজগোজটা একটু একটু পাল্টানোর চেষ্টা করেছি, অডিও ভিজুয়াল আগের থেকে অনেকটা বেটার হয়েছে, তাই না? তো এই চেষ্টাগুলো আমরা আপনাদের সঙ্গে নিয়েই করতে চাই, আপনারা যেভাবে আমাদেরকে নিয়ে যান ভালোবেসে সঙ্গে করে, তো সেই কারণেই আমাদের পরিবার ফুলে ফেঁপে উঠছে দিনে দিনে। এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন, যাতে আরও বেশি বেশি করে সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসতে থাকি আমরা। আর আজকে আমাদের সঙ্গে আমি রয়েছি, আর যে সংযুক্ত আমার সঙ্গে রয়েছে রঞ্জিনী, সঙ্গে অবশ্যই প্রীতম, অনির্বাণ এবং অভিক রয়েছে, সঙ্গে আমাদের সৌরভের কথা অবশ্যই বলতে হবে। সৌরভ না থাকলে আমি ওই যে বারবার করে একই কথাই বলি যে আমি না চোখে অন্ধকার দেখি একেবারে, সৌরভ যতক্ষণ না এসে পড়ে ততক্ষণ আমি যেন কীরকম একটা হয়ে থাকি। সৌরভ এসে পড়লেই আমার মুখে হাসি সবাই দেখতে পায়। কন্ট্রোল রুমে দাদা দিদিরা রয়েছে, আমাদের ডিউটি রুমে সবাই রয়েছেন, সকলে অ্যাসিস্ট করেন আমাদের, আর আমাদের পায়েল ম্যাম রয়েছেন, আর সঙ্গে আমাদের শুভায়ন স্যার রয়েছেন, আমাদের ওয়ান অ্যান্ড অনলি শুভায়ন স্যার, যিনি না থাকলে এই লাইভ সেশনটা এইভাবে আমরা কিছুতেই করতে পারতাম না। তাই সকলকে থ্যাংক ইউ জানিয়ে পরের গানটা এই বিশেষ মানুষগুলোকে ডেডিকেট করছি আমরা। চলো, কি গান শোনাবে বলো? আচ্ছা, তোমার উপরে অনেক বড় দায়িত্ব,
6: এরপরে সবকটা গানই ওদেরকে ডেডিকেট করছি।
0: চলো,
6: আচ্ছা এই যে গানটা করছি সুরমহল, তো আমিও শুনি, আমার খুব ভালো লাগে সুরমহল। তো আমি জানি আমার বয়সী আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে সুরমহল শুনি, তো এতক্ষণ যেই গানগুলো গাইলাম সেগুলো ভিন্ন ধরনের গান, এটাও আর একটা ভিন্ন ধরনের গান, খুব নতুন যুগের গান।
0: বাহ,
6: একটা নতুন যুগের গান আমরা শুনি,
0: অবশ্যই
6: চলো।

0: কিয়ামত কিচ্ছু কোনো কথা হবে না, মানে আমি যে কিভাবে এখানে বসে আছি সেটাই মাঝে মাঝেই মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি। মানে এত এত চমৎকার সমস্ত গান সাজিয়ে নিয়ে এসেছে এবং নতুন পুরনোর মিশেলে একটা অনবদ্য মেলবন্ধন হচ্ছে আপনাকে সঙ্গে নিয়ে। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: সংযুক্তা বোন সুপ্রভাত,
0: সুপ্রভাত
1: রায়েরহাট থেকে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আমি তোমার সাথে সুর মিলে বলি, আজকে সকালটা কোনো কথা হবে,
0: কোনো কথা হবে
1: না। রঞ্জিনীকে আমাকে মনে হচ্ছে জানো, মানে লেডি কিশোর কুমার যে অর্থাৎ গুলো দেখ করছেন, মানে এগুলো আমরা স্বর্গীয় কিশোর কুমার থেকে পেতাম। যাই হোক, খুব ভালো থেকো, সকলে জমিয়ে দিচ্ছে সুরমহল, সাথে রইলাম, সকলে ভালো থেকো।
0: সকলকে ভালো থাকতে হবে, সকলকে ভালো রাখতে হবে, শুধু নিজে ভালো থাকলে হবে, সবাইকে ভালো

0: রাখতে হবে তো, তবে তো নিজে আরো বেশি ভালো থাকা যায়। সুপ্রভাত সংযুক্তাদি, ইচ্ছে ছিল অন্তরে কবে আসবে রঞ্জিনী, গান শুনছি রবিবারে কাটবে ভালোই সারাদিনই। গ্রীষ্মের তীব্র দাবদাহে ঝরছে কখনো বৃষ্টি, শত প্রাণ পুলকিত হয়ে আনন্দে নৃত্য করে সৃষ্টি। সংযোজনায় সংযুক্তাদির যেই না শুনি নামটি, ভুল হয়ে যায় সব কাজের, রেডিও থাকে মনটি। আচ্ছা, আমি ভাবছিলাম রেডি থাকে মনটি। রঙিন ফুলে ভরা সাজি লাগে যেমন ভালো, সুরমহলে গান ও কথা প্রাণে আনে সোনালি আলো। হে ঈশ্বর, তোমার কাছে বন্দনা করছি একসাথে, হিংসা বিবাদ দূর করে রাখো আমাদের শান্তিতে। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে সুন্দর করে লিখেছেন। নমস্কার সংযুক্তা দিদি, আমি পূর্ব বর্ধমানের ভৈরবপুর থেকে বিদিশা নন্দী। এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে যে কি বলবো, আমাদের বাড়ির সবাই শুনছি, একটা না দুটো রেডিও চলছে। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ অবশ্যই, সকলকে নিয়ে আমরা ভালো থাকবো। আচ্ছা, ফেসবুক লাইভে জলি মুখার্জি লিখছেন, রবিবারের সকাল সুরমহল একেবারে জমিয়ে দিয়েছে। আশিস কুমার ভারতী লিখেছেন, দারুণ লাগছে। মহুয়া দাস মজুমদার, উফ অসাধারণ, সকালটা সুরেলা হয়ে গেল। মহুয়া আসাম লামডিং থেকে, বাও, দূর দূরান্ত থেকে সকলে জয়েন করেছেন। অসাধারণ, সমস্ত গান দিয়ে মনোমুগ্ধকর অনুষ্ঠান হচ্ছে। ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, প্রতি রবিবার এই সময়টা সত্যি মন ভালো হতে বাধ্য। সুমিতা রায়, মৌসুমি সেনগুপ্ত মৈত্র লিখেছেন, দারুণ মুগ্ধ হয়ে শুনছি। আচ্ছা, ঈশানী সেনগুপ্ত মান্না লিখেছেন, অসাধারণ। কাজল রেখা মণ্ডল আবারও লিখেছেন, ভীষণ ভালো লাগলো, দিল লাভি ভরা নেহি। হ্যাঁ সত্যি সত্যি, এখনও বেশ কিছুটা সময় রয়েছি আমরা, আর এই মুহূর্তে আমি আবার থামি। এবার আবারও রঞ্জিনীর কাছে যাই, কোন গান নিয়ে রঞ্জিনী অপেক্ষা করছে এবং ইশারায় কথা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। ইশারায় কোন কথা হচ্ছিল, কোন গানের প্রসঙ্গ হচ্ছিল বলো।
1: খুব প্রিয় গান,
0: খুব প্রিয় গান,
1: প্রচন্ড প্রিয় গান, গানটা শুনেই নি, গানটার ব্যাপারে কিছু বলবো না, ব্যাস
0: একেবারেই তাই।
1: চলো
0: শুনি। বোঝা গেছে।

0: ধন্যবাদ।
1: কি যে অদ্ভুত, মানে কিরকম একটা মূর্ছনায় আমরা ভেসে যাচ্ছি তার ঠিক ঠিকানা নেই। মানে যে গানটিতে যতটুকু না দিলেই নয় সেইটুকু ইম্প্রোভাইজেশন, গান বুঝে, গানের টেম্পারামেন্ট বুঝে সমস্ত কিছু করা, মানে এই এইটি শিল্পীর স্বাধীনতার জায়গা। মানে গান তো, সুর তো আকাশ জুড়ে, তো সেখান থেকে কোন সুরটি ছুঁয়ে দেবে আমার প্রাণে আনন্দের যে পালক, সেইটা তো শিল্পী ঠিক করে দেন। এবং সত্যি সত্যি মানে কখনোই কোথাও জার্ক লাগছে না, এইটা হচ্ছে আমাদের কাছে পরম প্রাপ্তি আজকের সকালের। মৌসুমী সেনগুপ্ত মৈত্র লিখেছেন, রঞ্জিনী খুবই ট্যালেন্টেড রাইটার, কম্পোজার অ্যান্ড সিঙ্গার, ওয়ে টু গো রঞ্জিনী। হ্যাঁ, ইয়েস, অবশ্যই। সুতপা আচার্য লিখেছেন, সুপ্রভাত সুরমহল, শুরু থেকেই আছি, খুব সুন্দর গান দিয়ে শুরু হয়েছে এবং এখনও খুব সুন্দর চলছে। জলি মুখার্জি খুব ভালো লাগার কথা জানিয়েছেন। পূর্ণা ঘোষ লিখেছেন, খুব সুন্দর গান হচ্ছে, শিল্পী সহশিল্পীদের এবং সংযুক্তাকে অনেক ভালোবাসা, আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম। মোনালিসা সামন্ত লিখেছেন, দারুণ দারুণ। সঞ্জীব দাস লিখেছেন, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। অনুপম দাস লিখেছেন, প্রাউড অফ ইউ। আশিস কুমার ভারতী লিখেছেন, দারুণ লাগছে। কেকা জানা লিখেছেন, খুব ভালো লাগছে। ঈশানী সেনগুপ্ত লিখেছেন, দারুণ লাগছে। আচ্ছা, অনেকক্ষণ ধরে আমি ভাবছি যে দুটো SMS পড়তে হবে আমাকে, কিন্তু হোয়াটসঅ্যাপের প্লাবনে দুটো SMS কোথায় যেন ঢুকে বসেছিল। আমি আপাতত একটুখানি সেগুলো পড়ে ফেলি, নইলে তারা আবার দুঃখ পাবেন। পরের সপ্তাহে যদি না হাজিরা দেন তখন আমি কোথায় যাব। প্রাণসাগরে উঠল ঢেউ, উথাল হৃদয় আজি, সুরের খেয়া বাইতে এলো আজ এই হৃদয় মাঝি, দুকুল ছাপিয়ে গেল এই সুরের ঝর্ণাধারা, আকুল করা সুরের স্রোত আর ব্যাকুল নয়ন তারা, হৃদয় পারিজাত সাজানো আজ রঙিন রঙিন ফুলে, সুরের তরে লাগলো দোলা প্রাণসাগরের কোলে, হৃদয়ের এই শুষ্ক ডালে দোলা দিল আজি, গানের খেয়া বাইতে এলো আজ এই হৃদয় মাঝি। পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘড়িয়া থেকে, খুব সুন্দর করে। আর হুগলির ডাকপুর থেকে লিখেছেন অপর্ণা ভট্টাচার্য, ভেরি ভেরি গুড মর্নিং সংযুক্তা, প্রভাত বিনা, খুব ভালো লেগেছে। শিল্পীর কণ্ঠে আর সংযুক্তার কথা যুক্ত হয়ে সুরমহল হয়ে উঠেছে মধু মধু। আর আপাতত কোনো কথা না, আপাতত গান শুধু বলো।
0: এরপরের গানটা আমি না গাইলে সবাই আমাকে খুবই মানে মারবে বলতে গেলে।
1: এখানে কেউ মারপিট করার মতো নেই, আমরা সবাই খুব ভালোবাসি সবাইকে।
0: রাগ করবে দর্শকরা, যারা শ্রোতারা খুব দুঃখ করবেন। সেটা হচ্ছে ঝুমরু,
1: সেই গান। হ্যাঁ, অবশ্যই এই গানটা এবারে গেয়ে নেব, শুনতেই হবে, চলো।

কি বলি সত্যি সত্যি ক্যা বাত এইসব মানে কি সাংঘাতিক কঠিন কঠিন সমস্ত গান কি অনায়াসে যে গাওয়া যায় সেটা আমি রঞ্জিনীকে সামনে দেখলে বুঝতে পারি। আচ্ছা, আমার কথা বললে তো শুধু হবে না, সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে লিখেছেন এত সুন্দর করে, সেটা তো বলতে হবে। যেন শরৎ আকাশ নীল, গত ঝড় বৃষ্টি শেষে বাড়বে বেলা বাড়বে গরম, আবার সূর্যকে ভালোবেসে বসন্ত গত, তবুও কোকিলা ভাঙায় ঘুম ঘোরে, চায়ের কাপ হাতে নিয়ে আছি গানের ঘরে, সবাই মিষ্টি কথা বলো শোনাও মিষ্টি গান, নির্গুণ করে পাঠালে কেন আমায় দয়াল ভগবান। এই যে আপনি এত সুন্দর করে লেখেন, আমি তো আবার এইসব পারি না। কেউ বা লেখে মিষ্টি মিষ্টি ঝর্ণার মতো ঝরে, আমার ইচ্ছা হয় আমার ভেতর গুমরে কেঁদে মরে, পারতাম যদি বিশ্বযজ্ঞে ওই একটি শিখা হয়ে, সব মানুষের ভেদাভেদ মুছে রইব মোরা নির্ভয়ে, সইছো তোমরা বইছো সাথে পড়ছো আমার লেখা, সবাইকে নিয়ে চলার শিক্ষা সুরমহলেই শেখা, সারা জীবন নিলাম খেলাম পড়লাম কত বস্ত্র দেখে ঠেকে শিখলাম শুধু ভালোবাসাই পরমস্ত্র। হ্যাঁ, ভালোবাসার চেয়ে বড় কিছু হয় না, এই ভালোবাসাগুলোই সেরা পাওয়া আমার কাছে। বেশ, অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে লিখেছেন, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, সুরের মূর্ছনায় একেবারে ভরে যাচ্ছি, গানের স্কেল এবং বৈচিত্র্যে আজ সুরমহল সেজে উঠেছে, সবাইকে অভিনন্দন জানাই, অনুরোধ রাখছি না, সুমিতাশীল প্রদীপশীল বেহালা চৌরাস্তা।

0: থেকে আচ্ছা অনুগল্পের আসর না, এটা তো আমার এখানে আসার কথা নয়। যাই হোক, শুভ সকাল সংযুক্তাদি। আপনার মনমুগ্ধ করা কথা, রঞ্জিনী স্বরচিত কথা ও সুরে গানে গানে ভরে উঠেছে সুরমহল। আজকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। কোনো অনুরোধ রাখছি না। বিলারা হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, আমি মোটামুটি সবার হোয়াটসঅ্যাপ পড়ে ফেলেছি, অনেক অনেক SMS পড়ে ফেলেছি এবং সঙ্গে প্রচুর কমেন্ট পড়ে ফেলেছি। অনুসূয়া ভট্টাচার্যর কমেন্ট না পড়লে তিনি খুব দুঃখ পেয়েছেন। গত কয়েক সপ্তাহ মনে হয় নোটিফিকেশন মানে স্ক্রোল করতে করতে হারিয়ে ফেলেছিলাম আমি। সংযুক্তা, তুমি আমাকে ভুলে গেছো। আমি এই প্রোগ্রামে এভরি সানডে থাকি, অসাধারণ লাগছে। সকালে সকলে ভালো থেকো। দেবলা ব্যানার্জি টলিগঞ্জ থেকে লিখেছেন, আমি সবার কথা বলতে চাই এবং সকলের ভালোবাসা নিয়েই আসলেই আমাদের সুরমহলের পথ চলা, FM গোল্ডের পথ চলা। এরকম আমার কোনো ইন্টেনশন নেই যে আমি কারো একজনের মেসেজ পড়বো, কমেন্ট পড়বো, অন্যদেরকে দূরে সরিয়ে রাখবো, এরকম আমার কোনো রকমের ভাবনা। দূর দূরান্তেও যদি আসে তাহলেও আমি সেটাকে অনেক অনেক দূরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, মানে আমি সকলকে সঙ্গে নিয়ে এভাবে পথ চলতে চাই। চন্দ্রমোহন দত্ত লিখেছেন, অনবদ্য দেবাশিস কর্মকার লিখেছেন, খুব সুন্দর গাইলে গানটা। আর যেতে যেতে এখনও 7 মিনিট মতো আছে, চলো কি গান শোনাবে দেখি। দুটো শোনাবে না একটা শোনাবে সেটা তুমি ঠিক করে ফেলো। 7 মিনিট আছে আমাদের হাতে, দেখি একটা গান তো করো, তারপর দেখছি।
1: একদম একদম। আচ্ছা, নিশিরাত
0: নিশিরাত,
1: আমরা মানে আমার যে গানের অনুষ্ঠানটি আজকের সকাল সকাল সেটা রাতের দিকে পৌঁছে গেছি।
0: হ্যাঁ, প্রায়।
1: তাই রাতের কথা, রাতের সাথে কথা না বললে যদি আমি বেরিয়ে যাই তাহলে রাত খুব দুঃখ পাবে।
0: দুঃখ পাবে
1: তো,
0: সেই দুঃখটা দেওয়া যায় না,
1: সেই দুঃখ দেওয়া যাবে না। তাই রাতকে আজকে আগমন জানিয়ে একটি গান করছি, গীতা দত্তের।

0: কোথায় যে হারিয়ে গেলাম, কোথায় যে হারিয়ে গেলাম, সত্যি সত্যি মানে অসাধারণ। দু মিনিট মতো আমাদের হাতে আছে, যেতে যেতে অবশ্যই সকলকে ধন্যবাদ জানাবো, গোটা সময়টা যারা আমাদের সঙ্গে ছিলেন। রঞ্জিনীকে অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা, তোমার ভবিষ্যৎ জীবন আরও অনেক সুরেলা হোক, এরকম গান শোনাতে থেকো আর অবশ্যই আবারও এসো। আমরা ধন্যবাদ জানাবো বাকুকে অর্থাৎ অনির্বাণকে, প্রীতমকে, আর ধন্যবাদ জানাবো অভিককে, ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে, সৌরভকে, পায়েলকে এবং শুভায়ন স্যারকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। সবাই মিলেই আসলে এই সুরমহল আপনাদের কাছে আসে। আচ্ছা, যেতে যেতে এক লাইন কিছু
1: একটুখানি, হ্যাঁ, সাজনা বার্সে ওটা একটু করে নি,
0: ওটা শুনতে শুনতে আমরা এক মিনিট আছে,
1: সাজনা বার্সে এটা করতে করতে আছে,
0: তাহলে সুরের রেশটা থাকবে আর কি।
1: একদম,
0: শুনতে শুনতে বিদায় নি,
1: রশিদজিকে একটু ট্রিবিউট জানিয়ে একটুখানি গান।

এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 134তম পর্ব।

0: 7 মেগাহার্জে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দরবীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দরবীর তোমাকেও নমস্কার, সত শ্রী
2: অকাল। নমস্কার স্যার।
3: নমস্কার স্যার।
1: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দী দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দী হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তাঁরা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
2: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
1: এবার গুরিন্দরবীরজি তুমি বলো।
3: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দরবীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি। এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হল যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে

0: দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম, বেশ, আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম, শোনো না, আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এই ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন। বেটা, এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে। দেখো, সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
1: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই।
0: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন। তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন, স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন, আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম, তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দার, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটবো না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো, তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
1: দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছো, এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দারবীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব, এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন, যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা, এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা।
0: হ্যাঁ স্যার, আমি গুরিন্দার। শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন, কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না।
1: অনিমেশজি,
2: স্যার, যখন আমি 2021-এ অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন, তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন, তখন কখনো পিছন ফিরে দেখবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো, এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে, সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে, কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনেই এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে, আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে। করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার, এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে, সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
1: দেখো, আমার মনে একটা কৌতূহল আছে, আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি, যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো।
2: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18, যা আমার ছিল, সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15 করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
1: গুরিন্দরবীর, তুমি কি বলবে?
0: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়ব, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেষ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যেই আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই, তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকেও দ্রুত দৌড়ব।
1: দেখো, তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছ তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
0: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে,
1: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া, এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়, আপনিও নিশ্চয়ই দেখেছেন। যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত। ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকাম শরবত আর সোলকারি। দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না, এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়।

আমাদের ক্ষেত খামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কানে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া। ল্যাংড়া আমের মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরী, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি। এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরালের আলুয়াতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত, তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকেই শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনেই মঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে।

থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে তিনটি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি, এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব, তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়।

0: এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের, এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত, তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে, সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকোইলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান, এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তাঁরা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য 1 টাকা করে দেয়। অর্থাৎ 1 বছর পরে ছাত্রপিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়েই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনেদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত 8টায় একই প্রচার তরঙ্গে।
2: This is Akashvani, the news read by Abhishek Mukhopadhyay. Prime Minister Narendra Modi said that the government is continuously making efforts to preserve such priceless heritage sites in India. He informed about an important discovery made in Malhar, Chhattisgarh under the Gyan Bharatam Abhiyan. Addressing the nation in his monthly radio program Mann Ki Baat on Akashvani today, Mr. Modi said that three rare copper plates have been found there related to Maharshi Bal Arjun of the Panduvanshi dynasty of the 6th and 7th centuries.
3: ज्ञान भारतम अभियान के तहत छत्तीसगढ़ के मल्हार में भी एक महत्वपूर्ण खोज हुई है। यहाँ तीन दुर्लभ ताम्र पट्टिकाएं मिली हैं। विशेषज्ञ मानते हैं कि इंस्क्रिप्शंस 6वीं-7वीं सदी के हैं। ये ताम्र पट्टिकाएं प्राचीन ब्राह्मी लिपि और पाली भाषा में लिखी गई हैं। इनसे उस समय की शासन व्यवस्था, धर्म और संस्कृति के बारे में महत्वपूर्ण जानकारी मिलती है।
2: The Prime Minister also mentioned his recent visit to the Netherlands, where in a special ceremony ancient copper plates from the Chola period were returned to India. Mr. Modi said people are sharing joy and expressing pride, and the Tamil community around the world is also particularly enthusiastic about this. Prime Minister Modi urged the people of the country to take utmost care during the prevailing hot weather and follow the guidelines issued by various government departments in this regard.
3: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
2: The Prime Minister suggested that people drink different summer drinks such as Aam Panna, buttermilk, lassi, Sattu Sharbat, Bel Panna, Panakam, Neermor, Sambaram, Kokum Sharbat, which are traditionally made in different parts of the country to beat the heat. In his Mann Ki Baat program, the Prime Minister talked about the recently held National Senior Athletics Federation competition in Ranchi, Jharkhand, where nearly 800 athletes participated. He congratulated Gurinder Veer Singh, Vishal TK, Tejaswin Shankar, Dev Meena and Kuldeep Kumar for breaking 4 national records in different events. In his address, Prime Minister Modi also appreciated the efforts of Saji Vala Sheril of Aluva in Kerala, who runs a swimming club with no fees in which more than 15,000 people have learned to swim.

0: আকাশবাণী কলকাতা FM গোল্ডে খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় 6 জন গ্রেফতার, ধৃতরা সকলেই প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়কের ঘনিষ্ঠ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় সরকার আগামী 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। IPL ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো।
1: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসো মে বহুত গরমি পড় রহি হ্যায়। তেজ ধূপ, গরম হাওয়ায়ে ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের সফল হওয়ার উদ্যোগের কথা বলেন। তিনি ঝাড়খণ্ডের রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজর কাড়া দুই খেলোয়াড় গুরিন্দরবীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। শ্রী মোদী সদ্য ঘুরে আসা নেদারল্যান্ডস সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রত্যর্পণ পর্ব তার উপস্থিতিতেই হয়েছে। কেন্দ্রীয় সরকার অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য সক্রিয়।
1: তাম্র পট্টিকাওয়ো কো লেকার লোগো মে কাফি জিজ্ঞাসা ভি হ্যায়। ইনমে 21 বড়ি অর 3 ছোটি তাম্র পট্টিকায়ে হ্যায়। ইয়ে মুখ্য রূপ সে রাজা রাজেন্দ্র চোলা প্রথম দ্বারা আপনে পিতা রাজা রাজ রাজা চোলা কে এক বচন কো পুরা করনে সে জুড়ি হ্যায়। ইন তাম্র পট্টিকাওয়ো মে চোলা বংশ কি উপলব্ধিও কা ভি বর্ণন মিলতা হ্যায়। इनसे पता चलता है कि चोला साम्राज्य की समुद्री शक्ति कितनी मजबूत थी। दक्षिण पूर्व एशिया के देशों के साथ उनके संबंधों की जानकारी भी इनमें मिलती है।
0: প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এই প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের মধ্যে ভাগ করে নেন তিনি।
1: জিস নদী কো উন্হোনে বচপন মে সাফ অর জীবন দেখা থা সময় কে সাথ উস নদী মে প্লাস্টিক জমা হোনে লাগা থা। गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। शिकायत नहीं, शुरुआत मंत्र बन गया। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था,

0: फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
1: শ্রী মোদী বলেন, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে অনুপ্রেরণাদায়ক নানা ঘটনা ঘটে যেগুলি আমাদের অগোচরে থেকে যায়। কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি, দেশ যে তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে, তখন সেই বিশ্বাসটি আরও শক্তিশালী হয়।
0: দেশ আপনি লোগোঁ কি শক্তি সে আগে বড় রাহা হ্যায়। মেরা আপসে আগ্রহ হ্যায়, আপনে আশপাশ কে এসে প্রয়াসোঁ কো জরুর দেখিয়ে। জো লোগ সমাজ কে লিয়ে আচ্ছা কাম কর রহে হ্যায়, উনে পহচানিয়ে, উনকি সরাহনা কিজিয়ে, উনসে সিখিয়ে, আর হো সকে তো খুদ ভি কিসি আচ্ছে কাম সে জুড়িয়ে।
1: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা FM গোল্ডে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় ছজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলেই প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের ঘনিষ্ঠ বলে জানা গেছে। আজ তাদের বারুইপুর আদালতে তোলা হবে। গতকাল সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেখানে জনরোষের মুখে পড়েন তিনি। ছোড়া হয় ডিম, ইটের টুকরো, গাড়ি ঘিরে চোর স্লোগানও দেওয়া হয়। অভিষেক ব্যানার্জিকে নিগ্রহের প্রতিবাদে হুগলির চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি। তার মাথায় আঘাত লেগেছে বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। সেখানে গেলে স্থানীয়রা কালো পতাকা দেখান, দেওয়া হয় চোর স্লোগানও। এদিকে বিজেপির শ্রীরামপুর জেলা সাংগঠনিক সভাপতি সুমন ঘোষ জানান, এই ঘটনার পেছনে তার দলের কোনো হাত নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তবে এই আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করাই তার প্রশাসনের মূল লক্ষ্য। ইরান এমন একটি শর্ত মেনে নিতে রাজি হয়েছে যার ফলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না বলে দাবি করেন তিনি। তবে ইরান অন্য কোনো উৎস থেকে অস্ত্র সংগ্রহ করতে পারে এমন আশঙ্কাও করেন রাষ্ট্রপতি ট্রাম্প। ট্রাম্প জোর দিয়ে বলেন, মার্কিন সামরিক অভিযানের ফলে ইরান দুর্বল হয়ে পড়েছে, তাই সে আলোচনায় বসতে রাজি হয়েছে। দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালী আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় সরকার আগামী দু সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানি রপ্তানির শুল্ক আরোপ করেছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে দেশের বাজারে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন নিয়মে পেট্রোল রপ্তানির ওপর প্রতি লিটারে 1.5 টাকা এবং ডিজেল রপ্তানির ওপর প্রতি লিটারে 13.5 টাকা শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েল রপ্তানির ওপর প্রতি লিটারে 9.5 টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানির গড়দামের ওপর ভিত্তি করে প্রতি 15 দিন পরপর এই শুল্ক পর্যালোচনা করা হয়। দেশে পেট্রোপণ্যের মজুত রাখার জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন। দক্ষিণ দিল্লির সাকেত মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় একটি চারতলা বাণিজ্যিক ভবন ভেঙে দুজন প্রাণ হারিয়েছেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসের তরফে জানানো হয়, চিকিৎসার জন্য দর্জন আহত ব্যক্তিকে জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নিয়ে আসার পরই মৃত ঘোষণা করা হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক, 5 জন রোগীর অবস্থা অবশ্য স্থিতিশীল। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ধরনের অনুমোদনহীন বাড়িগুলির বিরুদ্ধে এবং এই বাড়ি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিতা প্রকল্প আবারও একটি মাইল ফলক অর্জন করেছে। স্ত্রী চিতা নিরোভা এবং তার 3 শাবককে গতকাল তাদের এনক্লোজার থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে এই মুহূর্তে কুনো বনাঞ্চলে চিতার সংখ্যা বেড়ে 20-তে পৌঁছালো। বনদপ্তর সূত্রের খবর, নিরোভার শাবকদের মধ্যে 2টি পুরুষ এবং 1টি স্ত্রী চিতা, যাদের আনুমানিক বয়স 13 মাস। সন্তান সহ 4টি চিতাকেই শেওপুর জেলার পালাউর পূর্ব রেঞ্জের আহেরা পর্যটন অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আজ শিলংয়ে আয়োজিত ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল এর 76তম সংস্করণের সূচনা করেন। সাইকেল চালানোর মাধ্যমে তরুণ তরুণী, ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী এবং সাধারণ নাগরিকদের শারীরিক সক্ষমতা ও সুস্থ জীবনধারাকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান শ্রী মান্ডাভিয়া। তিনি

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
5: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
4: আমি বললাম, ও এটা ঠিক কাজ। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
6: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।

0: তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, ভেবে দেখুন। এই প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে অহরহ আসে, আর যাকে ফেলে আসি কোথাও যেন তারই জন্য হঠাৎ করে হুহু করে ওঠে মনটা, তাই না? তবে রবিবার দুপুরে মন খারাপ করার কোনো মানে হয় না।
1: ঠিক তাই, তার কারণ তোমায় গান শোনাবো আমরা দুজন। আমি প্রযুক্তি,
0: আমি ঝুমুর,
1: চলে এলাম 100.1 FM গোল্ডে। ঘড়ি বলছে 1:15 হয়ে 26:27, ফলে ঘড়ির কাঁটা যখন ছুটছে তখন আমরাও একটু ছুটি গানে গানে।
0: রণবীরনাথ শ্যামনগর থেকে শুনতে চেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। আপনার পছন্দের গান দিয়ে শুরু করলাম তোমায় গান শোনাবো। এর পরে আমরা যে গান শুনব
1: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, আমরা শুনব যে গান, সে গান পথে হলো দেরি ছবি থেকে। আর এই গান শোনার অনুরোধ জানিয়েছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

অনুপ জালোটার কণ্ঠে শুনলাম আমরা এই গান। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মৃত্তিকা দাস, সৃজিতা দাস, গড়বাটি, চোঁচড়া থেকে। এর আগেও আমরা যে গান শুনেছি শুধু গানের দিন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, পথে হলো দেরি ফিল্ম থেকে শুনেছিলাম গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে। আর চলে যাব এর পরের গানে।

রবীন্দ্রনাথ ঠাকুরের গান কুহেলি ছবির সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনছিলাম লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: দেখেছেন, রোববারের সকালটা আপনার ঘরটা কেমন মিষ্টি গন্ধে ভরিয়ে দিলাম মান্নাদের কণ্ঠে। হ্যাঁ, ঝুমুর কিছু বলবে
1: না? আসলে আমি এটাই বোঝার চেষ্টা করছিলাম, ব্যাপারটা শুধু মিষ্টি গন্ধে নাকি মাটন চিকেন বা অন্য কিছু গন্ধে মম করছে,
0: সেটাও মিষ্টি গন্ধই বটে আর কি। যাই হোক, ঘড়ি বলছে দেড়টা পেরিয়ে গেছে, ফলে
1: এটার হয় চান্স বেশি না।
0: আমরা

0: সিঁথি থেকে প্রদীপ সরকার আমাদের অনুরোধ জানিয়েছিলেন এই গানটি শোনার জন্য। এই গানটি শুনিয়ে দিলাম আপনাকে শ্যামল গুপ্তের কথা এবং প্রভাস দের সুরে, মান্নাদের নিজের সুরে আমরা এই গানটি শুনলাম।
1: এর পর যে গান শুনব স্বপন চক্রবর্তীর কথা আর ডি বর্মনের সুরে আশা ভোসলের কণ্ঠে শুনব আমরা এই গান। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছে জয়শ্রী দত্ত অশোকনগর থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

রূপের ওই প্রদীপ জ্বেলে কি হবে তোমার, তালাত মাহমুদের কণ্ঠে শুনলাম আমরা এই গান, শ্যামল গুপ্তের কথায়, কানু ঘোষের সুরে। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে। এর পরে আমরা যে গান শুনব, সেই গান শুনব আমরা সবিতা চৌধুরীর কণ্ঠে।

0: সলিল চৌধুরীর কথা এবং সুরে সবিতা চৌধুরীর কণ্ঠে এই গান শোনার অনুরোধ জানিয়েছিলেন পবিত্র সাহা সীমা সাহা, দু নম্বর গেট এয়ারপোর্ট থেকে।
1: এর পরে যে গানটা আমরা শুনব, প্রতিশোধ নেওয়া আমরা মোটেই পছন্দ করি না, কিন্তু প্রতিশোধ ফিল্ম থেকে শুনবো আমরা এই গান, কিশোর কুমারের গাওয়া, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, অজয় দাসের সুর। আর এই গান শুনতে চেয়ে আমাদের অনুরোধ করেছেন উত্তম দালাল, প্রতিমা দালাল, খড়সরাই বেগমপুর হুগলি থেকে।
0: গানে যদিও বলছেন হয়তো আমাকে কারো মনে নেই, কিন্তু আমরা দুজনেই জানি আমাদের দুজনকে আপনাদের মনে থাকবেই থাকবে।
1: না না, এইটা এতক্ষণ আসলে উত্তম দাদের মনে হচ্ছিল যে গান যখন শোনাচ্ছে না তার মানে মনে নেই। না দাদা, মনে আছে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: যদিও মাসটা ফাগুন নয়, কিন্তু ঠিক আছে, আমরা মাঝে মধ্যে একটু মনে করতেই পারি এই চরম গরমে বেশ যদি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আমাদের মনকে শীতল করে দেয় তাহলে আর ক্ষতি কী। আমরা ভূমির গান শুনছিলাম। ভূমির গান শোনার অনুরোধ করেছেন সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, গারুলিয়া বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা থেকে।
1: আসলে এই আপনাদের সঙ্গে দু একটা কথা একটু বলি, যে কথাগুলো আমরা প্রায়শই বলে থাকি আপনাদের, সেটা হচ্ছে যে এই যারা সামনের সপ্তাহে, কাল থেকে শুরু হচ্ছে, সোমবার থেকে রবিবারের মধ্যে অনুরোধ করবেন এবং একদিন সপ্তাহে আপনার এই গান শোনানো হবে, দয়া করে আর বাকি দিনগুলোই অনুরোধ করবেন না। আসলে এটা না খুব মুশকিল হয়, নতুন যারা তাদের গান আমরা শোনাতে পারি না। আপনি সপ্তাহে একদিনই অনুরোধ করছেন এবং আপনার অনুরোধ যদি সেদিন রাখা হয় তাহলে পুরো সপ্তাহটা অন্যদের অনুরোধ কিন্তু শুনতে হবে, কেমন? এইটা আপনার সঙ্গে আমাদের কথা হয়ে রইল।
0: আমরা পরের গানে চলে যাই। পরের গান মানে এটাই তোমায় গান শোনাবোর শেষ গান, মান্নাদের কণ্ঠে এই গান আমরা শুনবো, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, রতু মুখোপাধ্যায়ের সুরে এই গান।
1: এই গানের মানে যে কথা সেটা আমাদেরও কথা আর কি, আবার হবে তো দেখা, মানে আমরা 2:30 আবার ফিরে আসছি ঝুমুর আর প্রযুক্তি। এই গান শুনতে চেয়েছেন তাপস ভূঁইয়া, কুঞ্জপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: পার্সোনাল লোন অফার স্যার,
4: আবার এখনি ব্লক করছি।
3: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
4: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
5: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
4: তাহলে
5: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
4: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
5: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
6: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর। সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

0: এমন গলা, এমন কথা, এমন সুর, এই রকম ভাবে যদি কেউ মালা গেঁথে আপনার সামনে আনে, তাকে ছিঁড়ে ফেলা কি এতটাই সহজ বলুন? আসলে আজকে জুটিতে দুটিতে যাদের নিয়ে কথা বলবো, সেই দুজন মানুষই কিন্তু সঙ্গীতকে ভালোবেসেছেন এবং খুব সহজাতভাবে তাদের মধ্যে সঙ্গীত ধরা দিয়েছে। আপনি যদি বলেন যে প্রথাগতভাবে তারা শিখেছেন, না, সেই অর্থে প্রথাগতভাবে শেখেননি, কিন্তু তাদের সুর, তাদের গান, এই সমস্ত কিছু যখন আপনি শুনবেন, তখন কোথাও আপনার মনে হবে না যে এই দুজন মানুষ প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন।
1: আর যার কণ্ঠ আমরা শুনলাম, আর এই গানটিতে যিনি সুর দিয়েছেন, যিনি কণ্ঠ দিয়েছেন, তার কথা অনুযায়ী যদি এই গানটাকে আমরা ভাবি, তাহলে তিনি কিন্তু সর্বদাই এই মানুষটির জন্য মালা গেঁথে রেখেছেন, শ্রদ্ধা জানিয়েছেন, তার পূজার ফুল কখনো কখনো সেই শ্রদ্ধা হয়ে সেই মানুষটির কাছেও পৌঁছে গেছে। এদের দুজনের কেমিস্ট্রি এবং এদের দুজনের সেই সুরের সংযোগ, এই সব নিয়েই জুটিতে দুটিতে আমরা আজ কথা বলবো গায়ক কিশোর কুমার, সুরকার কিশোর কুমার এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।
0: গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ও বটে,
1: হ্যাঁ অবশ্যই গায়ক হেমন্ত মুখোপাধ্যায় বটে। ফলে আজকের জুটিতে দুটিতে সুরে এবং কথায় কোথাও একটা মেলবন্ধন আমরা শুনব গায়কির মধ্যে দিয়ে। যদিও চেষ্টা করব আমরা হয়তো খুব বেশি কিশোর কুমারের কণ্ঠই শুনব, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠেও শুনব যখন কিশোর কুমার তার গানে সুর দিচ্ছেন। আবার বেশিরভাগ ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায় সুর দিচ্ছেন আর কিশোর কুমার গাইছেন। এই দুজনের মধ্যে কেমন ছিল সংযোগ, কেমন ছিল তাদের জুটি,

0: বন্দী ফিল্ম থেকে শুনছিলাম আমরা এই গান, এবং এই ফিল্মে কিন্তু, এই ফিল্ম ছিল সত্যেন বসুর পরিচালনায়, শ্রী পিকচার্সের এই ফিল্ম, এখানে অভিনয়ও করেছিলেন কিশোর কুমার, কিশোর কুমার ছিলেন, অশোক কুমার ছিলেন, অনুপ কুমার ছিলেন, নন্দা ছিলেন, এবং এই ফিল্মে প্রায় তিনখানা গান গাইলেন কিশোর কুমার, মিউজিক ডিরেক্টর হেমন্ত কুমার। দেখো কি অদ্ভুতভাবে দুজনেরই আশা। হেমন্ত মুখোপাধ্যায়, তিনি দক্ষিণ কলকাতায় মধ্যবিত্ত পরিবার থেকে আসছেন এবং অসম্ভব সুর তার কণ্ঠে, বন্ধুদের মধ্যে তো মোটামুটি স্কুল থেকেই মাতিয়ে দিয়েছিলেন এবং সবাই জানতেনই যে একদিন অনেক বড় গায়ক হবেন তিনি, এবং সত্যি সত্যি একটা সময় ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিয়েও তিনি চলে আসছেন এবং গানের জগতেই আসছেন। আমরা প্রথম তাকে পাচ্ছি গায়ক হিসেবে, কিন্তু তারপর তিনি একটা সময় 1951 এই সময় পাড়ি দিচ্ছেন মুম্বাই, এবং এই সময় গিয়ে তিনি গান তো গাইছেনও, তিনি সুর সৃষ্টি করারও চেষ্টা করছেন।
1: আর দেখো ঠিক এরই সময়ের, মানে এরই আশেপাশে কিশোর কুমারও কিন্তু তার দাদামণি অর্থাৎ অশোক কুমারের হাত ধরে এসে পৌঁছচ্ছেন মুম্বাইতে, একেবারে সেই মধ্যপ্রদেশের খান্ডোয়া থেকে এলেন। তারপরে এসে নায়ক গায়ক, মানে দাদামণি যে পথে হেঁটেছিলেন তিনিও কিন্তু সেই পথেই হাঁটা শুরু করলেন গায়ক হিসাবে পুরোপুরি, মানে শুধুমাত্র গায়ক হিসাবে তো আমরা পরের দিকে তাকে পেয়েছি, কিন্তু প্রথম দিকে গায়ক নায়ক হিসেবেই আমরা তাকে পেলাম। এবং কোথাও, মানে কিশোর কুমার বলতেই তো আমাদের সে একটা ছটফটে মজারু মানুষ এটাই মনে হয়, এবং তার গানের মধ্যে দিয়েও সেটা সমস্তটাই মানে ছলকে ছলকে ওঠে বলা যেতে পারে, তার দুষ্টুমিগুলো। কিন্তু কোথাও তার ভিতরেও একটা হয় না, একটা মেলোডিয়াস, একটা স্নিগ্ধ রসের যে গান, সেই গান গাওয়ারও কোথাও একটা ইচ্ছে তার ভিতরে ছিল। আর বিশেষ করে যে সময় হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাইতে পৌঁছলেন, এবং মানে তৎকালীন বোম্বেতে, এবং সেখানে হেমন্ত কুমার নাম নিয়ে যখন তিনি শুরু করলেন
0: ফিল্মিস্থানে,
1: এবং সেইখানে কিশোর কুমারকে যখন তিনি হাতে পেলেন, তখন তিনি এমন কিছু গান তৈরি করলেন যে গানগুলির মধ্যে দিয়ে সেই স্নিগ্ধ পেলব বাংলার মাটির মেলোডিয়াস বিষয়টা, সেই সুর আমরা কিশোর কুমারের কণ্ঠে পেলাম। একটু আগে আমরা যে গানটা শুনছিলাম বন্দি ছবিতে, সে একটা ঘুমপাড়ানিয়া গান, তাই না?
0: আসলে দেখো এই যে দুজনেই আলাদা আলাদা জায়গা থেকে এলেন মুম্বাইতে, আর একজন মানুষ কিন্তু এই দুজনের মাঝেই মানে সেতু গড়ার কাজ করলেন, তিনি হচ্ছেন ফিল্মিস্থানের মালিক শশধর মুখার্জি। এক তো হচ্ছে তিনি কিশোর কুমারের ভগ্নিপতি, আর এদিক থেকে

0: হেমন্ত কুমারও গেছেন সেখানে, ফিল্মিস্তানে তিনি চাকরি করছেন। তো এই মানুষটিরও কিন্তু এই দুজনের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে দেওয়ার একটা ভূমিকা ছিল। এর পরে আমরা কোন গান শুনছি?
1: এরপরে দেখো, আমরা বন্দি ছবির গান শুনলাম, এরপরে ওই বছরই অর্থাৎ 1957 সালে আরেকটি ছবি এলো, মিস মেরি। এই ছবিতেও কিন্তু কিশোর কুমার গান গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, আমরা সেই গানটা শুনি। তারপরে আরো অনেক গান তো রয়েছে আমাদের ঝুলিতে।
2: হারমোনিয়াম বাজায়া, তবলা বাজায়া, ইয়ে ভি বাজায়া আর ও ভি বাজায়া, মগর আফসোস
3: গানা না আয়া, বজানা না।

0: সত্যি তাই। এই যে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে কিশোর কুমার গান গাইছেন এবং সেখানে তিনি তার নিজস্বতা রাখবেন না, এটা তো হতেই পারে না। অনেক ক্ষেত্রে এরকমটা হয়েছে যে হেমন্ত মুখোপাধ্যায় সুর করছেন এবং কিশোর কুমার সেখানে তার নিজস্ব ভঙ্গি ইনকর্পোরেট করেছেন, এবং তাতে যে সবসময় হেমন্তবাবুর আপত্তি হয়েছে তা নয়, বরং বেশ খুশিই হয়েছেন।
1: ঠিক, আসলে এই গানটা শুনতে শুনতে আমাদের কিন্তু আরও একটা গান মনে পড়ে যাচ্ছিল, খেয়াল করে দেখো, সেই গান করতে জানে না, তাকে গান করতে বলা হয়েছে এবং হাত পা ছুঁড়ে নানান অঙ্গভঙ্গি দিয়ে, সিং নেই তো নাম তার সিংহ, সেখানেও একই ব্যাপার এবং শালটাও কিন্তু একই। আমরা যেমন মিস মেরি থেকে এই গানটা শুনলাম গানানায়, তো 1958 সালে কিশোর কুমার তিনি কিন্তু প্রোডিউসার এই ফিল্মের লুকোচুরি, এবং এখানে যিনি প্রযোজক তিনিই নায়ক, নায়িকা অবশ্য দুজন ছিলেন, অনিতা গুহ এবং মালা সিনহা, আর সঙ্গীত পরিচালনার ভার পড়ল হেমন্ত মুখোপাধ্যায়ের। এইবারে একটা জিনিস দেখুন, মানে একটা গল্প মনে পড়ে যাচ্ছে, পুলক বন্দ্যোপাধ্যায় একবার গেছেন দেখা করতে, উনি খবর পেয়েছেন আর কি যে কিশোর কুমার কলকাতায় আছেন এবং কোন হোটেলে আছেন উনি সেটাও জানেন, তো উনি গেছেন দেখা করতে, গিয়ে দেখছেন দরজায় ঝুলছে ডু নট ডিস্টার্ব। এবারে উনি আর কি করেন, তো যাই হোক চেনা জানা হোটেল ছিল, সেখানে গিয়ে উনি কথা বলেছেন ম্যানেজারের সঙ্গে। এবার ম্যানেজার তখন চুপি চুপি বলেছে, আপনি কিন্তু বলবেন না আমার নাম, ওই দিকের বাগিচায় উনি মানে পায়চারি করছেন। না না বলবো না। তো উনি এমনভাবেই বেরিয়েছেন যেন হঠাৎ দেখা হয়ে গেছে, আরে কিশোর দা আপনি এখানে। দেখছেন যে কিশোর কুমার হাঁটছেন বটে, খালি বলে যাচ্ছেন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স। উনি আছেন এটা কি বলছে, তুমি গানের কথা লেখো না, তুমি এটা দিয়েই কিছু করো। উনি বলছেন এ যদি এখনকার দিন হতো, যদি বুঝতাম যে এটা পপ মিউজিক, আমি না হয় লিখে দিতাম, এখন ইনকাম ট্যাক্স এইটুকু নিয়ে আমি কী লিখবো। যাই হোক সেই সময় উনি চলে এসেছেন, আর এই যে লুকোচুরি এও কিন্তু ইনকাম ট্যাক্স থেকে বাঁচার জন্যই উনি করতে চেয়েছিলেন, যে এমন একটা ফিল্ম বানাবো যে ফিল্ম একদম বক্স অফিসে কোনো রকম ঝড় তুলতে পারবে না, আর এতটাই লস হবে সেটা দেখিয়ে বেঁচে যাব। কিন্তু কপাল, ওনার অভিনয় তার সঙ্গে এই সুরারোপ তার সঙ্গে অন্যান্যদের অভিনয় সবটা মিলিয়ে সুপার ডুপার হিট, এবং এই প্রথম বোধহয় কোনো মানুষের বানানো ছবি সেটা সুপার ডুপার হিট হলো, এবং প্রযোজক ভীষণ দুঃখ পেলেন। তো এই ফিল্ম থেকে আমরা একটা গান শুনি।
0: হ্যাঁ একটা গান শুনি, তবে একটা বিষয় একটুখানি বলে রাখি যে সিং নেই তবু নাম তার সিংহ নিয়ে কিন্তু বেশ একটা বিতর্ক রয়েছে, কারণ অনেকেই মনে করেন মানে সাউন্ড ট্র্যাকেও সাউন্ড কার্ডেও রয়েছে সেখানে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম, কিন্তু যে বিতর্কটা শোনা যায় সেটা হলো যে হলিউডের এক বিখ্যাত শিল্পী ড্যানিকের ও বাইজিঙ্গো এই গানটির অনুকরণে এই বাংলা গানটি তৈরি করেছিলেন স্বয়ং কিশোর কুমার। এটা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় নিজেও স্বীকার করেছেন যে এই নির্মাণের কৃতিত্ব পুরোপুরি কিশোর কুমারেরই প্রাপ্য। পরবর্তীকালে আমরা অনেক জায়গাতে মানে বেশ সাক্ষাৎ দীর্ঘ সাক্ষাৎকারে হেমন্ত মুখোপাধ্যায় নিজেও বলেছেন যে এটা সম্পূর্ণভাবে কিশোরের মস্তিষ্ক প্রসূত, এতে তার বিন্দুমাত্র ভূমিকা নেই। কিন্তু কিশোর কুমার যে মানে কিশোর কুমারকে দিয়ে হেমন্ত মুখোপাধ্যায় কি না করাতে পারতেন সেটা আমরা একটু আগের গানটাতেই শুনতে পেরেছি, এরপরেও আরও এরকম চমক বেশ কিছু আছে। আপাতত এই গানটি রইল আপনাদের জন্য লুকোচুরি ছবি থেকে।
2: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি?

0: कह भी चुको जो कहना है,
1: छोड़ो अब क्या कहना है।
2: এই যে গানের চলন, এই যে সুর, এই সুর শুনলেই কিন্তু বোঝা যায় যেটা হেমন্ত মুখোপাধ্যায়ের সুর এবং এর চলনও তাই। এবং এর আগে যেমন আমরা রাজিন্দর কিষেনের লেখায় আমরা পেলাম গান, এরপর এই গানটা আমরা সাহিরের লেখায় পেলাম হেমন্ত কুমারের সুরে, কিশোর কুমারের গাওয়া
3: গার্লফ্রেন্ড ছবি থেকে।
2: হ্যাঁ, এবার
3: এবারে দেখো, এই যে কিশোর কুমার যখন গাইছেন এই গানটা বিশেষ করে, একেবারে ডিটো মানে বোঝাই যাচ্ছে যে হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, কিন্তু কিছু কিছু গান এমন হেমন্ত মুখোপাধ্যায় তৈরি করেছেন যে গানগুলোর মধ্যে কিন্তু কিশোর কুমার তার, এই যে একটু আগে বলছিলাম যে তার নিজস্বতা কিন্তু রেখেছেন, এবং সেখানে হেমন্ত মুখোপাধ্যায় বলছেন যে সেখানে কিন্তু আমার খুব একটা আপত্তি হয়নি, এই কারণেই যে গানগুলো তার মান অনুযায়ী বেশ উন্নত হয়েছে বা সেই গানগুলি খুব অ্যাকসেপ্টেবল হয়েছে, যে কারণে তার মনে হয়েছে যে না সেটাতে খুব একটা বেশি অসুবিধা নয় আর কি। যেমন এরপরে আমরা যে গানটি শুনব দো দুনি চার ছবি থেকে, গুলজারের লেখা গান, এবং এই গানেও কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে সুরটি শুনেছেন কিশোর কুমার। এবং তারপরে যেটা হয়, ওই যে তিনি তো নিজের মতন করে নিজের বাড়িতে গিয়ে একদম ডোন্ট ডিস্টার্ব বোর্ড ঝুলিয়ে নিজের মতো করে পায়চারি করতেন আর গানটা নিয়ে ভাবতেন, এরকম বেশ কিছু গান তৈরির গল্প আমরা জানি, সেই রকম এই গানটি শুনতে শুনতেও হেমন্ত মুখোপাধ্যায় সুরের সেই প্রলেপ শুনতে শুনতেও তার মনে হয়েছে যে কোথাও একটা কিশোরীয় ভঙ্গি ঢোকানো যেতে পারে, তাই নিজস্ব ঢঙে এই গানটিকে তৈরি করলেন। এবং এই ছবিটা আমরা জানি যারা দেখেছি যে এই ছবিটা সেই শেক্সপিয়ারের গল্প কমেডি অফ এরার্স, যেটা থেকে ভ্রান্তিবিলাস নামে বিদ্যাসাগর তৈরি করলেন গল্পটা, এবং আমরা জানি যে উত্তম কুমার এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই অসাধারণ অভিনয়, সেই ছবিটাই পরবর্তীকালে হিন্দিতে তৈরি হলো দোদুনি চার এই নামে। আমরা গানটি শুনি, কিশোর কুমারের ভঙ্গি কতটা এসেছে সেটা একটু বোঝার চেষ্টা করি আজকে, যেহেতু হেমন্ত মুখোপাধ্যায় এবং কিশোর কুমার জুটিতে দুটিতে।

0: এই যে আমরা কথায় কথায় বলছি হেমন্ত কুমারের সুরে, হেমন্ত কুমারের সুরে আমরা কিশোর কুমারের গাওয়া গান শুনছি, তো এরকমও তো আছে যে কিশোর কুমার যখন সুরারোপ করছেন তখনও কিন্তু তার ফিল্মের জন্য মনে হয়েছে যে হেমন্ত কুমারকেই তার দরকার, দাদাকে।
1: আসলে এই মানুষটি তো একেবারে সঙ্গীতের জন্যই, যেরকমটা কিশোর কুমারকেও আমরা দেখেছি যে প্রথাগত শিক্ষা না থাকলেও একেবারে সঙ্গীতের জন্য তার বলি প্রদত্ত ছিল তার জীবন। হেমন্ত মুখোপাধ্যায় তো তাই, ছোটবেলায় একবার এই গানের জন্য তাকে রাস্টিকেট করা হয়েছিল স্কুল থেকে, এবং সেটা তার জীবনে না একটা কোথাও হয় না মানুষের ছোটবেলায় কোনো আঘাত যেটা তাকে সারা জীবনের কোথাও একটা পথ দেখিয়ে দেয়। একবার স্কুলে অফ পিরিয়ডে গান গাইছিলেন, যেরকমটা হয় আর কি, যেরকমটা আমরা সবাই করেছি, তো সেইটা দেখে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বেশ কড়া ছিলেন, মানে তিনি সেটা দেখতে পেয়ে এসে জিজ্ঞাসা করেছেন যে কে গান গাইছিল। এবার কেউ দাঁড়াচ্ছে না দেখে উনি নিজে দাঁড়িয়ে পড়েছেন, উনি বলেছেন আমি গাইছিলাম, এবং আশেপাশে তাকিয়ে দেখেছেন যে কোনো বন্ধুই তার সঙ্গ দেননি। তো এবং তার ক্লাসমেটদের মধ্যে কারা ছিলেন, মানে কে ছিলেন, সুভাষ মুখোপাধ্যায় ছিলেন, তো সেখানে অন্যান্যরা কেউই যখন দাঁড়াননি তখন হেডমাস্টার, মানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তাকে ডেকে নিয়ে গেলেন এবং বললেন যে তোমাকে কালকে থেকে আর স্কুলে আসতে হবে না। এবং যেটা হয় আর কি, ভিতরে কোথাও একটা কষ্ট, বাড়িতে মা যখন জিজ্ঞাসা করছেন সারা রাস্তা কষ্টটা বয়ে আসা মানুষটি মায়ের কাছে ভেঙে পড়েছেন, এবং বাবা অফিস থেকে ফেরার পর ওই অবস্থাতে, মানে অফিসের পোশাক না ছেড়ে এই খবর শুনে বাবা সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাইয়ের কাছে দৌড়ে গেছেন, এবং সেটা স্কুলের শেষ বছর ছিল, মাধ্যমিক পরীক্ষার আগে যেটা হয় আর কি। বাবা রীতিমতো হাতে পায়ে ধরে স্কুলের বহাল রাখতে পেরেছেন, এবং এই অপমানটা না কোথাও তার ভিতরে কোথাও কাজ করেছিল, তার মনে হয়েছিল গান গাওয়ার জন্য আমাকে এই অপমান করা হলো, আমি গান গেয়েই একদিন দেখিয়ে দেব। সত্যিই তাই, আজ পর্যন্ত তার মতো মহাগায়ক বোধহয় ভারতবর্ষ আর পাননি।
0: কি অদ্ভুত, দেখো সেদিন ক্লাসে গান গাইলেন, পাশে কাউকে পেলেন না, অথচ এই গান গাওয়া এবং রেডিও স্টেশন অবধি নিয়ে যাওয়ার যে জোর সেটা কিন্তু তার বন্ধুরাই দেখে।
1: একদম একদম না, ইনফ্যাক্ট এই এই এই ঘটনাটার মানে যখন রাস্টিকেট করা হলো তখন কিন্তু বন্ধুরা সবাই মিলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের কাছে গিয়ে বলেছিল যে আমরা সবাই ছিলাম, তাহলে ওকে কেন শুধু শুধু করা হবে, রাস্টিকেট করা হবে। এবং যেটা হয় আর কি, তখনকার দিনে না কোনো কোনো হেডমাস্টার মশাই বেশ, বা কোনো কোনো মাস্টার মশাইরা বেশ রিজিড ছিলেন আর কি, যে তারা যেটা বলেছেন সেটাই পাথর কি লাকির আর কি।
0: না তার থেকে বড় কথা, পড়াশুনো করবে গান বাজনা কেন, কারণ সেই সময়ে এখনো যেমন আমরা ভাবতে পারি না শুধু গান বাজনা নিয়ে প্রফেশনটাকে নিয়ে এগিয়ে যাওয়া এবং সেটা যে খুব সিকিউর, তা সেই সময় কি করে মানুষ ভাববেন,
1: গান গাও, ছবি আঁকো, আর কি করো, এইটা জিজ্ঞাসা করা হয়।
0: তো এইবারে আমরা বরং উল্টোটায় চলে যাই, মানে কিশোর কুমারের সুরারোপিত গান, সেখানে গায়ক হেমন্ত কুমার, তার দাদা আর কি, দাদাকে দিয়ে তিনি গাওয়াচ্ছেন, এবং তার স্বপ্নের একটা ফিল্ম, সেই ফিল্মের টাইটেল সং তিনি গাওয়াচ্ছেন। এবং সেক্ষেত্রে সত্যি কথা বলতে যখন এই ভয়েসটা ভেসে আসছে সেখানে কিন্তু একটা অন্য রকমই একটা মায়া তৈরি করেছিল। শুনি সেই গান।

ہے اندھیرا اس نے کیا تجھے الا جب بھی گھیرا

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: পার্সোনাল লোন অফার স্যার,
4: আবার এখনই ব্লক করছি।
3: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
4: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
5: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
4: তাহলে
5: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
4: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
5: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
0: সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।
6: সরস্বতীর সেবা করি, অন্য যে তাই জুটল না, লক্ষ্মী গেল অন্য পথে, দুঃখ যে তাই ঘুচল না।

0: এই কথা বললে কেউ বিশ্বাস করবে না।
1: সত্যি তাই। আর যারা ছবিটা দেখেছেন তারা জানেনই যে মাঝখানে মাঝখানে, গানের মাঝখানে মাঝখানে বিশ্বজিতের সেই হতাশার সুর সত্যি কিছু হলো না, কি যে করব। আর মাঝখানে মাঝখানে কিশোর কুমার হারমোনিয়াম বাজিয়ে গানটা গাইছেন, সরস্বতীর সেবা করি, লক্ষ্মী যে তাই জুটলো না।
0: এই ফিল্মেই কিন্তু আমরা আবার পেলাম কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান দুস্তর পারাবার তেরিয়ে। তাহলে কি দুজনকে এবার একসঙ্গে শুনে নি?
1: হ্যাঁ বেশ, আমরা শুনছি এই মুহূর্তে একটুকু ছোঁয়া লাগে এই ছবির গান। একটা কথা দেখো, হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু কিশোর কুমারকে দিয়ে বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত গাইয়েছেন, যেমন আমরা লুকোচুরিতে পেয়েছি, আমরা একটুকু ছোঁয়া লাগেতেও দেখেছি যে একটুকু ছোঁয়া লাগে রবীন্দ্রসঙ্গীতটি কিশোর কুমার গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়েরই পরিচালনায়, সঙ্গীত পরিচালনায়। কিন্তু আজকে আমরা রবীন্দ্রসঙ্গীতগুলি শুনছি না, তার একেবারে নিজস্ব সুরারোপিত যে সমস্ত গান হেমন্ত মুখোপাধ্যায়, সেই গানগুলি আপনাদের শোনাচ্ছি।

0: এই যে আজকে জুটিতে দুটিতে আমরা হেমন্ত মুখোপাধ্যায় এবং কিশোর কুমার এই দুই জুটিকে নিয়ে বলছি কথা, আর আমরা জুটিতে আছি ঝুমুরার প্রযুক্তি। আসলে কখনো একজনের সুরে অন্যজন গাইছেন, কখনো অন্যজনের সুরে আর একজন গাইছেন। সব থেকে বড় কথা, এই দুজন মানুষ, সেই সময় শুধু দুজন বলবো না, মানে যারা এই জগতে ছিলেন তাদের পারস্পরিক শ্রদ্ধার জায়গাটাও এমন জায়গায় ছিল, সেটা থেকেও না আমাদের বোধহয় কোথাও শিক্ষা নেওয়া দরকার।
1: ঠিক তাই,
0: এই রকমই হয়েছিল, মানে সেটা 1971 সাল। তো সেই সময় তৈরি হচ্ছে একটা বাংলা ছবি এবং সেখানে মুকুল দত্ত লিখছেন তার গান।

0: সেখানে দারুণ গান হচ্ছে, আর তেমনি সুরারোপ করছেন হেমন্ত মুখোপাধ্যায়। এবার যা হয়, একজন শিল্পী তিনি যখন এইভাবে সুরারোপ করছেন, তখন তার তো চিত্রনাট্যটাও মাথায় আছে এবং কোন গানের জন্য কোন কণ্ঠটা হলে একদম ঠিক ঠিক, এবং সেখানে যদি অভিনয়ের জায়গা থাকে তাহলে আলাদা করে কিশোর কুমারের নামটা মনে আসতে বাধ্য। তো যখন গান তৈরি হচ্ছে সেই সময় থেকেই কেন জানি না মনে হচ্ছে এখানে যদি কিশোরকে পাওয়া যেত তাহলে ঠিকঠাক হতো। এবং এই ভাবনাটা কিন্তু হঠাৎ করে একদমই নয়, মানে বানানোর সময় থেকে এই ভাবনাটা ভিতরে চলে এসেছে। তো হেমন্ত মুখোপাধ্যায় যথারীতি কিশোর কুমারকে তার মনের কথা জানিয়েছেন, কিন্তু 1971 সেই সময় কিশোর কুমার ভয়ঙ্কর ব্যস্ত, তিনি একটুও সময় দিতে পাচ্ছেন না। তার কারণ
1: তিনি আর ডি বর্মনকে একেবারে সমস্ত তারিখ পে তারিখ উনকে হাতমে। তো যেটা হয় আর কি, সেই সময় হেমন্ত মুখোপাধ্যায় তখন কলকাতায়, মানে ফিরে এসেছেন তিনি বোম্বে থেকে, এবং কলকাতায় এসে তিনিও ভীষণ ব্যস্ত। মানে সেই সময় তার কলকাতা ছেড়ে বোম্বে যাওয়া মানে কলকাতার প্রডিউসারদের মাথায় হাত আর কি। কিন্তু যেতেই হবে ছবির জন্য, গানের জন্য। তাকে কিশোরকেই যখন চাই তখন তো তাকে কিশোরের কাছে পৌঁছতেই হবে। আর বোম্বের রেকর্ডিং যে কোয়ালিটির হয়, যেটা উনি দেখে এসেছেন, খুব স্বাভাবিকভাবে সেখানেই তিনি রেকর্ডিং করতে চেয়েছেন। তো খুব অল্প দিন সময় হাতে নিয়ে তিনি বোম্বে গিয়ে পৌঁছলেন, কিশোরের দ্বারস্থ হলেন। কিন্তু যেটা হয় আর কি, কিশোর কুমারও তখন বেশ ফাঁপড়ে পড়লেন, ফ্যাসাদে পড়লেন যাকে বলা যেতে পারে, এবং তিনি তখন গিয়ে পড়লেন আর ডি বর্মনের কাছে। আর ডি বর্মন সব শুনে বললেন, ওরে বাবা হেমন্ত দা, তাহলে তো সময় বার করতেই হবে। অনেক রকম হিসেব নিকেশ করে অবশেষে খুব অল্প সময় পাওয়া গেল কিশোর কুমারের, এবং কিশোর কুমার দৌড়ে চলে এলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে। এবং যেটা হয় আর কি, খুব অল্প সময়ের মধ্যেই তিনি গান তুলে নিতে পারতেন আর কি। হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে সুরটা শুনলেন এবং গানটি গেয়ে দিলেন, এবং সেই গানটি কোন পর্যায়ের গেল সেটা তো আমরা জানি। আমরা শুনবো সেই গান, আশাপূর্ণা দেবীর গল্প অবলম্বনে সেই ছবি। প্রথমে নাম ছিল অনন্যা, এরপরে আর বলে দিতে হবে না, ছবির কথা আমরা বলছি, অনিন্দিতা। শুনি সেই গান।

মনে আসতো তার, হেমন্ত দার। তো এরকমই আর একটা ফিল্ম 1977, সেই ফিল্ম প্রক্সি, সেখানেও কিন্তু কিশোর কুমারকে দিয়ে গাওয়ালেন হেমন্ত মুখোপাধ্যায় একটা গান, এবং হেমন্ত মুখোপাধ্যায় নিজে এটা বিশ্বাস করতেন যে এ গান আর কারুর পক্ষে গাওয়া সম্ভব নয়, একজন গান জানে না তাকে যখন সে গান জানে এটা বোঝাতে হয়, কি অবস্থা হয় শুনুন।

ওরে ওরে ওরে ওরে ওরে বাঁসা বাঁসা, কি মুশকিল মে পড় গিয়া প্রভু। কি কর

সারি সারি গাছ, কচি কচি পাতা, কাঠ ফাটা রোদ, আরে ধুত্তেরি ছাতা। সারি সারি গাছ, কচি কচি পাতা, কাঠ ফাটা রোদ, ধুত্তেরি ছাতা, একা বেকা পথ, নাকে কানে খন, গরু ভেড়া মোষ।

লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে, লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে, হাতে হাতে তারপর তারপর কি গা হ্যাঁ গা হ্যাঁ গা গুলিয়ে যাচ্ছ গো হ্যাঁ।

0: এই গান সত্যি তো অন্য কে গাইবেন, কার কথাই বা মনে আসতে পারে।
1: একদমই তাই। এবং হেমন্ত মুখোপাধ্যায়ের বেশ কিছু গানের মধ্যে যে কিশোর কুমার তার নিজস্ব ভঙ্গি ঢুকিয়েছেন, তার মধ্যে এই গানটি অবশ্যই একেবারে প্রথম সারিতেই পড়তে পারে। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় নিজে বলেছেন যে তার অধিকাংশ গান কিশোর কুমার কিন্তু একদম যেটা হেমন্ত মুখোপাধ্যায় চেয়েছেন, যেভাবে সুরটি আরোপ করেছেন, যেভাবে সুর বেঁধেছেন, সেইভাবেই তিনি গেয়েছেন। যেমন

0: এবারে আমরা যে গানটি শুনব, খামোশি ছবির গান। এই গান কিশোর কুমার তার প্রথম দশটি গানের লিস্টে শুধু রেখেছেন তা নয়, আমার মতো যারা ভীষণভাবে কিশোর ভক্ত নয় কিন্তু তারাও কিশোর কুমারের যে গানগুলি পছন্দ করেছে সেই গানগুলির মধ্যে আমার মতে তো এই গানটি প্রথম অন্তত তিনটি গানের মধ্যে থাকবেই। এই গানটি খামোশি ছবির সেই গান যে গানটি কিশোর কুমার বলেছিলেন যে এটা তো কাকার লিপের গান, মানে রাজেশ খান্নার লিপের গান, আমি সেই মুডে গানটা গাইব, আপনি চিন্তা করবেন না।
1: এবং এই কথাটা বলার পর একজন মানুষকে যখন এইরকম একটা কথা তিনি দিয়ে যাচ্ছেন, তাহলে তার প্রিপারেশন কীরকম হতে পারে? একটু আগেই প্রযুক্তি বলছিল যে তিনি নানান রকমভাবে গান গেয়েছেন, কখনও এসেই স্টুডিওতে শুরু হয়ে গেছেন, আবার কখনও কিছু কিছু গান এমনভাবে নিজের কাছেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে সেটি সুরকারের কাছে শিখে সেটা টেপ রেকর্ডারে রেকর্ড করে বাড়িতে নিয়ে গিয়ে দু তিন দিন ধরে সেগুলো শুনে প্র্যাকটিস করে তারপর স্টুডিওতে এসেছেন, এবং সেটা যখন আমরা শুনেছি সেটা যে কি ম্যাজিক তৈরি করেছে সেটা আরও একবার এখন শুনুন।

0: দূর কারাহি, এই ফিল্ম থেকেই শুনলাম আমরা এই গান। এবং এখানে শৈলেন্দ্রের লেখা, কিশোর কুমারের সুর। কিশোর কুমার কিন্তু এই গানের ক্ষেত্রে আবারও বেছে নিলেন তার হেমন্ত দাদাকে, হেমন্ত দাদা। এইবারে আমরা দেখুন, এই যে গানটা আমরা যখন শুনছি বা এর আগেও যে গান শুনেছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, যখন এই কণ্ঠটা ভেসে আসে আমাদের কাছে, তখন কীরকম একটা মনে হয় না, যেন একটা আলগা পরশ আছে, যেন খুব কাছে বসে কোনো একজন মানুষ এবং তার এই ভয়েসের মধ্যে কোথাও একটা আশ্রয় মেলে।
1: ঠিক তাই। আর তোমার কথাটা শুনতে শুনতে ঝুমুর আমার একটা গল্প মনে পড়লো। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠটাই তো এরকম, যেন তাকে ছোঁয়া যায়, যেন আমার পাশে বসে গাইছেন খুব কাছের কোনো মানুষ, এই রকমটা। হেমন্ত মুখোপাধ্যায় একবার ওয়েস্ট ইন্ডিজ গেছেন এবং সেখানে ডাচ যারা, তাদের পূর্বপুরুষ তো ভারতবর্ষ থেকে বা এই এই আমাদের এই উপমহাদেশ থেকেই ইংরেজরা তাদের পাঠিয়েছিল, এবং ওখানে যখন তিনি গেছেন, ওখানকার মানুষেরা বলছেন যে আপনাকে একটু ছোঁব। হেমন্ত মুখোপাধ্যায় খুব অবাক হয়ে গেছেন, তিনি জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ মানে ছুঁতে তো পারেনি, কিন্তু কেন ছুঁতে চাইছেন? তখন তারা বলেছেন, আমরা শুনেছি যে আমাদের পূর্বপুরুষরা নাকি ভারতবর্ষে থাকতেন, তো আমরা তো কোনোদিন ভারতবর্ষে যেতে পারবো না, আপনাকে একটু ছুঁই, তাহলে আমরা সেই জন্মভূমির ছোঁয়ার স্বাদ পাবো। এটা না তাঁকে খুব ছুঁয়েছিল এই কথাটা, এবং আমিও যখন গল্পটা পড়ছি তার আত্মজীবনীতে, আমার কিরকম মনে হচ্ছিল যে কি অদ্ভুত তার কণ্ঠ। এবং এই গানটা শুনতে শুনতে, বিশেষ করে দূর কা রাহি, এই কথাটাই যেন সেই গল্পটাকে আমার মনে পড়িয়ে দিল। এবারে আমরা যে গানটি শুনব, সেই গানটি তরুণ মজুমদারের ছবি পলাতক, এই ছবির হিন্দি ভার্সন রাহগীর, এই ছবি থেকে আমরা শুনব আবারও গুলজারের লেখা এবং হেমন্ত কুমারের সুর, কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।
2: বাবু ঘবরাতে হ্যায়, বাবু ঘবরাতে হ্যায়।

0: হেমন্ত মুখোপাধ্যায় সবসময় বলতেন যে যে কোনো সঙ্গীত পরিচালকের কাছেই কিশোর কুমারের কণ্ঠ একটি সম্পদ। তিনিও কিন্তু কিশোর কুমারকে নানাভাবে ব্যবহার করলেন, কখনো এই ধরনের বদমাস মজার গানে, আবার কখনো হয়তো কীর্তনাঙ্গের গানে, কখনো লোকাঙ্গিকে, কখনো রবীন্দ্রসঙ্গীতে, তাই না?
1: একদমই। আর একইভাবে কিশোর কুমারও কিন্তু নানা জায়গায় হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে যখনই কথা বলেছেন, তার প্রতি যে শ্রদ্ধা সেটাই কিন্তু ধরা পড়েছে। এবং এই যে কোনো সুরের চলন আমরা যখন শুনছি, হেমন্ত মুখোপাধ্যায়ের বিউটি কিন্তু এখানেই, তার সুরগুলো শুনতে ভীষণ সহজ লাগে, কিন্তু তার মধ্যে দিয়েও সেই সহজ কথা যেমন সহজে বলা যায় না, ওরকমই কিন্তু সেই সহজ গানটা সহজভাবে উপস্থাপন করা, সেটাও একটা চ্যালেঞ্জ হয়ে থাকতো সবার কাছে।
0: ঠিক তাই। মুকুল দত্ত যেমন লিখেছেন, সে যেন আমার পাশে আজও বসে আছে, আমাদের শ্রোতাদের কানের পাশে এরা দুজন তো থাকবেনই, কিন্তু এদের দুজনের পাশেও এরা কিন্তু সব সময় থেকেছেন। আজ জুটিতে দুটিতে আমরা শ্রদ্ধা জানালাম হেমন্ত মুখোপাধ্যায় এবং কিশোর কুমারের জুটিকে।

0: आकाशवाणी FM गोल खांटी सोना।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে সাবধান থাকতে ও বিভিন্ন সরকারি দপ্তরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। জলাশয় স্বচ্ছ ও দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত দেশের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন। লাক্ষাদ্বীপ, কেরালা ও তামিলনাড়ুর বিভিন্ন অংশে আগামী 4-5 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গুরিন্দরবীর সিংয়ের সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যেই ক্রীড়াবিদ সুলভ মানসিকতার প্রশংসা করে শ্রী মোদী বলেন, তাঁরা দুজনেই দেশের নাম উজ্জ্বল করবেন। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সকলকে সাবধানে থাকতে, বেশি করে জল খেতে এবং বিভিন্ন সময়ে প্রকাশ হওয়া সরকারি দপ্তরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে বলেন।
1: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: মন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী গরমকালে দেশের বিভিন্ন অঞ্চলের আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। মালদার চৌসা আমের সঙ্গে বহু মানুষের স্মৃতি জড়িয়ে আছে। বাংলার হিমসাগর আমের কথা তুলে ধরে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আম ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী।
1: महाराष्ट्र और कोंकण का हापुस, अल्फांसो, गुजरात का केसर, यह तो आमरस की जान है। उत्तर प्रदेश का दशहरी और मेरी काशी का लंगड़ा, बिहार का जरदालू, चौसा, मालदा, हर नाम के साथ लोगों की यादें जुड़ी हुई है। दक्षिण भारत जाइए तो बंगनपल्ली, तोतापुरी, नीलम, मलगोवा, बंगाल का हिमसागर, उड़ीसा और आंध्र प्रदेश का सुवर्ण रेखा, यानी जगह बदलती है, आम का रूप रंग और उसका स्वाद भी बदल जाता है।
0: প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এই প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তোলেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের মধ্যে ভাগ করে নেন তিনি।
1: जिस नदी को उन्होंने बचपन में साफ और जीवंत देखा था, समय के साथ उस नदी में प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। शिकायत नहीं, शुरुआत मंत्र बन गया। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: উত্তর প্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই ডলফিন উদ্ধারকে কেবল একটি প্রাণরক্ষা বলে ভাবলে চলবে না, বরং তার সঙ্গে গঙ্গা সহ অন্যান্য নদীমাতৃক সভ্যতার জীব বৈচিত্র্য রক্ষা করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখতে হয়। শ্রী মোদী বলেন, পুকুরে সাঁতার কাটা, মাটির গন্ধ উপভোগ করার মধ্য দিয়ে পরিবেশ রক্ষার ধারাবাহিকতা বজায় থাকে।
1: ये डॉल्फिन रेस्क्यू एम्बुलेंस बहुत खास है। इसे एक चलते फिरते अस्पताल की तरह तैयार किया गया है। इसमें डॉल्फिन को सुरक्षित रखने की व्यवस्था है, ऑक्सीजन की सुविधा है, विशेष स्ट्रेचर है, बचाव के उपकरण।

0: है, यानी अगर कोई डॉल्फिन घायल हो जाए, नहर में फंस जाए या नदी से कट जाए तो तुरंत उसकी मदद की जा सकती है।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তার এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলের কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল শহরে জীবিকা সংস্থানের উন্নয়নের লক্ষ্যে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে পিএম স্বনিধির 6 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাস্তার হকারদের পিএম স্বনিধি ঋণের চেক এবং কিউআর কোডযুক্ত ক্রেডিট কার্ড বিতরণ করেন। আগরতলায় এই উপলক্ষে এক অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। এক মাস ব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও বাংলাদেশের মধ্যে খোলা সীমান্ত দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডোরকে আরও সুরক্ষিত করার উপরও জোর দিয়েছেন তিনি। শিলিগুড়িতে আজ রাজ্যপাল বলেন, পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 300 কিলোমিটার এলাকা এখনও বেড়াহীন অবস্থায় রয়েছে। এই অংশে মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়ার মতো স্পর্শকাতর জেলাগুলি রয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলে কেন্দ্রের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হলেও এবং হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পূর্ববর্তী রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে জমি হস্তান্তরে দেরি করেছে বলে তার অভিযোগ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন। সকাল 11:00 লোকভবনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 33 থেকে 35 জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। উল্লেখ্য, গত 9ই মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীত প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই ছিল মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। সিবিএসই অন স্ক্রিন মার্কিংয়ে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজমাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও আইআইটিগুলি থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, আগামী 4-5 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব আরব সাগরের আরও কিছু অংশ, লাক্ষাদ্বীপ, কেরালা ও তামিলনাড়ুর বিভিন্ন অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ওড়িশা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং লাক্ষাদ্বীপে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 2 দিনের মধ্যে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং উপকূলীয় কর্ণাটকের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিচ্ছিন্ন কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, আজ কোঙ্কন ও গোয়া অঞ্চলে গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। রাজস্থানে আগামী 2 দিনের মধ্যে ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স আজ আইপিএল ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুই দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে সকলকে সাবধানে থাকতে ও বিভিন্ন সরকারি দপ্তরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে

সীমান্ত দেশের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপরের খবর 6টা বেজে 35 মিনিটে।

0: একটা লোন অফার স্যার।
1: আবার এখনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: আকাশবাণী at 90, 90 সাল কি আওয়াজ, দিল সে দিল তক, নন স্টপ ধমাল, পুরানি আদে নয়া জোশ হ্যায়, দেশ কা রেডিও আব ভি বস হ্যায়, আকাশবাণী কে গৌরবময় 90 সাল।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করে তুলছেন। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন তিনি। রাজ্যপাল আর এন রবি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে। রাজ্য সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল গঠিত হতে চলেছে। এরাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। সরকারি বাসে আগামীকাল থেকে রাজ্যের মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে।
1: তেজ ধূপ গরম হাওয়ায় এসে মৌসুম মে আপনা ধ্যান রাখনা বহুত জরুরি। পানি পিতে রহিয়ে, ধূপ মে আগর নিকলনা হি পড়ে তো থোড়া সম্ভল কর নিকলে। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। এজন্য আমের ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন তিনি। শ্রী মোদী গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অঞ্চলে আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। এরাজ্যের চৌসা হিমসাগর আমের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে।
1: মহারাষ্ট্র ও কোঙ্কনকা হাপুস আলফানসো গুজরাত কা কেসর ये तो आमरस की जान है। बिहार का जरदालू चौसा मालदा हर नाम के साथ लोगों की यादें जुड़ी हुई है। बंगाल का हिमसागर उड़ीसा और आंध्र प्रदेश का सुवर्ण रेखा यानी जगह बदलती है। आम का रूप रंग और उसका स्वाद भी बदल जाता है।
0: গরমের সময় দেশবাসীর রান্নাঘরে দেশীয় পানীয়ের বাহার এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরে বলে মন কি বাতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
1: পঞ্জাব হরিয়ানা যাইয়েগা তো লস্যি মিল যায়গি, বড়ে গিলাস ওয়ালি লস্যি। রাজস্থান আর গুজরাত মে ছাছ জেসে হর খানে কি সাথি বন জাতি হে। আর বিহার ঝাড়খণ্ড পূর্বী উত্তর প্রদেশ মে সত্তু কা শরবত, উসকি তো বাত হি ক্যা হে।

0: और ओडिशा में बेलपना भारत के अलग अलग क्षेत्रों की परंपरा का हिस्सा है और इसमें एक भारत श्रेष्ठ भारत की भावना की झलक भी मिलती है।
1: জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন শ্রী মোদী। উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তাঁর এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। শিলিগুড়িতে দেবর্ষী নারদ সম্মান সমারোহতে যোগ দিতে আজ বাগডোগরা পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশে যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডরকে আরও সুরক্ষিত করতে হবে। পশ্চিমবঙ্গে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার জমি না দেওয়ায় এরাজ্যে বাংলাদেশ সীমান্তের প্রায় 300 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হয়নি। মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়ার মতো জেলায় এই সীমান্তগুলি রয়েছে। বর্তমানে জমির সমস্যা মেটায় ওই সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। জনবিন্যাসের পরিবর্তনের কারণে চিকেন স্নেক এলাকার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। পরে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দেবর্ষী নারদ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল। এই অনুষ্ঠানে সাংবাদিকদের দেবর্ষী নারদ সার্থক জীবন সম্মান 2026 প্রদান করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11:00 রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। আগামীকালের বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। সুপ্রিম কোর্টও গত বুধবারের শুনানিতে বকেয়া ডিএ মামলার প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা জানতে চায়। তবে এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে আদালতের কাছে সময় চাওয়ায় শীর্ষ আদালত মামলার শুনানি পিছিয়ে দেয়। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। রাজ্যজুড়ে সরকারি বাসে আগামীকাল থেকে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। ইতোমধ্যে পরিবহন দপ্তর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। আপাতত ভোটার, প্যান, আধার কার্ডের মতো সরকার অনুমোদিত পরিচয়পত্রের যে কোনো একটি দেখালে বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন এরাজ্যের মহিলারা। পরিচয়পত্র দেখে কন্ডাক্টর বিনামূল্যের একটি টিকিট ইস্যু করবেন। প্রতি মাসে যে পরিমাণ টিকিট ইস্যু হবে রাজ্য সরকার সমপরিমাণ টাকা পরিবহন দপ্তর বা সংশ্লিষ্ট নিগমকে দেবে। পরবর্তীকালে মহিলাদের বাসে নিখরচায় যাতায়াতের জন্য কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে। কেন্দ্রীয় সংস্থার মালিকানাধীন জমিতে বাড়ি তৈরির অভিযোগে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের কামারহাটির বাড়িতে আজ তল্লাশি চালায় পুলিশ। বিধায়ক না থাকায় তালা ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি চালানো হয়। দুর্নীতি, হুমকি সহ একাধিক অভিযোগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হচ্ছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। তোলাবাজি, মারধর, বাড়ি দখলের অভিযোগে বিধাননগর পুরসভার 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তুলসী সিনহা রায়ের স্বামী ভাস্কর সিনহা রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৃন্ময় দাস। যাদবপুরে খুনের চেষ্টা ও মারধরের অভিযোগে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দুষ্কৃতী সুমন মণ্ডলকে পূর্ব যাদবপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক

0: মুখোপাধ্যায়ের উপর আক্রমণ এবং দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগে হুগলির চণ্ডীতলায় ডেপুটেশন দিতে গিয়ে আজ জনরোষের মুখে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে ঢিল ছড়া হয় বলে অভিযোগ। উল্লেখ্য, দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে গতকাল মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে এই ঘটনার প্রতিবাদে হুগলির চুচুড়ায় রাস্তা অবরোধ করে পুলিশ কর্মীদের কাজে বাধাদানের অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা অসিত মজুমদার সহ দশজনকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাস্তা অবরোধের সময় পুলিশ কর্মীদের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস সাংসদের ওপর হামলার নিন্দা করেছেন। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই আক্রমণ কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি।
1: আমরা এই ধরনের যে কোনো হিংসার নিন্দা করি। আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলে মনে করি। গণতন্ত্রে এই ধরনের হিংসা অ্যাকসেপ্টেড নয়। কিন্তু আমি বলবো, তদন্ত করে দেখার জন্য যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে তারই গোষ্ঠীতে দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর পরিকল্পনা করেই আক্রমণ হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদের ওপর হামলার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভোট পরবর্তী হিংসা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর আক্রমণের অভিযোগে আগামী 2 জুন ধর্মতলায় রানী রাসমণি রোডে দলনেত্রী মমতা ব্যানার্জি ধর্ণায় বসবেন। পাশাপাশি আগামীকাল রাজ্যজুড়ে দলের তরফে প্রতিবাদ মিছিল করা হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, আমচাষীরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করে তুলছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
3: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100

0: মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দর বীর তোমাকেও নমস্কার, সত শ্রী
1: আকাল। নমস্কার স্যার।
2: নমস্কার স্যার।
0: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তাঁরা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
1: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো, তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
0: এবার গুরিন্দর বীরজি তুমি বলো।
2: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি। এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হল যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
0: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই।
2: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম তখন সবাই আমাকে বলল ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি

0: আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো বরিন্দার, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটবো না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
1: দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দারবীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়নোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা।
0: হ্যাঁ স্যার, আমি গুরিন্দার। শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না।
1: অনিমেশজি,
2: স্যার, যখন আমি 2021-এ অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন, তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন, তখন কখনো পিছন ফিরে দেখবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে, সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে, কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার, এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে, সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
1: দেখো, আমার মনে একটা কৌতূহল আছে আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেশ বলো।
2: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল, সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে, তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15-এর করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি, কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
1: গুরিন্দরবীর, তুমি কি বলবে?
0: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়বো, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেশ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেশকে বলছিলাম, অনিমেশ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করবো। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার আমরা

0: এখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যেই আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই। তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়বো, আমি ওর থেকেও দ্রুত দৌড়বো।
1: দেখো, তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছো তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
0: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে,
1: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া। এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আম পান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত, ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকম শরবত, আর সোলকারি দক্ষিণ ভারতের পানকম, নির্মোর সম্বারম, আর ওড়িশার বেলপান্না। এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেত খামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমের মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরি, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায় আমের রূপ রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই।

বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরালের আলুয়াতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনও পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত, তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকেই শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনৈমঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এই সব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর,

0: স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি, এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক, যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব, তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলব একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত। তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে। সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকোইলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান, এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তাঁরা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য 1 টাকা করে দেয়। অর্থাৎ 1 বছর পরে ছাত্রপিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়ই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। এখন শুন।
2: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30,00,000 বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

আকাশবাণীর অতীত কথা শুনছেন আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে। আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে।

110.1 মেগাহার্টজ আইআর এফএম গোল্ড। আজ রবিবার, রবিবারের জলসাঘর আকাশবাণীর মণিকণা, এই শিরোনামেই আপনাদের সঙ্গে ১২টা পর্যন্ত আমরা থাকব। আর আকাশবাণীর মণিকণা মানেই সেই সমস্ত প্রখ্যাত মানুষ যারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আকাশবাণীর এই জায়গায় এসে তাদের সেই শিল্পকর্ম, তাদের সেই সৃষ্টির মধ্যে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে গেছেন বারে বারে। সেই সমস্ত মানুষদের আমরা পাশে পেয়ে আকাশবাণীর মতো একটা ইনস্টিটিউশন বারে বারে ধন্য হয়ে গেছে। যে মানুষরা সত্যি সহজে ভোলেন, ভোলানোর মানে ভোলানো যায় না, যাদেরকে আমরা ভুলতে পারি না, ভুলতে চাই না, এবং যাদের সেই শিল্প বা সৃষ্টি আমাদের প্রত্যেকটা মুহূর্তে পথ চলার পাথেয়, তাদেরকে নিয়েই তো আমরা আকাশবাণীর মণিকণায় থাকি। আর আজও তার অন্যথা নয়, আমরা থাকব, অবশ্যই আপনারা থাকবেন আমাদের সঙ্গে। কিন্তু একদম শুরুতে আমরা আজকে এই মাস, মে মাস, আকাশবাণীতে এই মে মাসে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা যেগুলো বারে বারে আমরা মনে করতে চাই, স্মরণ করতে চাই তাদেরকে, বা সেই সমস্ত ঘটনাগুলোকে, সেই বিষয় নিয়েই থাকবো একদম শুরুতে রেডিও পঞ্জি।

মে মাসের নানান উল্লেখযোগ্য ঘটনা আমাদের এই রেডিওর সঙ্গে জড়িয়ে, তার কথা শুরু করি ১৯২৪ সাল দিয়ে। ১৯২৪ সাল মনে আছে নিশ্চয়ই, যে সময়ে রেডিওর একেবারে শৈশব। ১৬ই মে ম্যাড্রাসে, তৎকালীন মাদ্রাজ, বর্তমানের নামটা নিশ্চয়ই আপনারা জানেন, সেটার নাই বা বললাম। তৎকালীন মাদ্রাজের অ্যামেচার রেডিও ক্লাব তৈরি হয় ১৯২৪ সালের ১৬ই মে। আর এমনি করেই এই যে অ্যামেচার রেডিও দিয়ে শুরু, ক্রমশ তা তৈরি হয় এক অন্য ইনস্টিটিউশনে, এক বৃহত্তর কর্মযজ্ঞে। চলে আসি ১৯৩২ সালে, একেবারে ৮ বছর পরের একটা ঘটনা। ১৯৩২ সালের ৫ই মে পাকাপাকিভাবে সরকারি পরিচালনায় বেতার সম্প্রচার চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। বুঝতেই পারছেন কীরকম রিলেটেড দুটো ইনফরমেশন বা দুটো রিলেটেড ঘটনা। ঠিক ১৯২৪ সালের ১৬ই মে যেখানে অ্যামেচার রেডিও শুরু হলো, ১৯৩২ সালের ৫ই মে তা সরকারিভাবে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এইভাবেই এগিয়ে চলল পথ চলা। ১৯৩৭, ৩রা মে অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর হিসেবে কলকাতা কেন্দ্রে যোগ দিলেন অশোক কুমার সেন। রেডিওর জয়যাত্রা ক্রমে মানুষে মানুষে যোগাযোগ তৈরি করার ক্ষেত্রে এক অন্যতম মাধ্যম হয়ে উঠল। যা ছিল একসময় অ্যামেচার, তাই হয়ে উঠল গণমাধ্যম। সরকারি পরিচালনা তার বিস্তৃতি আরও ক্রমশ বাড়িয়ে দিল সারা ভারতবর্ষ জুড়ে। ১৯৩৮ সাল, সালটা লক্ষ্য করুন, ১৯৩৮, আমাদের কবিগুরুর সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। ৮ই মে বা বাংলার তারিখটা বললে ১৩৪৫ সালের ২৫শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুর কালিম্পংয়ের গৌরীপুর লজ থেকে সরাসরি শ্রোতাদের উদ্দেশ্যে আবৃত্তি করে শোনান তার নবরচিত কবিতা জন্মদিন। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হয় কলকাতা, বোম্বাই, লখনৌ, লাহোর আর পেশোয়ার।

0: পাওয়ার কেন্দ্র থেকে। তত্ত্বাবধানে ছিলেন কলকাতা বেতারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জে কে মেহরা এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের পি কে দেব।
1: আমরা এরকম বেশ কিছু ঘটে যাওয়া ঘটনা মে মাসে ঘটে গেছে, সেরকম কিছু ঘটনা নিয়েই থাকছি আপনাদের সঙ্গে একদম আপনার কানের পাশটিতে 100.1 MHz AIRFM গোল্ডে। কিন্তু আকাশবাণীতে এই মে মাস মানেই তো দুই বিখ্যাত মানুষ, যা বাঙাল জাম বাঙালি হৃদয় বলবো না, আপামর বিশ্বব্যাপী মানুষের হৃদয় জয় করে নিয়েছিল যে মানুষ দুটি দুজন আর কি, সত্যি তাদের লেখনী দিয়ে তাদের শিল্পকর্ম দিয়ে সবার হৃদয়কে জয় করে নিয়েছিল সেই স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তাই আজ আমরা আকাশবাণীর নিজস্ব মানে রেকর্ডিং স্টুডিওতে সেরকম কিছু বিখ্যাত মানুষ কবিগুরুর গান কিংবা নজরুল ইসলামের গান রেকর্ড করে গেছেন, তাদের গান শুনবো আমরা। যেমন এই মুহূর্তে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানটি রেকর্ড করা হয়েছিল 1960 সালে 30শে অগস্ট, খুব সম্ভবত 30শে অগস্ট 1960 সালে গানটি রেকর্ড করা হয়েছিল। সেই গানটি আমরা একটু শুনবো কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তারপর রেডিও পঞ্জিতিতে আছেই আপনাদের সঙ্গে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আকাশবাণীর মনিকরা নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

0: কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন তোমার খোলা হাওয়া। 1960 সালের 30শে অগস্ট রেকর্ড করা হয়েছিল এই গানটি আমাদের এই অল ইন্ডিয়া রেডিওতে। অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী বেতার, এই নামটাও খানিকটা বোধহয় বাংলা সংস্কৃতির জগতে খোলা হাওয়ার মতোই। একদিকে তা যেমন আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে, তেমনি বারংবার স্বাগত জানিয়েছে সংস্কৃতির নিত্য নতুন ধারাকে। নিত্য নতুন ধারাকে স্বাগত জানিয়েছে, তার জন্য কথা বলেছে, তার মতন করে অনুষ্ঠান সাজিয়েছে, কিন্তু মাটিতে পাঠ কখনো মাটি থেকে ওঠেনি, সেই ঐতিহ্যের সঙ্গে মেলবন্ধন কখনো ছিন্ন হয়নি। আর এইখানেই আকাশবাণী বেতারের ধারাবাহিকতা, নিরবচ্ছিন্নতা। আর সেই নিরবচ্ছিন্ন ধারার মাঝেই মে মাসের বিশেষ গুরুত্ব কি ছিল ইতিহাসের পাতায়, রেডিও পঞ্জি থেকে টুকটুক করে আমরা খুঁজে বার করছি সেই দিনগুলো। পরেরটা শুনুন তাহলে।
1: একেবারেই 1938 সালে একটি বিশেষ ঘটনা ঘটেছিল এই মে মাসে, মে মাসের দশ তারিখ। অর্থাভাবে একটু সমস্যা হয়েছিল বলে দেরাদুনের বেতার কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে নিশ্চয়ই বিষয়টাকে নিয়ে প্রতিপক্ষের ভাবনা চিন্তা এবং অবশ্যই পরবর্তীতে সেটাকে আবার চালু করার একটা ব্যবস্থা তো নিশ্চয়ই করেছিল। কিন্তু 1939 সালের মে মাসে রবীন্দ্রনাথ পুরীতে থাকাকালীন তার কণ্ঠের কিছু গান এবং আবৃত্তি সেখানকার সার্কিট হাউস থেকে রেকর্ড করে আনেন অশোক কুমার সেন, প্রভাত কুমার মুখোপাধ্যায়, মনমোহন ঘোষ, যিনি চিত্রগুপ্ত নামেই পরিচিত, এবং ইঞ্জিনিয়ার প্রমোদ কুমার দেব।
0: লক্ষণীয়, সালটা 1939, কবিগুরুর প্রায় শেষের দিকে। 1941 সালে আমরা কবিগুরুকে তারপরে হারিয়েছি, তো 1939-এর মে মাস মানে তখন প্রায় 79 বছর বয়স কবির। চলে আসি পরের কথায়। 16ই মে, ওই বছরই 1939 সালের 16ই মে, তিরুচিরাপল্লির যে কেন্দ্রটা ছিল সেটা 5 কিলোওয়াট বা মিডিয়াম ওয়েভে চালু হয়েছিল। ওই বছরেই মাঝামাঝি রবীন্দ্রনাথকে 1 নম্বর গার্লস্টিন প্লেসে নিয়ে আসতে পেরেছিলেন অশোক কুমার সেন, যার কথা একটু আগে আমরা বলেছি, যিনি দায়িত্ব নিয়েছিলেন কলকাতা বেতারের। পিতৃবন্ধু চক্ষুরোগ বিশেষজ্ঞ শশীভূষণ সেনের সহযোগিতায় অশোক কুমার সেন কবিগুরুকে 1 নম্বর গার্লস্টিন প্লেসে নিয়ে এসেছিলেন। যদিও মনমোহন ঘোষ অর্থাৎ চিত্রগুপ্ত বলে যাকে আমরা চিনেছি জানিয়েছেন, রবীন্দ্রনাথকে 1 নম্বর গার্লস্টিন প্লেসের বেতার কেন্দ্রে কোনো দিনই আনা হয়নি। মানে এটা একটা বলা যেতে পারে, ঠিক নির্দিষ্ট করে বলা যায় না, কিন্তু যুগান্তর পত্রিকায় পাঠকের মতামত কলমে একটা চিঠিতে 1 জানুয়ারি 1977 স্পষ্ট জানানো হয়েছিল এই কথা। একমাত্র অশোক সেন আর পঙ্কজ মল্লিক এ দাবি করেছেন। প্রসঙ্গটি লেখা আছে কলকাতা বেতারের 2 খণ্ডে অশোক সেনের লেখার সঙ্গে সম্পাদক।

0: লেখকের পাদটিকায়। যদিও বিতর্কিত, তবু ইনফরমেশন হিসাবে পুরোটাই আপনাদের সেই জন্য জানালাম।
1: একেবারেই 1949 সাল, আরো বেশ খানিকটা সময়
0: ততদিনে ভারতবর্ষ 1947-এর ধারা পেরিয়ে এসেছে।
1: একদম তাই, এবং একটু স্বাধীন ভারত, স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার একটা প্রক্রিয়া তো চালুই হয় এবং অনেক জায়গায় নতুন কেন্দ্র চালু হয়। যেমন ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে অন্যান্য কেন্দ্রগুলির মধ্যে এলাহাবাদ কেন্দ্র, আহমেদাবাদ কেন্দ্র, জলন্ধর কেন্দ্র, এগুলোও কিন্তু চালু হয়েছিল এই 1949 সালের 49 মাফ করবেন 49 সালের ফেব্রুয়ারি থেকে মে মাস, এই সময়টার মধ্যে।
0: তারপর চলে আসি একেবারে 1957 সালের, স্বাধীন ভারতের বয়স প্রায় 10 বছর। সুগম সঙ্গীত সমারোহ শুরু হল 26 মে থেকে 1957 সালে।
1: একদম, এবং তারপর ধীরে ধীরে তো সময় যত এগোচ্ছে তত রেডিও নিয়ে চিন্তা ভাবনা একটু অন্যরকমভাবে চলছেই।
0: 1959 সালের 21 মে শাস্ত্রীয় সঙ্গীতের জাতীয় অনুষ্ঠান শুরু হয়। লক্ষণীয় যে এই শাস্ত্রীয় সঙ্গীতের জাতীয় অনুষ্ঠান যেটা অল ইন্ডিয়া রেডিওর ব্যবস্থাপনায় হয়, সেটা কিন্তু এখনও হয়। এখনও হয় এবং প্রতি বছর কিন্তু এটার দিকে যারা সংস্কৃতি চর্চায় আছেন, যারা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চায় আছেন, এই মঞ্চে অনুষ্ঠান করাটা তারা নিজেদের কাছে অত্যন্ত সম্মাননীয় বলে বিশ্বাস করেন এবং সেরকমই বিস্তৃতি আজও কিন্তু এই সঙ্গীতানুষ্ঠানে রয়েছে।
1: আমরা সাধারণ শ্রোতা হিসেবেও, যখন দর্শক হিসেবেও যখন সেই মঞ্চে আমরা তো যাই, সত্যি আমাদের সমৃদ্ধ করে। মানে এটা ভাবাই যায় যে আকাশবাণীর এই শাস্ত্রীয় সঙ্গীত যেটা একটা অন্যরকম মাত্রা নিয়ে আসে, সেই অপেক্ষাটা কিন্তু আমাদেরও থাকে পুরো বছর জুড়ে, যাতে আমরা আবারও ওরকম একটা অনুষ্ঠানে দর্শক হিসেবে নিজেদেরকে,
0: এবং সেই অনুষ্ঠান জুড়ে যে সাজসাজ রব, যে প্রস্তুতি, যে ব্যস্ততা, পুরো আকাশবাণী আর সমস্ত স্তরের কর্মীদের মধ্যে থাকে, সেটা যারা আমরা ভিতরে আছি আমরা জানতে পারি, এবং সেই সময়টাও একটা অন্যরকম ভালো লাগার, অন্যরকম ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যে কোনো ক্লান্তি থাকে না, কারণ তার সঙ্গে জড়িয়ে থাকে একটা প্রচণ্ড আনন্দের অনুষ্ঠান, যে অনুষ্ঠান মানুষকে আরও বেশি উদ্দীপ্ত করে, আরও বেশি উৎসাহিত করে, আরও বেশি সম্মানিত করে শিল্পীদের। কাজেই এই ব্যস্ততাও একটা অন্যরকম ভালো লাগা। চলে আসে 1961 সালের কথায়, 6ই মে মতিলাল নেহরুর জন্ম শতবর্ষ উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে, আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে নানান অনুষ্ঠান কিন্তু পরিচালিত হয়, প্রচারিত হয়।
1: এবং ওই সালই, মানে 1961 সালের 8ই মে, মানে ঠিক তার দুদিন পর, রবীন্দ্র জন্ম শতবর্ষে দেশ জুড়ে বেতার কেন্দ্রগুলোতে নানান অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। সংবিধান স্বীকৃত ভাষায় বৈচিত্র্য পূর্ণ অনুষ্ঠানের বা অনুষ্ঠানগুলির সম্প্রচারের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় কলকাতা বেতারকে। রবীন্দ্র গবেষক অমল হোম কোঅর্ডিনেটর নিযুক্ত হলেও গুরুতর অসুস্থ হওয়ায় সেই দায়িত্ব পান লীলা মজুমদার, চিফ প্রডিউসার পদে উন্নীত হয়ে। এটা কিন্তু একটা অন্যরকম ভাবে মাত্রা।
0: অবশ্যই, মানে সারা ভারতবর্ষ জুড়ে বিশ্বকবিকে নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ভাষায় এবং তাকে নেতৃত্ব দিচ্ছে কলকাতা বেতার, এবং তারও ভিতরে নেতৃত্ব দিচ্ছেন আরেকজন প্রথিত যশা বাংলা সংস্কৃতির, বাংলা কাব্যচর্চার, বাংলা গদ্যচর্চার আরেকজন লেখিকা লীলা মজুমদার। এটা সত্যি বাঙালি হিসাবে মানে কিরকম একটা গায়ে কাঁটা দেওয়ার মতন মনে হয় যখনই এই অনুষ্ঠানগুলো করতে বসে এবং এই একই জায়গায় বা এই সেই একই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার যে আনন্দ, সেটাও কিন্তু প্রতি মুহূর্তে আমাদের নিত্য নতুনভাবে উৎসাহিত করে, উদ্দীপিত করে, আরও বেশি করে এর সঙ্গে যুক্ত থাকার আগ্রহ তৈরি করে। আশা করি যারা উপরান্তের লিসনার্স রয়েছেন তারা একমত হবেন যে এই যে ধারাবাহিকতা, নিরবচ্ছিন্নতা বাংলার সংস্কৃতি জগতের সঙ্গে একটা অন্যতম প্রতিষ্ঠান হয়ে থাকা, নিজেই একটা প্রতিষ্ঠান হিসাবে নিজেকে তৈরি করে রাখা এত বছর ধরে, আকাশবাণী কলকাতার মতন বা আকাশবাণী অ্যাজ এ হোল সারা ভারতবর্ষের জন্য, এরকম কোনো প্রতিষ্ঠান বোধ হয় সারা ভারতবর্ষে দ্বিতীয়টি খুঁজে পাওয়া বেশ ভার, যা প্রাক স্বাধীনতা যুগ থেকে আজও পর্যন্ত সমান

0: গুরুত্ব নিয়ে। যদিও এখনকার সময়ে দাঁড়িয়ে যে আমাদের আনন্দ পাওয়ার বা এন্টারটেনমেন্ট পাওয়ার আরও অনেক মাধ্যম সিঙ্গল ফিঙ্গার টিপের মধ্যে রয়েছে, একটা আঙুলের চাপে আমরা অনেক কিছু পেয়ে যাই, কিন্তু আকাশবাণীর যে ধারাবাহিকতা বলুন, আকাশবাণীর যে গ্রহণযোগ্যতা বলুন, সেটার কিন্তু ব্যত্যয় ঘটতে পারেনি। হয়তো জনপ্রিয়তা কমেছে মানুষের ব্যস্ততার ধরনের উপর নির্ভর করে, কিন্তু তার সেই কৌলিন্য আজও বজায় আছে।
1: এবং শ্রোতাদের কিন্তু একটা চাহিদা থাকেই আকাশবাণীর প্রতি, মানে আকাশবাণী মানেই অমুকটা, অমুক সংস্কৃতি মনস্ক বা অমুক মানুষগুলো ভীষণভাবে কালচারালি রিচ, এই ব্যাপারটা কিন্তু প্রত্যেক শ্রোতার বা যারা আছেন আকাশবাণীর সঙ্গে নিয়মিত যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে প্রত্যাশা করেন, সেই প্রত্যাশা মাফিক কিন্তু আকাশবাণী আপনাদের সেই চাহিদা পূরণের একটা চেষ্টা করেন, এবং আশা করি সেই চেষ্টা, এবং আমাদের মনে হয়, আমরা খুব জোর দিয়েই বলতে পারবো, সেই চেষ্টা কিন্তু 100% সফল। এই কারণেই এই মানে সংস্থা বা এই ইনস্টিটিউশনের প্রতি মানুষের এত ভালোবাসা, এবং আমাদের ভালোবাসা তো আছেই এমন একটা সংস্থার সঙ্গে যুক্ত থাকার ফলে।
0: এই পর্বের অর্থাৎ মনিকণার এই প্রথম আধ ঘন্টার যে স্লট সেইখানটায় শেষ করব, যেটা দিয়ে সেটা একটি নজরুলগীতি, শিল্পী পূরবী দত্ত, যেটা রেকর্ড করা হয়েছিল 1970 সালে 11 মার্চ। শুনুন সেই নজরুলগীতি পূরবী দত্তের কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দফতরের জারি করা নীতি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে উদ্ভূত সমস্যা খতিয়ে দেখা হচ্ছে বলে সম্প্রতি কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। মায়ানমারের উত্তর পূর্বাঞ্চলে কাংটুপ গ্রামে একটি ভবনে বিস্ফোরণে 45 জনেরও বেশি মানুষের মৃত্যু। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনাল ম্যাচে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 156 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দফতরের জারি করা নীতি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদের না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি।
1: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসসো মে বহুত গরমি পড় রহি হ্যায়। তেজ ধূপ গরম হাওয়ায়ে ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছেন, এজন্য আমের ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন তিনি। শ্রী মোদী গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অংশের আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। এরাজ্যে চৌসা হিমসাগর আমের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। গরমের সময় দেশবাসীর রান্নাঘরে দেশীয় পানীয়ের বাহার এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরে বলে মন কি বাতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন শ্রী মোদী। উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডস সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সম্পদ সংরক্ষণে সচেষ্ট।
1: ইন তাম্র পট্টিকাওঁ কো লেকর লোগো মে কাফি জিজ্ঞাসা ভি হ্যায়। ইনমে 21 বড়ি অর 3 ছোটি তাম্র পট্টিকায়ে হ্যায়। ইয়ে মুখ্য রূপ সে রাজা রাজেন্দ্র চোলা প্রথম দ্বারা अपने पिता राजा राजराजा चोला के एक वचन को पूरा करने से जुड़ी। चोला साम्राज्य के समृद्ध इतिहास और संस्कृति पर हम सभी को बहुत गर्व है। हमारी सरकार भारत की ऐसी अमूल्य धरोहरों के संरक्षण के लिए लगातार प्রয়াস কর রহি হ্যায়।
0: জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞানের ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান।
1: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গলো সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। ইহাঁ অবজারভেশনাল ফেসিলিটিজ কে সাথ সাথ বুকস লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরি কি সুবিধা ভি হ্যায়।
0: আজকের মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া দুই খেলোয়াড় গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আগামীকাল মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অন লাইংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই বৈঠকে নিরাপত্তা ও সংযোগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রসঙ্গত, মায়ানমারের প্রেসিডেন্ট গতকাল 5 দিনের ভারত সফরে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে যে সম্প্রতি সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে, বিভিন্ন সরকারি দফতর ও আইআইটিগুলি থেকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে সিবিএসই জানিয়েছে। হিমাচল প্রদেশের চারটি পুর নিগমের ভোটে তিনটিতে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত 17ই মে অনুষ্ঠিত পুর নির্বাচনে ভোট গণনা সম্পন্ন হয়েছে। বিজেপি ধর্মশালা, সোলান এবং মান্ডি পুর নিগমে ক্ষমতা দখল করেছে। অন্যদিকে পালামপুর পুর নিগমে জিতেছে কংগ্রেস। এদিকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনে আজ ভোট গণনা হয়। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ দেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। উল্লেখ্য, গত 9ই মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার যন্ত্রণায় তৃণমূল কংগ্রেসের একাংশ ওই দলের সাংসদদের আক্রমণ করেছে বলে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য দাবি করেছেন। কলকাতায় আজ সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনা কোনো সভ্য সমাজে কাম্য নয়। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 56 জন বিজেপি কর্মীকে হত্যা, মহিলাদের নির্যাতন এবং বহু কর্মীকে ঘর ছাড়া করা হয়েছিল। বিজেপি নেতা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস সাংসদদের উপর হামলার নিন্দা করেছেন। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই আক্রমণ কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি।
2: আমরা এই ধরনের যে কোনো হিংসার নিন্দা করি। আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলে মনে করি, কিন্তু আমি বলবো তদন্ত করে দেখার জন্য যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে তারই গোষ্ঠীতে দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনা করেই আক্রমণ হয়েছে। তৃণমূল কংগ্রেসের 2 সাংসদের উপর হামলার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
3: যে সোনারপুর এলাকা, সেখানকার মিউনিসিপালিটি, টিএমসি পঞ্চায়েত, সেখানকার তৃণমূলের জেলা পরিষদ, তৃণমূলের, কিন্তু কালকে তাদের নায়ককে, তাদের নেতাকে রক্ষা করতে একটাও তৃণমূলের কর্মীকে দেখলাম না। কেন এমনও হতে পারে, যারা তৃণমূল করতো আজ তারাই বিজেপি করছে এবং তারাই আক্রমণ করে বিজেপির কাছে বাহবা নেবার চেষ্টা করছে, এবং সেই সুবাদে যার বিরুদ্ধে অভিযোগ তাকে নায়ক করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
0: উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ এবং দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগে হুগলির চণ্ডীতলায় ডেপুটেশন দিতে গিয়ে আজ জনরোষের মুখে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে গতকাল মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 80 জন বিধায়কের মধ্যে সিংহভাগে উপস্থিত না হওয়ায় কালীঘাটে মমতা ব্যানার্জির বাসভবনে ডাকা তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের আজকের বৈঠক বাতিল হয়। বিধায়কদের সঙ্গে সমন্বয় বাড়াতে পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই বৈঠক ডেকেছিলেন বলে খবর। মাত্র 19 জন বিধায়ক সেখানে উপস্থিত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, মিথ্যা মামলায় তাদের গ্রেফতার করা হচ্ছে। এই অবস্থায় বিধায়করা বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। মায়ানমারের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত নামখাম টাউনশিপের কাউন্টুপ গ্রামে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় 45 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 70 জন আহত হয়েছেন। জানা গেছে, ওই ভবনে খনি খননের কাজে ব্যবহার করার জন্য বিস্ফোরক মজুদ ছিল। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজ চলছে। এক উদ্ধারকর্মী জানান, সন্ধ্যা নাগাদ 6 জন শিশুসহ মোট 46 জনের দেহ উদ্ধার করে দাহ কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আজ ফাইনালে ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ শৈবুল ফিকরি এবং ফাজার আলফিয়ান জুটিকে 18-21, 21-17, 21-16 হারিয়ে দেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এই জয়ের জন্য সাত্বিক চিরাগ জুটিকে অভিনন্দন জানিয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 156 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 ওভার 30 বলে 1 উইকেটে 62 রান করেছে। শেষ পাওয়া খবরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 ওভার 3 বলে 1 উইকেটে 62 রান করেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 155 রান তোলে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরের জারি করা নীতি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। আকাশবাণীর অতীত কথা শুনছেন আকাশবাণীর মণিকণা 100.1 এফএম গোল্ডে। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 এফএম গোল্ডে।

0: আকাশবাণীর মণিকণা শুনছেন আপনারা 100.1 FM গোল্ডে। এই পর্বে অর্থাৎ এই 10:10 থেকে 11:00 পর্যন্ত যে পর্ব, সেটি শুরু করব একটি গান দিয়ে,
1: একদমই
0: পঙ্কজ কুমার মল্লিকের নিজস্ব কণ্ঠে। 1963 সালের 3রা মার্চ রেকর্ড করা, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, শুনুন গানটি।

0: 1963 সালের মার্চ মাসে
1: পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে যে গানটি আমরা এক্ষুনি শুনলাম, একদমই তাই, মার্চ মাসের 1963 সাল, তারিখটা হচ্ছে
0: 30 মার্চ এই গানটি রেকর্ড করা হয়েছিল। এবারে আমরা যেটা আপনাদের শোনাতে চলেছি
1: একদম একটু অন্যরকমভাবে, আসলে অভিনেতা বিকাশ রায়ের অভিনয়ের আমরা যে ইয়েটা, মানে কী বলবো, তার যে দক্ষতাটা তো আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন চলচ্চিত্রে, কিন্তু এই বিকাশ রায়ও আমাদের আকাশবাণীর স্টুডিওতে এসে রেকর্ড করে গেছেন রবীন্দ্রনাথের কবিতা। অসাধারণ অসাধারণ কণ্ঠস্বর, তার বাগ্মিতা, সবটাই কিন্তু আমাদের ভীষণভাবে আকর্ষণ করে। আমরা বরং একটু শুনে নিই বিকাশ রায়ের কণ্ঠে রবীন্দ্র কবিতা, একটু অন্যরকমভাবেই কিন্তু আমাদের ভালো লাগার জায়গা তৈরি হবে।
2: শুরু হচ্ছে আবৃত্তির আসর, বিকাশ রায়ের কণ্ঠে শুনবেন রবীন্দ্র কবিতা।
3: পত্রপুট থেকে পড়ছি। ওগো তরুণী, ছিল অনেক দিনের পুরনো বছরে এমনি একখানি নতুন কাল, দক্ষিণ হাওয়ায় দোলায়িত সেই কালেরই আমি। মুছে আসা ঝাপসা পথ বেয়ে এসে পড়েছি বনগন্ধের সংকেতে তোমাদের এই আজকে দিনের নতুন কালে। পারো যদি মেনে নিও আমায় সখা বলে, আর কিছু নয়, আমি গান যোগাতে পারি তোমাদের মিলন রাতে, আমার সেই নিদ্রাহারা সুদূর রাতের গান, তার সুরে পাবে।

0: দূরের নতুনকে তোমার লাগবে ভালো, পাবে আপনাকেই আপনার সীমানার অতীত পারে। সেদিনকার বসন্তের বাঁশিতে লেগেছিল যে প্রিয় বন্দনার তান, আজ সঙ্গে এনেছি তাই। সে নিয়েও তোমার অর্ধ নিমিলিত চোখের পাতায়, তোমার দীর্ঘ নিঃশ্বাসে আমার বিস্মৃত বেদনার আভাসটুকু ঝরা ফুলের মৃদু গন্ধের মতো রেখে দিয়ে যাব তোমার নব বসন্তের হাওয়ায়। সেদিনকার ব্যথা অকারণে বাজবে তোমার বুকে, মনে বুঝবে সেদিন তুমি ছিলে না তবু ছিলে, নিখিল যৌবনের রঙ্গভূমির নেপথ্যে যবনিকার ও পারে। ওগো চিরন্তনী, আজ আমার বাঁশি তোমাকে বলতে এলো, যখন তুমি থাকবে না তখনও তুমি থাকবে আমার গানে। ডাকতে এলেম আমার হারিয়ে যাওয়া পুরনোকে তার খুঁজে পাওয়া নতুন নামে। হে তরুণী, আমাকে মেনে নিও তোমার সখা বলে, তোমার অন্য যুগের সখা। রবীন্দ্রনাথের দীপিকা। এখানে নামলো সন্ধ্যা, সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো, অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো, কোনখানে ফুটলো ভোরবেলাকার কনক চাপা, জাগলো কে, নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেঁউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানলা গেল খুলে, এখানে নৌকো ঘাটে বাঁধা মাঝে ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া, ওরা পান্তশালা থেকে বেরিয়ে পড়েছে পূবের দিকে মুখ করে চলেছে, ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পাড়ানির কড়ি এখনো ফুরোয়নি, ওদের জন্যে পথের ধারে জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে বললে, তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয় ভেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হল, পান্তশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গে ক্লান্ত, সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলাবলি করছে, বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে, তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে সন্ধ্যা, তোমার দক্ষিণে প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও, এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করো, এর পুরবি ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক।
1: বিকাশ রায়ের কণ্ঠে আবৃত্তি শুনলেন। এই সঙ্গেই শেষ হল আজকের আবৃত্তির আসর।
2: শুনলেন বিকাশ রায়ের কণ্ঠে আবৃত্তি, যা আমাদের আকাশবাণীর নিজস্ব রেকর্ডিং। আপনাদের যেমন আকাশবাণীর মণিকণায় আমরা তুলে আনি পুরনো দিনের এই সমস্ত অসম্ভব জরুরি সংগ্রহে রাখার মতন, মনে রাখার মতন কিছু এই অনুষ্ঠান, সেরকমই একটি শুনলেন বিকাশ রায়ের কণ্ঠে এই আবৃত্তি, যেটা রেকর্ড করা হয়েছিল 1989 সালে 18ই ডিসেম্বর। শুনলেন আপনারা, এই মুহূর্তে 100.1 FM গোল্ডে আছেন আপনারা আকাশবাণীর মণিকণায়। আর নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিজ্ঞাপনের ওপারে এইরকম আরো মণিমুক্ত নিয়ে।
3: আবার এক্ষুনি ব্লক করছি,
4: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
3: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব।
5: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
3: তাহলে
5: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন, ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
3: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
5: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন, ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
6: আকাশবাণীর অতীত কথা শুনছেন, আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে।
2: আকাশবাণীর মণিকণা, এবারে একটি গান শোনাবো ফিরোজা বেগমের কণ্ঠে। গানটি আকাশবাণী কলকাতায় রেকর্ড করা হয়েছিল 12ই নভেম্বর 1965 সালে। ফিরোজা বেগমের কণ্ঠে নজরুলগীতি।

0: 11ই নভেম্বর রেকর্ড করা সেই গান আপনারা শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে,
1: একদমই মানে অবাক লাগে।
0: 1989
1: হ্যাঁ, এবং ভাবতে অবাক লাগে, দেখো এই ধরনের মানে এই শিল্পী যারা আমাদের প্রতি মুহূর্তে প্রণম্য এবং আকাশবাণীর মতো একটা জায়গায় এদের পদধূলি পড়েছে, এবং সেই জায়গায় আমরা যখন আসি অনুষ্ঠান করি, সেই মাইক্রোফোনের সামনে বসে কথা বলি, এটা একটা অন্যরকম আমাদের কাছেও একটা প্রাপ্তির জায়গা তৈরি হয়। এবং বারে বারে বলেছি আকাশবাণীর মণিকণায় কিন্তু আমরা সেই ধরনের মানে সেই মণিকণাকেই তুলে আনার চেষ্টা করি যে চিরন্তন, এবং যে মানুষগুলো প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে কি বলবো প্রণম্য নমস্য এবং তাদের
0: আদর্শ স্থানীয়,
1: একদমই তাদের সেই দেখানো পথেই আমরা হাঁটার চেষ্টা করি, চেষ্টাই করি বলবো, কারণ সত্যি সেই পথে হাঁটতে গেলে যে কি বলবো পারদর্শিতা দরকার, যে বাগ্মিতা দরকার, যে
0: দক্ষতা
1: সেটা আমাদের অর্জন করাটা বোধ হয় অনেক অনেক আরো অনেক সাধনার দরকার আছে, কিন্তু আমরা
0: শুধু তাই নয় বাংলা সংস্কৃতিকে বাংলার মতো করে বাঁচিয়ে রাখার জন্য এগুলোর অবদান অনস্বীকার্য তো বটেই। এবং ওই যে বললাম আকাশবাণী এমন একটা প্রতিষ্ঠান যা কখনো ঐতিহ্যের পথ থেকে সরে গিয়ে নবীনকে বরণ করেনি, বরং ঐতিহ্যকে সঙ্গে রেখে নবীনকে বরণ করেছে এবং সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, যা আজ নবীন তা কাল পুরনো হতে সময় লাগে না, কিন্তু এই প্রতিষ্ঠান সেই নবীন এবং প্রবীণকে একসাথে নিয়ে পথ চলে এসেছে, এখানেই তার ধারাবাহিকতা বজায় রেখেছে, নিরবচ্ছিন্নতা বজায় রেখেছে। আর সেই নিরবচ্ছিন্ন পথ চলার মাঝে মাঝে মধ্যে তো ফিরে তাকাতে হয়ই পথের মাঝে ফেলে আসা সেই মণিকণাগুলো মাঝে মধ্যে আমরা তুলে আনি, তাই মাসে একবার একটি বার ফিরে তাকাই। এবার যেটি আপনাদের জন্য সংগ্রহ করেছি আজকে আমরা, একটি আলেখ্য। প্রসঙ্গক্রমে এর আগে আমার আপনারা শুনেছেন এই কথা যে আজকে আমরা এমন কিছু জিনিস বেছে এনেছি যা বিশেষ করে মনে করাবে বিশ্বকবি এবং বিদ্রোহী কবি দুজনেরই জন্ম তারিখ এই মাসের মধ্যে পড়ে। যারা সংস্কৃতি চর্চা করেন, যারা গানের অনুষ্ঠান করেন, আবৃত্তির অনুষ্ঠান করেন, তারা কবি পক্ষ পালন করেন, তো সেই কবি পক্ষের সূত্র ধরেই আজকের মণিকণা যদিও সেই কবি পক্ষের মধ্যে পড়েনি, 8ই মে থেকে 24শে মের মধ্যে আমাদের অনুষ্ঠান ঘটছে না, তারপরে আমরা করছি, কিন্তু সেই কবিপক্ষকে মনে রেখেই আমরা এমন কিছু সংগ্রহ করেছি যেগুলো কবিপক্ষের সঙ্গে সম্পৃক্ত।
1: একদমই তাই।
0: এখন যেটি আপনাদের শোনাবো একটি আলেখ্য অমিয় চট্টোপাধ্যায়ের প্রযোজনায়, আর গৌরী ঘোষ এবং অমিয় চট্টোপাধ্যায়

চট্টোপাধ্যায়ের ভাষ্য পাঠে, যেটা রেকর্ড করা হয়েছিল 1991 সালের 2রা মে। শুনুন আলেখ্য, সকলই আজ বেজে উঠুক সুরে।

এই বিশ্বের অনেকখানিকেই যদিও আমরা চোখে দেখি কানে শুনিনি, তবু বহুকাল থেকে অনেক কবি এই বিশ্বকে গানই বলেছেন। গ্রিসের ভাবুকেরা আকাশে জ্যোতিষ্ক মণ্ডলের গতায়াতকে নক্ষত্রলোকের গান বলেই বর্ণনা করেছেন। এই প্রকাণ্ড বিপুল বিশ্ব গানের বন্যা যখন সমস্ত আকাশ ছাপিয়ে আমাদের চিত্তের অভিমুখে ছুটে আসে, তখন তাকে এক পথ দিয়ে গ্রহণ করতেই পারিনে, নানা দ্বার খুলে দিতে হয়। চোখ দিয়ে, কান দিয়ে, স্পর্শেন্দ্রিয় দিয়ে, নানা দিক দিয়ে তাকে নানা রকম করে নেই। এই একতান মহাসঙ্গীতকে আমরা দেখি, শুনি, ছুঁই, শুঁকি, আস্বাদন করি।

বাতাসে যখন ঢেউয়ের সঙ্গে ঢেউ সুন্দর করে খেলিয়ে ওঠে, তখন তাদের সেই আশ্চর্য মিলন এবং সৌন্দর্যকে আমাদের চোখ দেখতে পায় না, আমাদের কানের মধ্যে সেই লীলা গান হয়ে প্রকাশ পায়। আবার আকাশের মধ্যে যখন আলোর ঢেউ ধারায় ধারায় বিচিত্র তালে নৃত্য করতে থাকে, তখন সেই অপরূপ লীলার কোনো খবর আমাদের কান পায় না, চোখের মধ্যে সেইটে রূপ হয়ে দেখা দেয়। যদি এই মহাকাশের লীলাকেও আমরা কানের সিংহদ্বার দিয়ে অভ্যর্থনা করতে পারতুম, তাহলে বিশ্ববিনার এই ঝংকারকে আমরা গান বলেও চিনতে পারতুম।

প্রভাত এসে প্রতিদিনই একটি রহস্যকে উদ্ঘাটিত করে দেয়, প্রতিদিনই সে একটি চিরন্তন কথা বলে, অথচ প্রতিদিন মনে হয় সে কথাটি নূতন। সেই অতি প্রাচীন দিনই হাস্যমুখে আজ প্রভাতে আমাদের চোখের সামনে বীণাবাদক প্রিয়দর্শন বালকটির মতো এসে দাঁড়িয়েছে। এ একেবারে নবীনতার মূর্তি, সদ্যজাত শিশুর মতোই নবীন। এ যাকে স্পর্শ করে সেই তখনই নবীন হয়ে ওঠে। এ আপনার গলার হারটিতে চিরযৌবনের স্পর্শমণি ঝুলিয়ে এসেছে। স্নিগ্ধ প্রভাত প্রতিদিনই দেবদূতের মতো এসে ছিন্ন তারগুলিকে সেরে সুরে নিয়ে যে মূল সুরটিকে বাজিয়ে তোলে, সেটি যেমন সরল তেমনি উদার, যেমন শান্ত তেমনি গম্ভীর। তার মধ্যে দাহ নেই, সংঘর্ষ নেই, তার মধ্যে খণ্ডতা নেই, সংশয় নেই। সে একটি বৃহৎ সমগ্রতার সম্পূর্ণতার সুর। নিত্যরাগিনীর মূর্তিটি অতি সৌম্যভাবে তার মধ্যে থেকে প্রকাশ পেয়ে ওঠে।

0: শুনলেন আলেখ্য, দোসরা মে 1991 সালে রেকর্ড করা। এবারে যেটি শোনাবো এই পর্বের আমাদের শেষ নিবেদন, অর্থাৎ 11টা পর্যন্ত যে টাইম স্লট তার মধ্যে যেটা আপনাদের শোনাবো সেটা আঙুরবালা দেবীর নিজস্ব কণ্ঠে। আঙুরবালা দেবী বলেছেন, নজরুলকে যেমন দেখেছি, 1980 সালের দোসরা মে রেকর্ড করা একটি। আর এটি শোনাতে শোনাতেই আমরা চলে যাব রাত্রি 11টার সংবাদ বিরতিতে, ফিরবো ঠিক 11:10 পরবর্তী অংশ নিয়ে। এখন আঙুরবালা দেবীর কণ্ঠে নজরুলকে যেমন দেখেছি।
1: একদম। আর সময়টা আরো একটাবার আমাদের শ্রোতাদের জানিয়ে দিই, কোন সময়ে এটি রেকর্ড করা হয়েছে?
0: দোসরা মে 1980।
1: বেশ।
2: গ্রামফোন কোম্পানিতে রিহার্সাল রুমেতে আমরা শুনলাম যে রংধারা কাজীরা আসবেন আমাদের গানের ট্রেনার হিসেবে। দেখলাম পরনে ধুতি আর খুব হালকা গেরুয়া রঙের একখানা পাঞ্জাবি গায়ে, মাথায় খদ্দরের টুপি, পাঞ্জাবিটাও খদ্দরের, আর বড় বড় চোখ চমৎকার, মুখখানা হাসি মুখ, আর সরলতা মাখানো মুখেতে। আমি দেখে মনে করলাম যে এই কাজী নজরুল, আমাদের যিনি ম্যানেজার ছিলেন গ্রামফোন কোম্পানি, তিনি পরিচয় করিয়ে দিলেন। নমস্কার আদান প্রদানের পর উনি বললেন যে আমার কাছে গান শিখবেন তো? আমি হ্যাঁ নিশ্চয়। তুমি যখন গান শেখাতেন, আরম্ভ যখন করলেন, তখনই প্রত্যেক গানগুলো উনি শোনাতেন, লেখাগুলো সব শোনাতেন এবং গেয়ে শোনাতেন, আর জিজ্ঞেস করতেন যে গান পছন্দ, সুর পছন্দ? বলতাম যে হ্যাঁ পছন্দ। না না বলো, যদি পছন্দ না হয় তো আমি বদলে দেবো। আমি না ঠিক আছে কাজীদা। হ্যাঁ, কিছুদিন পরে উনি আমাদের কাজীদা হয়ে গেলেন, কোম্পানির প্রত্যেকের কাজীদা। ওনার ব্যবহারে প্রত্যেকে মুগ্ধ, এত অমায়িক ব্যবহার, কখনো কাজীদাকে আজ পর্যন্ত রাগ করতে দেখিনি, কখনো চড়ায় কথা বলতে দেখিনি, কখনো মেজাজ গরম করতে দেখিনি কাজীদাকে। সকলকার কাজীদা, আমাদেরও কাজীদা। কাজীদা অত্যন্ত স্নেহ করতেন, আমাকে খুব ভালোবাসতেন, আমার গান তার বড্ড পছন্দ হতো, আমার গলা তার বড্ড পছন্দ হতো। তিনি বলতেন যে গজল টজল তোমার শিখে দরকার নেই, তুমি ঠুমরি শেখো, তোমার ঠুমরির গলা, ঠুমরি তোমার খুব ভালো হবে। তিনি বেশিরভাগ আমায় ঠুমরি শিখিয়েছেন। রিহার্সাল রুমেতে আমরা সকলেই আছি, তুলসী লাহিড়ি আছেন, ধীরেন মুখার্জি আছেন, সমস্ত সব ওরাও গান টান দেখেন।

না একদিন এমনি কথায় কথায় হলো, কাজীদা আচ্ছা একটা কবিতা লিখুন তো, এই খুব শিগগির কিন্তু লিখতে হবে, একটা 4 লাইনের কবিতা লিখুন যার শেষ কথা থাকবে যে এত দুঃখে সুখ, সেটার লাইনটা হবে এত দুঃখে সুখ, এই 4 লাইনের কবিতা। হেসি হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলি, কাগজ নেওয়ার সঙ্গে সঙ্গে লিখতে আরম্ভ করলেন, বুঝে 2-3 মিনিটের মধ্যে লিখে দিয়ে লেখা হয়ে গেছে। শোনো, চকাচকি ছিল এক বনের ভিতরে, নিশাদ আনিয়া ধরে রাখিলে ঘরে, চখা বলে চোখি ভাই এ বড় কৌতুক, বিধি হতে ব্যাগ ভালো এত দুঃখে সুখ। আমি কাজিয়া ব্যাপারটা কি বুঝিয়ে বলুন, বলে বুঝিয়ে বলবো, চকাচকি পাখি তাদের উভয়ের খুব প্রেম, সারাদিন তারা মুখোমুখি থাকে, কিন্তু তাদের এমনই ব্যাপার যে সন্ধ্যে হওয়ার সঙ্গে সঙ্গে তাদের দূরত্ব এতখানি নদীরে পারপার, কাছাকাছি না, এই গাছও গাছ নয়, একবার নদীরে পারপার। একদিন এক ব্যাধ তাদের ধরে নিয়ে এসছে, ধরে নিয়ে এসে খাঁচার মধ্যে রেখে দিয়েছে। তার আত্মীয় বেলা চখা পড়ে চোখি ভাই এ বড় কৌতুক, বিধি হতে ব্যাগ ভালো এত দুঃখে সুখ। কাল সকালে আমাদের ছেড়েই দেবে কি মেরেই ফেলবে খেয়েই ফেলবে জানি না, কিন্তু আজকে জীবনে প্রথম যে এক রাত্রির আমরা দুজনে একসঙ্গে বাস করতে পারলাম, বিধির চেয়ে ব্যাধ ভালো যে সে আমাদের এক রাত্রির আমাদের একসঙ্গে থাকতে দিয়েছে। গানও এরকম তারা সঙ্গে সঙ্গে লিখে দিতেন, ওই গানটা সঙ্গে সঙ্গে লিখেছিলেন, আমার পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। আর ওনার ভাষার মধ্যে আমি এইটুকু দেখি যে এরকম অনেক কবির ভাষা আছে যাদের হয়তো অনেকগুলো মানে ডিকশনারি খুঁজতে হয়, কিন্তু ওনার ভাষার মধ্যে এমন কোনো কথা আমি পেলাম না যেটা ডিকশনারি খুঁজতে হয়। এত কলকিল ভাষায় এমন সুন্দর এবার অন্তরে আঘাত দিয়ে কথাগুলো বসান, প্রাণবন্ত কথা বসান, যেন বড্ড ভালো লাগে। যেমন ওই গানখানা, ওটা আমার সামনে লিখেছিলেন, পূজার থালায় আছে আমার ব্যথার শতদল,

0: আমার
1: ব্যথার শতদল। কারাগারের ঘটনা বলতেন যে যখন সেই সেই সেই রকম দেখাতেন, হাতে পায়ে শিকল দেওয়া, আর সেই শিকল পরা ছল বাজিয়ে বাজিয়ে গান গাইতেন, শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল। সে বলতেন যে এরকম তারা এই পায়ে শিকল হাতে শিকল, আর এইরকম তারা ঝনঝন ঝনঝন করে বাজিয়ে বাজিয়ে গান গাইতাম। বলে আমি যদি আরম্ভ করলাম তো যতগুলো আমাদের সব ধরা পড়েছিল সব কটা একসঙ্গে চিৎকার কি কারাগার পায়ে একবার ভেঙে ফেলবার জোগাড়, এরকম ধারা। আর যখন উনি এরকম ধারা বলতেন যখন এইসব কথা, এত উত্তেজিত হতেন যে বলবার কথা নয়। ভাবতেন না যে কোনো ছেলে একটা 10 বছরের ছেলের সামনে হয়তো বলতে আরম্ভ করেছেন। আমার ছেলে তখন 10 বছর বয়স, সে একদিন বললো আমি শুনবো, বলতে পারো না কাজীদাকে, বলতে পারো না। কাজীদা উঠে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলে রই আমি ঝঞ্ঝা আমি, সে এমনভাবে বলতে আরম্ভ করলে যেন মনে হচ্ছে এক ঘর দর্শক আছে তাদের তিনি শোনাচ্ছেন, কিচ্ছু নাই আমি আমার বোন আর এই 10 বছরের ছেলে। সে একবার কি উত্তেজনা আর কি ফিলিংস নিয়ে বলা, উনি যখনই বলতেন একটু ইয়ে হয়ে বলতেন না, ভেতরে আমার মনে হয় রক্ত টকবক করে ফুটে উঠত। হ্যাঁ, কাজে আমার স্ত্রীকে ভয়ানক ভালোবাসতেন, এত ভালোবাসতেন। রেডিও তখন আমাদের রেডিও অফিস ছিল গাছটি প্লেসে, সেখানে উনিও যেতেন আমরাও যেতাম। তো কোনোদিন হয়তো ওনার কোনো কবিতা পাঠ ছিল কি যাই কিছু ছিল, আমাদের কোনো রিহার্সেল ছিল, দেখলাম কাজ শেষে উনি হনহন হনহন করে বেরিয়ে যাচ্ছেন। ও কাজিদা, ও কাজিদা, এত শিগগির এত দ্রুত কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছি। কেন? না বাড়িতে সে বেচারি একলাকি আছে, এই তাকে একটুখানি আমি কী করবেন, না এই একটুখানি পেশেন্স খেলবো তার সঙ্গে, এই একটু কবিতা টবিতা শোনাবো, একটুখানি একলাকি রয়েছে। তা কি বুঝলাম তিনি অত্যন্ত ভালোবাসতেন, তিনি সকলকে ভালোবাসতেন, কাকে যে ভালোবাসতেন না সেই কি আশ্চর্য। চাকর বাকরদের পর্যন্ত ভালোবাসতেন তিনি।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। আকাশবাণীর অতীত কথা শুনছেন, আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে।
2: সংবাদ বিরতির পর ফিরে এলাম আরও একবার আকাশবাণীর মণিকণা নিয়ে 100.1 FM গোল্ডে।
3: একেবারে আর একদম শেষ পর্বে আমাদের সাজানো হয়েছে বেশ কিছু, মানে কি বলবো আর কি, মনে রাখার মতো অনুষ্ঠান দিয়ে, যেগুলো একসময় তো অবশ্যই আকাশবাণীর রেডিও চ্যানেলে বিভিন্ন জায়গায় সেটি খুব সমারোহ হয়ে প্রচারিত হয়েছিল। আজও আমরা ঠিক এই সময়টাতেই সেরকম কিছু অনুষ্ঠান আপনাদের জন্য তুলে এনেছি। তবে এই মুহূর্তে আমরা একটি নজরুলগীতি শুনবো মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, যেটি রেকর্ড করা হয়েছিল 1963 সালের 2রা সেপ্টেম্বর আকাশবাণীর নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে। মানবেন্দ্র মুখোপাধ্যায় এসেছিলেন এবং নজরুলের সেই বিখ্যাত গান, যে গান সত্যি আমাদের মনে অন্যরকম একটা অনুরণন সৃষ্টি করে, সেই গান বাগিচায় বুলবুলি তুই। গানটি আমরা শুনে নিই, তারপর তো অবশ্যই আছে আরও অনেক অনুষ্ঠান আপনাদের জন্য 100.1 MHz AIR FM গোল্ডে। আজ আকাশবাণীর মণিকণা

0: শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন গানটি।
1: একদমই, এবং আরও একবার জানিয়ে দিই, গানটি রেকর্ড করা হয়েছিল আকাশবাণীর নিজস্ব স্টুডিওতে 2 সেপ্টেম্বর 1963 সালে। সেই বিখ্যাত গান কাজী নজরুল ইসলামের লেখা। বহু শিল্পী পরে গান এই গানটি গিয়েছেন, কিন্তু মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি কিন্তু একটা অন্য মাত্রা পায় নজরুলগীতি হিসেবে আর কি। এরকম আরও কিছু অনুষ্ঠান তো রয়েছে, যেমন এই মুহূর্তে আমরা একটু আলোক আবার একটি আলোক্যর দিকে চোখ রাখবো, তাই তো?
0: অবশ্যই। আর এবারে এর আগে আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে সেই আলেখ্য শুনিয়েছি আপনাদের, এবারে যেটি শোনাবো সেটা সুরেও বাণীতে নজরুল, প্রবীর মুখোপাধ্যায়ের প্রযোজনায়, শক্তিপদ মুখোপাধ্যায়ের রচনা অনুসারে, ভাষ্যপাঠে দেবাশিস বসু। সুরে ও বাণীতে নজরুল রেকর্ড করা হয়েছিল 1997 সালের 23শে মে। শুনুন সুরে ও বাণীতে নজরুল।
2: কাজী নজরুল ইসলাম নামটি উচ্চারণ করলেই মনে পড়ে আয়ত নয়ন সুদর্শন সেই শিল্পী মানুষটির কথা। শুধুই কি বিদ্রোহী কবি? না, এক আধারে গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক। রামধনু অনুভবের প্রকাশ রচনার প্রতিটি স্তর বিন্যাসে। নান্দনিক সৃষ্টি সুখের উল্লাস সঙ্গীতময় নজরুলের সুর ও বাণীতে নিবিড়ভাবে জড়ানো।

1940 সাল, তখন কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গে কাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সময় কাজী সাহেবের প্রচেষ্টায় হারামুনি এবং নবরাগ মালিকা অনুষ্ঠান দুটি বেতারে খুবই জনপ্রিয় ছিল। নবরাগ মালিকা অনুষ্ঠানে কবি তাঁর সৃষ্ট কিছু রাগ অবলম্বন করে গান রচনা করেন, যেমন রাগ দোরণ চাঁপা, দেবযানী, মীনাক্ষী, অরুণ রঞ্জনী, নির্ঝরিণী, রূপমঞ্জরী, সন্ধ্যা মালতী, রুদ্র ভৈরব। নবরাগ পর্যায়ে কবি সৃষ্টি করলেন রাগ উদাসী ভৈরব। সুরের মাদকতায় বাণীর সৌন্দর্যে এক অপরূপ সৃষ্টি।

যে অচেনা অনন্ত জগৎ তাকে এক শিল্পী প্রাণী অনুভব করতে পারে গভীর অন্তর্দৃষ্টিতে। প্রেমিক কবি, সাধক কবি তাই তো স্থিত বিশ্বাসে বলতে পারেন, জাগো হে পিনাক পানি, দূর করো অন্ধকার, শোনাও নতুন দিনের বাণী, নবসৃষ্টির আনন্দে ভেসে যাক নিখিলের প্রাণ।

0: আমরা একটি আলোক্য শুনছিলাম সুরীয় বাণীতে নজরুল, প্রযোজনা প্রবীর মুখোপাধ্যায়, রচনা শক্তিপদ মুখোপাধ্যায়, ভাষ্যপাঠে ছিলেন দেবাশিস বসু। এবং আরও একবার জানিয়ে দিই, এটিও কিন্তু আকাশবাণীতে রেকর্ড করা হয়েছিল ঠিক এই সময়টিতে, নজরুল জয়ন্তী ছিল 23 মে 1997 সালে এটি রেকর্ড করা হয়েছিল। তো এরকম বহু কিছু মূল্যবান দলিলই বলতে পারি আমাদের এই আকাশবাণীর সংগ্রহশালায় আছে, যেটি হয়তো প্রত্যেক দিন সময় মতো শোনানোর অবকাশ থাকে না, কিন্তু শুনতে যেমন আমাদের ইচ্ছে করে আপনাদেরও শোনাতে ইচ্ছে করে, সেই জন্যই আকাশবাণীর মণিকণা। আকাশবাণীর মণিকণায় তেমনই কিছু অনুষ্ঠান আমরা বারে বারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেটা শুধুমাত্র আপনাদের শোনানোর জন্য এমনটা কিন্তু নয়। আমরাও কিন্তু এই অনুষ্ঠানগুলো সবসময় শুনতে পাই না, এবং শুনতে পাই না বলেই বোধহয় শোনার ব্যাকুলতাটা থেকেই যায়। কারণ আমি এর আগেও বলেছি যে কোনোভাবে এই সমস্ত মানে শিল্পীর সেই সৃষ্টি আমাদের প্রত্যেকটা মুহূর্তে পথ চলার পাথেয়, আমাদের আগামীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে অনুপ্রেরণাটা দরকার, সেটা কিন্তু এই ধরনের অনুষ্ঠানে, এই ধরনের মানুষের কথাবার্তা, কথোপকথন, তাদের সামগ্রিক শিল্প সম্ভার যাই বলুন না কেন, সবটাই বোধহয় আমাদেরকে এগিয়ে দিতে বা এগিয়ে যেতে বারে বারে সাহায্য করে। তো তেমনই কিছু অনুষ্ঠান তো আমরা আপনাদের কাছে নিয়ে আসতে চাই, তাই তো?
1: সেই কথার সূত্র ধরে, তোমার কথার সূত্র ধরেই বলি, এই যে এই সময়টা যেটা আমরা বারবার করে বলছি, কবি পক্ষের কথা বলছি, রবীন্দ্র জয়ন্তীর কথা বলছি, নজরুল জয়ন্তীর কথা বলছি, এবং এই দুই কবির জন্মদিবস উপলক্ষে বাংলা সংস্কৃতির জগতে যে আলোড়ন চলে এই সময়টাতে, বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সভাগৃহে, বিভিন্ন অনুষ্ঠান, প্রথিত যশাদের সঙ্গে একেবারে সদ্য গান বাজনা শেখা, আবৃত্তি শেখা ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন, তারা নিজেরা যতটুকু শিখেছেন, যতটুকু জেনেছে কবিদের, সেই নিয়ে মেতে ওঠে এক উৎসবে। আর বাংলা সংস্কৃতির এই যে একটা পর্ব, এটারও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রূপ ধারণ করেছে। মানে আজকে আমাদের

0: ছেলেবেলায় আমরা যেরকম অনুষ্ঠান শুনেছি, নিশ্চিত এখনকার অনুষ্ঠানগুলো সেই রকম চেহারার নয়। আচ্ছা, আমাদের ছেলেবেলার কথা যেমন আজকে আমরা বলছি, তুলনা করতে পারছি, তারও আগে তো ছিল। এ তো যতদিন বাংলার সংস্কৃতি থাকবে এই আবহমান ধারা চলতেই থাকবে।
1: একদমই তাই।
0: তো সেই রকম আমাদেরও আগের যে সময়টা, সে সময় কেমন ছিল? রবীন্দ্রনাথ যখন ছিলেন তখন কেমন করে তার জন্মদিবস পালন হতো, সেটা আমরা শান্তিনিকেতনে থাকা সেই আশ্রমবাসীদের বিভিন্ন জনের লেখায় পেয়েছি। তার মধ্যে অন্যতমা একজন মৈত্রেয়ী দেবী। মৈত্রেয়ী দেবী নিজে কিন্তু একসময় আমাদের এই আকাশবাণীতে বসে এই রবীন্দ্র জয়ন্তী সম্পর্কেই বলেছিলেন, সেই একটি কথিকা এবং সাক্ষাৎকার একই সাথে। তিনি বলেছিলেন রবীন্দ্র জয়ন্তী সেকাল এবং একাল এই বিষয় নিয়ে। তার সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন কল্যাণ আশিস দাশগুপ্ত। এই যে অনুষ্ঠানটি বা কথিকা তথা সাক্ষাৎকার আপনারা শুনতে চলেছেন, সেটার রেকর্ড করা হয়েছিল 1987 সালে 7ই মে, অর্থাৎ ঠিক রবীন্দ্র জয়ন্তীর দিন বা তার আগের দিন। সেই বছর কোন তারিখ পড়েছিল আমাদের জানা নেই। 1987 সালের 7ই মে মৈত্রেয়ী দেবীর কথায় আমরা শুনব রবীন্দ্র জয়ন্তী সেকাল এবং একাল।
2: এই দিকে আমরা পেয়েছি রবীন্দ্র জন্মোৎসব যখন শুরু হয়েছিল তার অনেক আয়োজন আপনি দেখেছেন, হয়তো কিছু শুনেওছেন যেগুলো দেখা আপনার পক্ষে সম্ভবপর হয়নি। প্রথমে সেই সম্পর্কেই আপনি আমাদের কিছু বলুন।
3: রবীন্দ্র জন্মোৎসব অনেকদিন ধরেই বাঙালির জীবনে একটা বিশেষ স্থান নিয়েছে, এটা একটা বিশেষ আনন্দের দিন। আমি প্রথম যে জন্মদিনের কথা খুব ভালোভাবে পড়েছি এবং শুনেছি, সে হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদে আর যে উৎসবটি হয়েছিল সে আমি চোখে দেখিনি। তবে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী মশাইয়ের লেখাটা আপনারা সকলেই পড়েছেন, অতি অপূর্ব, এবং সেটার ভিতর থেকেই বোঝা যায় যে কী গভীরভাবে তখন শিক্ষিত বাঙালির মনকে, শিক্ষিত মানে উচ্চ শিক্ষিত বাঙালির মনকে রবীন্দ্রনাথ স্পর্শ করছিলেন। তারপরেরটা আপনাদের মনে আছে 1970 সালে টাউন হলে রবীন্দ্র জয়ন্তী, সেটা খুব ধুমধাম সহকারে হয়েছিল। তারা হচ্ছেন কালিদাস নাগ আর অমল হোম।
1: আচ্ছা,
3: বিশেষ করে এরা দুজন খাটাখাটনি অমল হোম প্রচন্ড করেছিলেন, এবং অনেক লোকের নাম আপনারা গোল্ডেন বুক অফ টেগোরে পাবেন, যেটা সেই সময় প্রকাশিত হয়েছিল। তার থেকে আপনারা দেখবেন যে সারা বিশ্ব থেকে ওরা সমস্ত প্রায় নাম করা লোকেদের লেখা রবীন্দ্রনাথ সম্বন্ধে জোগাড় করেছিলেন। সে বইটা এখন বোধ হয় পাওয়া যায় না, আমার মনে হয় রিপ্রিন্ট হওয়া উচিত, কিন্তু হয়তো সেটা একটু পুরনো হয়ে গেছে, কিন্তু বইটা অতি চমৎকার হয়েছিল। আর নানা ছবি ছিল, বিশেষ করে অবনীন্দ্রনাথ নন্দলাল বসুদের ছবি ছিল, এবং লেখা ছিল বহু দেশের মানুষের, বোধহয় এমন দেশ বাকি নেই যাদের লেখা তাতে ছিল না। তবে আমাদের শরৎচন্দ্র যে অভ্যর্থনা বাণীটি পাঠ করেছিলেন আপনাদের হয়তো মনে আছে সেটা, তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমানাই, সে কথাটা এখনো আমাদের কাছে সত্য যে ওর রচনার দিকে ওর গানের শুনে বিস্ময়ের সীমানাই। তা সেই সময়ের কথা মনে আছে, 3-4 দিন ধরে, কদিন ধরে হয়েছিল আমার মনে নেই, রবীন্দ্রনাথ শুধু প্রথম দিন গিয়েছিলেন, তারপর উনি আর যাননি, জোড়াসাঁকায় বসে থাকতেন। আমি ওকে জোড়াসাঁকায় গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে এত উৎসব হচ্ছে আপনি ওখানে যাবেন না কেন?
1: কি বললেন?
3: উনি বললেন বসে বসে নিজের স্তুতি ব্যাখ্যা শুনবো না। নিন্দে অনেক শুনেছেন, স্তুতি ব্যাখ্যা শুনলেও পারতেন, তা উনি যাননি। যাই হোক, সেটা কথা আমার মনে আছে। আর এদেশে প্রায় প্রত্যেকটি জ্ঞানীগুণী লোক তাতে যোগ দিয়েছিলেন এবং কিছু লিখেছিলেন, কেউ বলেছিলেন, এইভাবে সেই উৎসবটা খুবই স্পষ্ট মনে আছে। আরেকটা হয়েছিল জোড়াসাঁকোয়, যেটা শান্তিনিকেতনে সবাই করেছিল এবং উনি নিজেও উপস্থিত ছিলেন। সেই উৎসবটা আমার খুব ভালো লেগেছিল, আমার মনে আছে। সেই উৎসবে উনি ওকে একটা তুলাদণ্ডে ওজন করা হয়েছিল।

0: আচ্ছা
1: আপনারা জানতেন তো শ্রীকৃষ্ণকে তুলাদণ্ড ওজন করা হচ্ছিল, সোনা দিয়ে হচ্ছিল না, তার একটা তুলসী পাতা রেখে দিলে ওজন হয়ে গেল। তো সেরকম সেই গল্প মনে পড়ছিল আমার, বড় একটা তুলাদণ্ড, তাতে ওকে ওজন করা হয়েছিল, এক ধারে ওর বই আর এক ধারে উনি।
0: আচ্ছা
1: আচ্ছা, সমান হয়েছিল কিনা সেটা আমি বলতে পারবো না, আমার মনে নেই, ওর বয়স তখন খুবই কম, মানে এটা 70 বছর পূর্তি উৎসবের আগে।

0: সকলের মধ্যে বিতরণ করা হয়েছিল। কোন কোন লাইব্রেরিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তিকে নানা জায়গায় সেটা বিতরণ করা হয়েছিল। এই উৎসবটাতে গান করেছিলেন শাহানা দেবী আর দিলীপ রায়।
1: আচ্ছা,
0: কী গান করেছিলেন তা মনে আছে? সে ভালোবাসি ভালোবাসি বলে একটা গান আছে না?
1: এই জন্মোৎসব প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ছে, উনি তো মংপুতে আপনার কাছে ছিলেন, গিয়েছিলেন, সেখানে তো জন্মোৎসব পালিত হয়েছে, সেই ঘটনা একটু বলুন।
0: সেটা ছিল 25শে বৈশাখ। আগে বৈশাখ মাসে পয়লা বৈশাখে শান্তিনিকেতনে জন্মোৎসব করে দিন স্কুল ছুটি হয়ে যায়।
1: এখন সেই নিয়ম, খালি গত বছরই একটু ব্যতিক্রম ছিল।
0: আচ্ছা, সেটা উনি করেছিলেন এই জন্য যে ছেলেমেয়েরা আটকে থাকবে, গরম পড়ে যাবে, বললেন যে কোনো দিন জন্মদিন হতে পারে ওরা আর কি, আমার পয়লা বৈশাখে করে একবারে ছুটি দিয়ে দাও। তারপর আমার কাছে তাই বৈশাখ মাসে জন্মদিন করে এসেছিলেন উনি, তো 25শে বৈশাখ আমাদের কাছে থাকবেন ঠিক ছিল। 27শে বৈশাখ বোধ হয় কালিম্পং চলে গেলেন কয়েকদিনের জন্য, আবার ফিরে আসবেন বলে, তো তার আশা হয়নি। তো যাই হোক, সেই জন্মোৎসবের সময় আমরা কী করব ভাবছি যে আমাদের কাছে 25শে বৈশাখ আমাদের বাড়িতে আছেন, মস্ত বড় সৌভাগ্য। তা আমাকে অমিয়া চক্রবর্তী বললেন যে বড় বড় লোকদের নিয়ে তো অনেক হয়েছে, এখানে এই যে সমস্ত কুলি মজুর পাহাড়িয়া আছে এদের নিয়ে করুন, আপনি খুব খুশি হবেন দেখবেন। তো সেটাই আমরা করলাম। আর সকালবেলা ওখানে লামা দু একজন ছিলেন, আমরা তো তখন ইংরেজ রাজত্ব ছিলাম, খুব কঠোর নিয়ম ছিল ইংরেজদের, ইংরেজরা ওখানে ছিল, তাদের নিয়ম ছিল যে মজুররা কখনো অফিসারদের বাড়িতে ঢুকতে পারবে না, সেটা ভয়ানক অপরাধ, যে যদি কেউ সেটা করতে চায় সেও দোষী হবে, এবং সেই দোষে আমি বারবার অপরাধী হতাম, খুব মুশকিল হতো।
1: এই এই সময় কি করে সেটা বাধাটাকে কাটালেন?
0: আমি কাটিয়ে দিলাম, কি করবে, আমাকে জেলে দিতে পারে না তো অপরাধী। আমার স্বামীকে ডেকে বলেছিলেন যে তোমার স্ত্রী যে খুব মজুরদের সঙ্গে মেশামেশি করছে তুমি লক্ষ্য করেছো? বলে হ্যাঁ, তা লক্ষ্য হয়েছে। তুমি কি করবে? কিছুই না, উনি অ্যাডাল্ট, মাইনর তো নন, আমি কিছু করতে পারবো না। তখন সে সাহেব বলেছেন তাহলে আমি কিছু করবো? বলে তাহলে বড্ড ইনডিসিপ্লিন হয়ে যাবে, আপনি কিছু করবেন না।
1: এই জন্মোৎসবটা যে পালন করলেন আপনারা,
0: হ্যাঁ,
1: কিছু লিখেছিলেন এই সময়?
0: হ্যাঁ লিখেছিলেন, কি লিখেছিলেন সেটাই বলছি। প্রথমে সকালবেলা এসেছিলেন একজন বৌদ্ধ লামা, তিনি ওখানকার মজুরদের মধ্যেই একটু লামাগিরি করেন, কিন্তু দেখলাম যে তার বেশ জ্ঞান আছে, তিনি একটু বৌদ্ধ শাস্ত্র থেকে পাঠ করলেন, তারপরে তিব্বতি ভাষায়, সেইটার বিষয়ে উনি একটা খুব সুন্দর লিখেছিলেন যে আজকে সকালে বৌদ্ধ লামা এসে আমার কল্যাণে বুদ্ধের মন্ত্র শোনালেন, পড়ে দিতে পারলে ভালো হতো, আমার তো চোখে দেখতে পাইনি। তারপরে তিনটে কবিতা লিখেছিলেন, তার মধ্যে উনি লিখছেন জীবনের 80 বর্ষে প্রবেশ এনে যাবে, কাজে সেটা 80 বর্ষ আরম্ভ হলো আর কি।
1: শেষ জন্মদিন মানে ওনার জীবিত
0: কাল? না না, ওর শেষ জীবনের জন্মদিন না, শেষ জন্মদিন তো শান্তিনিকেতনে হয়েছে, যখন সভ্যতার সংকট পড়া হয়েছে পয়লা বৈশাখে,
1: যেটা শেষ তার আগের বছর,
0: আগের বছরের জন্মদিন। হ্যাঁ, আমরা তো তারিখটা ঠিক করতে পারি না এখন। তারপরে এই জন্মোৎসবের পরের সেই জন্মোৎসবের দিনই আমাদের কাছে টেলিগ্রাম এলো দুপুরবেলা, সুরেন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছেন। ওর খুব নিকটের ভ্রাতুষ্পুত্র যাকে খুব ভালোবাসতেন, তার কাজে আমরা তখন বুঝলাম না কী করা যায়। অমিয়াবাবু বললেন, অমিয়াবাবু তোমার সেক্রেটারি ছিলেন, ওর কথা আমাদের চেয়ে বয়সেও বড়, কাজে ওর কথা সব শুনে শুনে করছিলাম। তা আমি বললাম যে তাহলে কী করা যায়, উনি বললেন আজকে আমরা খবর দেব না, কারণ এত আয়োজন সব নষ্ট হয়ে যাবে, অন্তত মনের ভিতরে নষ্ট হবে, কাজে আজকে আমরা খবর দেব না।
1: আচ্ছা মৈত্রীদি, আমরা তো সেকালে

0: কথা শুনছি,
1: হ্যাঁ
0: একটা কথা তো একালে আমরা প্রায় শুনতে পাই যে একালে যে কবির জন্মোৎসব পালন করা হচ্ছে সেখানে যতটা শ্রদ্ধা দেখানো হয় তার থেকে বেশি আড়ম্বরটা নাকি বেশি। নানা লোকে নানা কথা বলেন, কেউ হয়তো সমর্থন করেন, কেউ হয়তো বিপক্ষেও বলেন। তা আপনি তো সেকালের যে জন্মোৎসব সেটা দেখেছেন, একালেও দেখছেন, এ ব্যাপারে আপনি কি ভাবছেন?
1: না, সেকালে তো দেখেছি, আমরাও করেছি, আরম্ভ তো করতে আমাদেরও ইচ্ছে করেছে, করেনি যে তা না। যারা উৎসব করে তারা তো একটা ঘাটা করতে চায়। তবে যেটা এখানকার সময় এখন সবাই বলে সেটা হচ্ছে যে শুধুই নাচ গান করা হয়, কোনো তার জীবনের তত্ত্ব সম্বন্ধে আলোচনা হয় না, তাকে বোঝা হয় না, বোঝবার চেষ্টা করা হয় না, এই এ না করে খালি তার না নাচ গান। তো রবীন্দ্রনাথ নয়, সেটা অবশ্য সত্য, কিন্তু এও সত্য যে রবীন্দ্রনাথ তো সব শ্রেণীর মানুষের মনকে স্পর্শ করতে চেয়েছিলেন, সব শ্রেণীর সব দেহ বয়সের। সেটা তো তত্ত্ব কথা বলে হবে না, সীমা অসীমের তত্ত্ব তো আপনি বস্তির লোককে বোঝাতে পারবেন না, কিন্তু তাদের কাছেও তো রবীন্দ্রনাথকে পৌঁছতে হবে। যেমন গানে গানে সেটা যেমন পৌঁছানো যায়, নাচে গানে সেটা যেমন পৌঁছানো যায়, সেরকম তো আর আলোচনা করে হবে না, সেমিনার ডেকে হবে না। কাজে এবং শিশুদের কাছে, বালক বালিকাদের কাছে, সকলের কাছে পৌঁছবার জন্য উৎসবের এই বিরাট একটা ব্যক্তি, এটা আমার কিছু খারাপ লাগে না, আমার মনে হয় এটা খুব স্বাভাবিক।
0: সকল বয়সের যে মানুষ তাদের সকলের জন্য তিনি লিখে গেছেন,
1: সকলের জন্য লিখে গেছেন, সকলের জন্য ভেবেছেন। এবং এই যে নাচ গানের ব্যাপারটা, এটা উনি যেরকম ভাবে প্রচার করলেন, তা নাহলে তো আর এটা হতো না। কাজে এদিকে ওর অবদান খুব বেশি, সেটা সকলের কাছে পৌঁছচ্ছে, আমার তাতে কোনো আপত্তি নেই।
0: আজকে আমরা মৈত্রীদিকে পেয়েছি, মৈত্রীদির কাছ থেকে আমরা সেকাল এবং একালের রবীন্দ্র জন্মোৎসবের কিছু স্মৃতিচারণ শুনলাম।
2: শুনলেন মৈত্রেয়ী দেবীর কথায়, রবীন্দ্র জয়ন্তী সেকাল ও একাল, 7 মে 1987 সালে রেকর্ড করা। এবার একটা রবীন্দ্রসঙ্গীত শুনি আমরা।
3: একেবারেই তাই, আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনব এই মুহূর্তে সুচিত্রা মিত্রের কণ্ঠে। একটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনব, আমরা একটু ডিটেল দিয়ে দিই, আমি ভয় করব না, ভয় করব না, খুবই পরিচিত এবং আমাদের সকলের প্রিয় শিল্পী, যেটি রেকর্ড করা হয়েছিল 7 নভেম্বর 1962 সালে। 7 নভেম্বর 1962 সালে এই রবীন্দ্রসঙ্গীতটি কিন্তু আকাশবাণীর নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল সুচিত্রা মিত্রের কণ্ঠে। আমরা এবারে গানটি শুনে নিই।

0: শিল্পী সুচিত্রা মিত্রের কণ্ঠে শুনছিলেন গানটি।
1: একদম রবীন্দ্রসঙ্গীত আমরা শুনছিলাম। এটা যেটা আমরা শুরুতেই বললাম যে আজকে যে রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি আমরা শোনাচ্ছি আপনাদেরকে শোনালাম, কারণ সময় ভীষণ কম আর খুব বেশি শোনানোর সময় নেই। সবই কিন্তু আকাশবাণীর নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল এবং সময়টা তো আপনাদের জানিয়েই দিচ্ছি। সেই হিসেবে আমরা পরবর্তী আর কয়েকটি অনুষ্ঠানের প্রসঙ্গে আসতে পারবো, কারণ স্টুডিওর ঘড়ি এই মুহূর্তে রাত 11টা বেজে 47 মিনিট হয়ে 56 সেকেন্ড বলছে, সুতরাং সময় কম। দেখি এইটুকু সময়ের মধ্যে
0: চট করে আমরা একটু শুনে নিই। 1993 সালের 8ই সেপ্টেম্বর অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল, কাব্যলোক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। শুনুন তাহলে।

আজি মোর স্বর্গতে বিদায়ের দিন, হে দেব হে দেবীগণ, বর্ষ লক্ষ শত যাপন করেছি হর্ষে দেবতার মতো দেবলোকে, আজি শেষ বিচ্ছেদের ক্ষণে নেই সমাত্র অশ্রুরেখা, স্বর্গের নয়নে দেখে যাব এই আশা ছিল, শোকহীন হৃদিহীন সুখ স্বর্গভূমি উদাসী নিচে আছে, লক্ষ লক্ষ বর্ষ তার চক্ষের পলক নহে, অশ্বত্থ শাখায় প্রান্ত হতে খসি গেলে জীর্ণতম পাতা, যতটুকু বাজে তার ততটুকু ব্যথা স্বর্গে নাহি লাগে, যাবে মোরা শত শত গৃহচ্যুত হতজ্যোতি নক্ষত্রের মতো, মুহূর্তে খসিয়া পড়ি দেবলোক হতে ধরিত্রীর অন্তহীন জন্ম মৃত্যু স্রোতে, সে বেদনা বাজিত যদ্যপি বিরহের ছায়া রেখা দিত দেখা, তবে স্বর্গের চিরজ্যোতি ম্লান হতো মর্ত্যের মতন, কোমল শিশির বাষ্পে নন্দন কানন মনমরিয়া উঠিত নিঃশ্বাসী, মন্দাকিনী কুলে কুলে গেয়ে যেত করুণ কাহিনী কলকণ্ঠে, সন্ধ্যা আসি দিবাবসানে নির্জন প্রান্তর পারে দিগন্তের পানে চলে যেত উদাসিনী, নিস্তব্ধ নিশীথ ঝিল্লি মন্ত্রে শুনাইত বৈরাগ্য সঙ্গীত নক্ষত্র সভায়, মাঝে মাঝে সুরপুরে নৃত্য পরা মেনকার কনকনুপুরে তাল ভঙ্গ হতো, হেলি উর্বশীর স্তনে

স্বর্গবীণা থেকে থেকে যেন অন্য মনে অকস্মাত ঝঙ্কারিত কঠিন পীড়নে নিদারুণ করুণ মূর্ছনা দিত দেখা দেবতার অশ্রুহীন চোখে জলরেখা নিষ্কারণে প্রতিপাশে বসি একাসনে সহসা চাহিত শচি ইন্দ্রের নয়নে যেন খুঁজি পিপাসার বাড়ি ধরা হতে মাঝে মাঝে উচ্ছ্বসি আসিত বায়ুস্রোতে ধরণীর সুদীর্ঘ নিঃশ্বাস খসি ঝরি পড়িত নন্দন মনে কুসুম মঞ্জরি থাকো স্বর্গ হাস্য মুখে করো সুধা পান দেবগণ স্বর্গ তোমাদেরই সুখস্থান মোরা পরবাসী মর্তভূমি স্বর্গ নহে সে যে মাতৃভূমি তাই তার চক্ষে বহে অশ্রু জলধারা যদি দুদিনের পরে পুমতারে ছেড়ে যায় দুদণ্ডের তরে যত ক্ষুদ্র যত ক্ষীণ যত অভাজন যত পাপি তাপি মেলি ব্যাঘ্র আলিঙ্গন সবারে কোমল বক্ষে বাঁধিবারে চায় ধুলি মাখা তনুস্পর্শে হৃদয় জুড়ায় জননীর স্বর্গে তব বহু গমিত মর্তে থাক সুখে দুঃখ অনন্ত মিশ্রিত প্রেমধারা অশ্রুজলে চিরশ্যাম করি ভূতলের স্বর্গখণ্ডগুলি হে অপ্সরী তোমার নয়ন জ্যোতি প্রেম বেদনায় কভু না হোক ম্লান লইন বিদায় তুমি কারে করো না প্রার্থনা কারো তলে নাহি শোক ধরাতলে দীনতম ঘরে যদি জন্মে প্রেয়সী আমার নদী তীরে কোনো এক গ্রাম প্রান্তে প্রচ্ছন্ন কুটিরে অশ্বত্থ ছায়ায় সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারই লাগিয়া সযতনে শিশুকালে নদী কূলে শিবমূর্তি গড়িয়া সকালে আমারে মাগিয়া লবে বর সন্ধ্যা হলে জ্বলন্ত প্রদীপখানি ভাসাইয়া জলে শঙ্কিত কম্পিত বক্ষে চাহি এ কমনা করিবে সে আপনার সৌভাগ্য গণনা একাকী দাঁড়ায় ঘাটে একদা সুক্ষণে আসিবে আমার ঘরে সন্নত নয়নে চন্দন চর্চিত ভালে রক্ত পট্টাম্বরে উৎসবের বাঁশরী সঙ্গীতে তারপরে সুদিনে দুর্দিনে কল্যাণ কঙ্কন করে সীমন্ত সীমায় মঙ্গল সিন্দুর বিন্দু গৃহলক্ষ্মী দুঃখে সুখে পূর্ণিমার ইন্দু সংসারের সমুদ্র শিয়রে দেবগণ মাঝে মাঝে এই স্বর্গ হইবে স্মরণ দূর স্বপ্ন সম যাবে কোনো অর্ধরাতে সহসা হেরিব জাগি নির্মল শয্যাতে পড়েছে চন্দ্রের আলো নিদ্রিতা প্রেয়সী লুণ্ঠিত শিথিল বাহু পড়িয়াছে খসি গ্রন্থি সরমের মৃদু সোহাগ চুম্বনে সচকিতে জাগি উঠি গাঢ় আলিঙ্গনে লতাইবে বক্ষে মোর দক্ষিণ অনিল আনিবে ফুলের গন্ধ জাগ্রত কোকিল গাহিবে সুদূর শাখে ওই দীনহীনা অশ্রু আঁখি দুঃখাতুরা জননী মলিনা ওই মর্তভূমি আজি বহুদিন পরে কাঁদিয়া উঠেছে মোর চিত্ত তোর তরে যেমনি বিদায় দুঃখে শুষ্ক দুই চোখ অশ্রুতে পুরিল অমনি এ স্বর্গলোক অলস কল্পনা প্রায় কোথায় মিলাল ছায়ার ছবি তব নীলাকাশ তব আলো তব জনপূর্ণ লোকালয় সিন্ধু তীরে সুদীর্ঘ বালুকা তট নীলগিরি শিরে শুভ্র হিমরেখা তরুশ্রেণীর মাঝারে নিঃশব্দ অরুণোদয় শূন্য নদী পারে

0: অবনতম কি সন্ধ্যা বিন্দু অশ্রু জলে যত প্রতিবিম্ব যেন দর্পণের তলে পড়েছে আসিয়া হে জাননী।
1: আমরা শুনছিলাম কাব্যলোক বীরেন্দ্রকৃষ্ণ ভট্টের কণ্ঠে, যেটি প্রথম সম্প্রসারিত হয়েছিল 8ই সেপ্টেম্বর 1993 সালে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, 11:56 এই মুহূর্তে সময় হচ্ছে, এবং যে কথা শুরুতেই বলেছিলাম আজকের আকাশবাণীর মণিকণার শুরু করার সময়, যে এই মাসটা রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি, এবং সেই উপলক্ষেই আকাশবাণীতেও বিভিন্ন সময়ে রেকর্ড করা সেই ধরনের কিছু মণিকণা আজকে তুলে আনা। তবে শেষ যে মণিটি আপনাদের জন্য আমরা রেখে দিয়েছি, যেটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব, সেটি কিন্তু আরও বিশেষ।
2: একদমই, এবং যে মানুষটি আমাদের একদম হৃদয়ের একদম গভীরে আছে, যে মানুষটিকে ছাড়া আমরা দিনের শুরু এবং দিনের শেষ কোনো কিছুই ভাবতে পারি না, যে মানুষটি আমাদের প্রত্যেকটা সুখ দুঃখের সাথী, সেই স্বয়ং রবীন্দ্রনাথ, তার কণ্ঠই এবার আমাদের অনুষ্ঠানের শেষ অংশে চলে আসছে, তাই তো?
1: শ্রবণীতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বকণ্ঠে আবৃত্তি প্রচারিত হয়েছিল, তারই একটি অংশ সোনার ফ্রেমে রবীন্দ্রনাথের স্বকণ্ঠে আবৃত্তি এখনকার নিবেদন, আজকের এই অনুষ্ঠানের শেষ নিবেদন।
2: এবং এটি শুনতে শুনতেই আমরা আজকে আকাশবাণীর মণিকণা থেকে শুভরাত্রি জানালাম।
3: সোনার ফ্রেমে, সোনার ফ্রেমে দেখছি কবি রবীন্দ্রনাথের হাতের লেখাটি পর্যন্ত তুলে দিয়েছে। ভালো, তাহলে শ্রবণীর যাত্রা শুরু হলো চিরকালের কবি রবীন্দ্রনাথের একটি চিরকালের কবিতা দিয়ে।
4: রবিপ্রদক্ষিণ পথে জন্মদিবসের আবর্তন হয়ে আসে সমাপন, আমার রুদ্রের মালা রুদ্রাক্ষের অন্তিম গ্রন্থিতে এসে ঠেকে রৌদ্রদগ্ধ দিনগুলি গেঁথে একে একে। হে তপস্বী, প্রসারিত কর তব পানি, লহ মালাখানি, বিশ্বের প্রাঙ্গণে আজি ছুটি হোক মোর, ছিন্ন করে দাও কর্মডোর, আমি আজ ফেরিব কুড়ায়ে উচ্ছৃঙ্খল সমীরম, যে কুসুম এনেছে উড়ায়ে সহজে ধুলায়, পাখির কুলায় দিনে দিনে ভরি উঠে যে সহজ গানে, আলোকের ছোঁয়া লেগে সবুজের তম্বুরার তানে, এই বিশ্ব সত্তার পরশ স্থলে জলে তলে তলে, এই গূঢ় প্রাণের হরষ তুলিলব অন্তরে অন্তরে, সর্বদেহে রক্তস্রোতে চোখের দৃষ্টিতে কণ্ঠস্বরে জাগরণে ধ্যানে তন্দ্রায় বিরাম সমুদ্র তটে জীবনের পরম সন্ধ্যায়, এ জন্মের গধূলির ধূসর প্রহরে বিশ্ব রস সরোবরে শেষবার ভরিব হৃদয় মন দেহ, দূর করি সব কর্ম সব তর্ক সকল সন্দেহ, সব খ্যাতি সকল দুরাশা বলে যাব আমি যাই, রেখে যাই মোর ভালোবাসা।
3: রবীন্দ্রনাথ ঠাকুর।
1: শেষ হল আকাশবাণীর মণিকণার আজকের পর্ব। শুভরাত্রি।
2: শুভরাত্রি।

স্টুডিওর ঘড়ি বলছে সময় রাত 1টা বেজে 4 মিনিট হয়ে 44 সেকেন্ড। শুনছেন DTH বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। আজকের আধুনিক গানের পরবর্তী শিল্পী লতা মঙ্গেশকর।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। এবারের শিল্পী কিশোর কুমার।

স্টুডিওর ঘড়ি কিন্তু বলছে রাত 1:58। আর আজকের অনুষ্ঠানের শেষ শিল্পীর কণ্ঠে শেষ কয়েকটি গান শুনে নেব পরবর্তী শিল্পী নির্মলা মিশ্র।

আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন অনুষ্ঠান। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকের প্রথম গান থাকছে ছায়াছবি ত্রয়ী থেকে, শিল্পী আশা ভোসলের কণ্ঠে।

ত্রয়ী ছায়া ছবির গান শুনছেন। এতক্ষণ শুনলেন পরপর দুটি গান শিল্পী আশা ভোসলের কণ্ঠে। পরবর্তী গানের শিল্পী ভূপেন্দর সিং।

2019 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি গোত্র। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন শিল্পী অদিতি মুন্সির কণ্ঠে।

ছায়াছবি গোত্র থেকে আজকের শেষ গানটি শুনবেন শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর দ্বৈতকণ্ঠে।

0: অথা।
1: আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তীতে শুনবেন ছায়াছবি চিরদিনই তুমি যে আমার টু থেকে প্রথম গানটি, শিল্পী অরিজিৎ সিং এর কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে চিরদিনই তুমি যে আমার টু ছায়াছবি থেকে গান শুনছেন, আর আজকের পরবর্তী গানটি শুনবেন এই ছায়াছবি থেকেই, শিল্পী সুহা খানের কণ্ঠে।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় 2:53:28। আজকের বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানে আজকের শেষে শুনে নেব ছায়াছবি জাতিস্বর থেকে প্রথম গানটি রূপঙ্কর বাগচির কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। এখন সময় নানা রঙের গানের। আজকে প্রথমে নানা রঙের গানের অনুষ্ঠানে শুনবেন বাউল গীতি, পরিবেশনায় শিল্পী পূর্ণদাস বাউল।

নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন বাউল গীতি। এতক্ষণ শুনলেন পূর্ণদাস বাউলের কণ্ঠে, পরবর্তী শুনবেন শিল্পী পরীক্ষিত বালার কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান অনুষ্ঠানে। এখন শুনবেন ভক্তিগীতি, শুনবেন শ্যামা সঙ্গীত, পরিবেশনায় শিল্পী কুমার শানু।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 3টে বেজে 40 মিনিট হয়ে 20 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন শ্যামা সঙ্গীত। এতক্ষণ শুনলেন শিল্পী কুমার শানুর কণ্ঠে। পরবর্তী পরিবেশনায় মান্না দে।

নানা রঙের গানের অনুষ্ঠানটি আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 4:01:03। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আপনি আজ প্রথমেই শুনবেন সন্তুর বাদন, সন্দীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায় ভোপাল টোরি রাগে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন সন্তুর বাদন, পরিবেশনায় ছিলেন সন্দীপ চট্টোপাধ্যায় ভূপাল টোডির আগে। এখন শুনবেন সেতার বাদন, পরিবেশনায় দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ ভাটিয়ার।

এতক্ষণ আপনি শুনছিলেন সেতার বাদন, পরিবেশনায় ছিলেন দীপশঙ্কর ভট্টাচার্য, ভাটিয়ার রাগে। এরই সঙ্গে শেষ হল প্রভাতী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 5:22। আপনি শুনছেন আনন্দধ্বনি। আনন্দধ্বনিতে আজ আপনার সঙ্গে রয়েছি আমি মহুল। আনন্দধ্বনি মানেই এক ঘন্টা জুড়ে সাজিয়ে রাখা পরপর কিছু রবীন্দ্রসঙ্গীত, ঠিক যেমন শুরুতেই শতরূপা মিশ্রর গলায় চিরসখা হে।

এতক্ষণ আপনি আনন্দধ্বনিতে শুনছিলেন শ্রীকান্ত আচার্যের গলায় আনন্দধারা বহিছে ভুবনে। আর এর পর যে গানটা আপনার জন্য থাকছে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে আরও একটি রবীন্দ্রসঙ্গীত।

5:30 এতক্ষণ আপনার কানে ছিল শৌনক চট্টোপাধ্যায়, আর এরপর পরবর্তী রবীন্দ্রসঙ্গীত শিল্পী তঞ্জিমা তমা, গানে গানে তঞ্জিমা তমা।